সাধ্যি বোধহয় আমাদের নেই, আমরা শুধু তার রসটুকু নিতেই পারি। তাই সেই রসের ধারায় যখন আমাদের সেই প্রথম ফুলের বর্ণনা, সেটাই আমরা আমাদের মনের মতন করেই শুনতে পারি এই গানে।

আসলে বলতে তো আমাদের ভালোই লাগে, তার কথা যতই বলি যতই ততই মনে হয় যেন আরও বলি, যতই শুনি আরও শুনতে ইচ্ছে করে, আর যতই পড়ি যতই জানি আরও পড়তে ইচ্ছে করে, আরও জানতে ইচ্ছে করে। ঠিক যেরকমভাবে তিনিও ঠিক এই যে ছটা ঋতু, কিন্তু ছটা ঋতুর মধ্যে সব ঋতুর মতোই তিনি শরৎ এবং কবিকে তিনি নিজে এক অনন্য মাত্রায় তাকে আন্দোলিত করেছে। এই যে সময়টা, এই যে শরৎ একদিকে এই সময়কে যেরকম আন্দোলিত করেছে, সেই রকম কবির মনকেও একেবারে দুলিয়ে দিয়ে গেছে। আর সেই কারণেই বোধহয় তিনি নদীর কূলে কূলে ঘুরে ঘুরে খেতে খেতে একেবারে বিশাল আকাশের নিচে নিজের মনকে মেলে দিয়েছেন প্রকৃতির পাঠশালায়। একেবারে সেখানে শিশুর মতন তিনি খলখলিয়ে হেসে উঠেছেন, গেয়ে উঠেছেন, লিখেছেন কত কিছু। আসলে তার মতন করে উপলব্ধি আমরা কজনই বা করতে পারি? আর সেই কারণেই বোধহয় প্রত্যেকটা ঋতুকে, প্রত্যেকটা সময়

দিকে তিনি অদ্ভুতভাবে ধরেছেন, তার লেখার মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে। আমরা যখনই তার গান শুনি, তার কবিতাগুলো পড়ি, কবিতা শুনি, তখন সত্যি আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত সরল সুন্দর জিনিস, একটা ছবি আঁকা তৈরি হয়ে যায়, একটা একটা ছবি তৈরি হয়ে যায় তার সেই গানগুলো শুনলে, তার সেই লেখাগুলো পড়লে। অদ্ভুতভাবে তার সেই সহজ সরল মনটাকে তিনি যে পাঠশালায় মেলে দিয়েছেন, সেই পাঠশালার ছাত্র হয়ে উঠেছেন, সেখানে অন্য কিচ্ছু নেই, শুধুমাত্র তার নিজের প্রকৃতিকে দেখা, শোনা, বোঝা। আর সেটা বুঝেই তিনি একের পর এক গান লিখেছেন, একের পর এক কবিতা, যেগুলো আজ আমরা শুনলে আমাদের মনটা ভারী অদ্ভুত হয়ে যায়, হারিয়ে যায় প্রকৃতির মধ্যে কোনো এক জায়গায়। আর সেই কারণেই বোধহয় এই সহজ সরল সুন্দর করে তিনি আমাদের তার নিজের মনের কথা আমাদের শুনিয়েছেন, লিখে গেছেন আমাদের কাছে, তার নিজের লেখার মধ্যে দিয়েই তিনি তুলে ধরেছেন। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে সবাই হৃদয়ে আনন্দ গান গারে। হ্যাঁ, অতিথি আমাদের কাছে সারা বছরই আসে, কিন্তু তিনি যেভাবে উপলব্ধি করেছেন, এই যে শরৎকালে সত্যিই তো আমাদের প্রাচীনকাল থেকেই কত অতিথি আমাদের বাড়িতে আসে, অন্য সময় আসুক বা না আসুক এই শরতে আসবেই, কারণ পুজো, সেই পুজোয় আসবে, পুজোর পরে বিজয় উৎসব, বিজয়া, সেই সময় আসবে। এই সময়ই মানুষ মানুষের বাড়িতে অদ্ভুতভাবে এই সময়টা আমাদের ছুটি থাকে, আর আমরা সেই সময় আমাদের যে বাংলার উৎসব সেই উৎসবে মেতে উঠি, আর কত মানুষের সাথে দেখা হয় এই উৎসবে। শুধুমাত্র গানে, কথায়, কবিতায় নয়, একেবারে আমাদের জীবনের মধ্যে ওতপ্রোতভাবে তার গান, তার কথা তিনি ওতপ্রোতভাবে দিয়ে গেছেন সারা জীবন ধরে। তাই কি বলতে হবে আর কি করতে হবে সেসব বোধহয় তিনি নিজেই বলে গেছেন তার গানের মধ্যে। এই গানটি আমাদের সে কথাই প্রমাণ করে।

একেবারে শিশুর মতন যখন তিনি তাকিয়ে থাকেন, সত্যিই তাকে শুকতারা ধ্রুবতারা যাই বলি না কেন, সত্যিই তিনি আজকে আমাদের কাছে এক মস্ত বড় তারাই বটে। আর সেই তারা যখন আমাদের কাছে এসে উজাড় করে দিয়ে যান সব কিছু, তখন সত্যিই মনে হয় আমরা অবাক হয়ে দেখি, অন্যকে দেখতেও বলি, কিন্তু সেই শুকতারা, সেই ধ্রুবতারা, সেই আমাদের কাছে একেবারে তারার মতন সেই মানুষ, তিনি বিশ্বকে দেখেছেন একেবারে শিশুর সরলতায়, শুদ্ধতায়, শুভ্রতায়। সে কারণেই যখন যা কিছু তার চোখে পড়েছে, তিনি অবাক বিস্ময়ে সেখানে লিখে গেছেন তার কথা, লিখে গেছেন তার প্রাণের কথা, মনের কথা, একেবারে অবাধভাবে, অবাধ বিচরণে, যা যেভাবে যেখানে তিনি প্রকৃতিকে পেয়েছেন, যেমনভাবে পেয়েছেন, তিনি তেমনভাবেই প্রকৃতিকে লিখে গেছেন তার মতন করে। আর আমরা শুধুমাত্র তার সেই গান, সেই লেখা, সেই উপলব্ধিকে শুধু বোঝার চেষ্টা করছি। তা কি আর এক জীবনে সম্ভব? বোধহয় সম্ভব নয়। সে চেষ্টা আমাদের চলবে, 107 FM তাকে স্মরণ করবে এবং তার লেখা গান, কবিতা এগুলো আমাদের মধ্যে থাকবে। কিন্তু কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় বলছে, সময় আমাদের একদম শেষ। তাই আজ আপাতত থামতেই হবে, আবারও কোনো একদিন চলে আসবো এরকম তোমাদের সঙ্গে গানের ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো। এখন আমাদের সেই পরম প্রিয় মন্ত্র, বন্দে মাতরম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

সুপ্রভাত। ঘড়িতে সময় বলছে ভোর 6:12 হয়ে 20 সেকেন্ড। 7টা পর্যন্ত আপনারই সঙ্গে FM গোল্ডে প্রভাত বিনা। সঙ্গে আছে আজ গোপা। আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু, একটু উৎসবের আমেজ, একটু বন্দনা গান, একটু প্রার্থনা, একটু অন্যরকম করে রঙিন হয়ে প্রত্যেক দিনই রঙিন অথবা সাদা কালো হয়ে আমাদের দিন এগোয়। কিন্তু আজকের দিনটা একটু রঙিন, একটু অন্যরকম। আর সেই অন্যরকম শুরু, অন্যরকম রঙিন, অন্যরকম সব কিছু নিয়ে আমাদের প্রভাত বিনাতেও আজ অন্যরকম কিছু কথা, অন্যরকম কিছু গান। আগে বন্দনা দিয়ে শুরু করি।

যিনি খর্বাকৃতি, স্থূল দেহ, গজেন্দ্র বদন, লম্বোদর, সুন্দর, যার গণ্ডস্থল থেকে নিরন্তর মধুখরণের গন্ধে অলিকুল ব্যাকুল হচ্ছে, যিনি দন্তাঘাতে শত্রুকে বিদারিত করে তার রক্তে সিন্দুরের ন্যায় শোভা ধারণ করেছেন, সেই সর্বসিদ্ধিদায়ক, কামনাপূরক ভগবতী পার্বতীর পুত্র গণপতিকে বন্দনা করি।

ইন্দ্রের মস্তকস্থিত মন্দার পুষ্পের মকরন্দ কণাতে লোহিত বর্ণ হিরম্বের যে পাদপদ্ম রজ, তা আমার বিঘ্ন নাশ করুক। যিনি একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশক দেব হিরম্ব, তাঁকে প্রণাম করি।

স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে আমরা শুনছিলাম গণেশ বন্দনা। এবং এই গণেশ বন্দনার সঙ্গে সঙ্গেই আজকের আমাদের প্রভাত বিনার, নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটু বেশি মঙ্গলময় হয়ে আজকের দিনটা শুরু। বিঘ্নহন্তা সিদ্ধিদাতা শ্রী গণেশ, আজ তাঁর পুজো। গণেশ মানেই সুন্দর বার্তা। কোনো কাজ শুরু করবার আগে মনকে পরিষ্কার করে, বাধাকে ভয় না পেয়ে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলার যে পথ, তাই গণেশ পুজো। এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে, আমরা প্রত্যেকেই চাই কিন্তু যে আমাদের যে কোনো কাজ

হোক খুব সুন্দরভাবে। এবং এক একজন মানুষের ক্ষেত্রে যে যে ধর্মে বিশ্বাসী, যে যে মতে বিশ্বাসী, তাদের ক্ষেত্রে তাদের মতন করে তারা পালন করেন, এই সমস্ত বিঘ্ন সরে গিয়ে পথ সুন্দর হোক সেই প্রার্থনা। আজকে বেশ কিছু মানুষ সেই প্রার্থনায় যুক্ত হবেন এবং অনেক বড় করে, বিশেষ করে মহারাষ্ট্রের দিকে যদি যাওয়া যায়, অনেক মানে সে গণেশ পুজো তো আমাদের দুর্গাপুজোর মতনই সেই গণেশ পুজো। কিন্তু এই যে আমাদের মূল যে জায়গা সেটা হচ্ছে এই ধর্ম বর্ণ জাতি সব কিছুকে রেখে মানুষ হিসেবে এমন এক প্রার্থনা যে প্রার্থনায় সমস্ত বাধা বিঘ্ন কেটে সবাই সুন্দর পথে এগিয়ে চলুক। আজ সেই রকম একটা দিন। আর কিছু মানুষের পুজো, কিছু মানুষের প্রার্থনা, অনেক সংখ্যক মানুষের পুজো, অনেক সংখ্যক মানুষের প্রার্থনায় বাকি সকলের মঙ্গল হোক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর আজকের দিনটার মূল জায়গা হচ্ছে সমস্ত ভয়কে, সমস্ত বাধাকে আমি সরিয়ে ফেলতে পারবো এই নিজের উপর বিশ্বাস রাখা এবং সেই বিশ্বাসটাকে আর একটু বেশি করে ফিরে পাওয়া, যদি কোনো পুজোয়, যদি কোনো প্রার্থনায়ও সেটা পাওয়া যায়, অন্তত নিজের মনের ভেতরে বিশ্বাসটা তৈরি হয়, তাহলেও আজকের এই দিনটা একটু অন্যরকম। আমাদের প্রত্যেক দিন প্রত্যেকের কত রকম কাজকর্ম থাকে, নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো স্বপ্ন শুরু হওয়া, সব শুরুর আগেই একটা না একটা কোথাও মনের কোণে একটা ভয় থাকেই, বা মনের কোণে একটু ছোট্ট কণামাত্র, বিন্দুমাত্র সংশয় থাকলেও থাকে, সব কিছু ঠিকঠাকভাবে এগোবে তো, সব কিছু ঠিকঠাকভাবে পারবো তো, কোনো বিপদ হবে না তো, আমরা সফল হব তো, একটু ভেবে দেখুন, থাকে না? মানে যতই সমস্ত কিছু পরিষ্কার থাক, যতই পথ আমাদের সুন্দরভাবে এগোক, তবুও কিন্তু আমাদের মনের কোণায় কোথাও না কোথাও একটা এরকম একটু সংশয় থাকলেও থাকতে পারে। আর সেখানেই এই গণেশ পুজোর একটা সৌন্দর্য। বাধা আসবে, বিঘ্ন আসবে, সমস্ত কিছু পেরিয়ে এগিয়ে চলার শক্তিটাও আমাদের কাছে আসবে এই রকমভাবে, নানান দিকে, নানান পূজার্চনায়, নানান প্রার্থনায়। আজকের প্রার্থনা সেই গণেশকে নিয়ে, সিদ্ধিদাতা গণেশ, সমস্ত কিছু শুরুতেই যার বন্দনায়, যার পুজোতে, যার কাছে প্রার্থনায় আমাদের জীবন এগিয়ে চলে, সেই গণেশের পুজো, গণেশের প্রার্থনা, গণেশ চতুর্থীর এই সকালে সুন্দরভাবে আমাদের সব কিছু, সবার সমস্ত কিছু এগিয়ে চলুক, এই প্রার্থনাতেই আজকের আমাদের প্রভাত বীণা সিদ্ধিদাতা গণেশ। গোপা রইলাম সঙ্গে, আপনিও থাকুন সঙ্গে, থাকুন আর শুনতে থাকুন

পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। হিন্দু শাস্ত্র এবং পুরাণে গণেশকে বলা হয় প্রথম পূজ্য, আমরা সবাই জানি। শুভ কাজের শুরুতে তাকে স্মরণ করা হয়। যে কোনো কাজ, যে কোনো যাত্রায় আমরা তাকেই স্মরণ করি। তিনি সিদ্ধিদাতা, তিনি সমস্ত বিঘ্নের অবসান ঘটান। গণেশ, গণপতি শব্দের অর্থ হচ্ছে গণের অধিপতি, আর তিনি সমস্ত বাধা বিঘ্ন দূর করেন। গণেশের জন্মকথা তাও বিভিন্ন পুরাণে বিভিন্ন রকমভাবে রয়েছে, কিন্তু মোটামুটিভাবে যেটা জানা যায় যে মাতা পার্বতীর দেহের যে উপটান, সেই মাতা পার্বতী দেহের সমস্ত ময়লা পরিষ্কার করতে করতে গণেশের সৃষ্টি, এমন একটা কাহিনী আমাদের রয়েছে। পরে শিবের সঙ্গে সংঘর্ষে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায় দেহ থেকে, এবং তারপর হাতির মস্তক স্থাপন করা হয় তাকে পুনরুজ্জীবিত করবার জন্য। এরপর শিব তাকে এই গণপতি অর্থাৎ গণের অধিপতি করেন, এবং সমস্ত রকম পূজোর আগে তাকেই পুজো করা হবে এই মর্যাদা তিনি দিলেন। গণেশ চতুর্থীর যে বিশেষ একটা জায়গা, বা এই যে গণেশ পুজোর সেটা যে বিশেষ জায়গা, সেটা হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের আবির্ভাব স্মরণ করে তার আরাধনা করা হয়। এই তিথিকে অনেকেই আবার অত্যন্ত পবিত্র একটি তিথি বলে মনে করেন, বিশেষ করে যারা গণেশ ভক্ত। আর আমরা জানি আমাদের মহারাষ্ট্রের যে অঞ্চল, ওই সমস্ত জায়গাতে এই গণেশ পুজো এমন এক পুজো যা কিন্তু এক বিরাট উৎসবের মতন। আমাদের এখানে যেরকম দুর্গাপুজো হয়, ঠিক সেরকমই বড় বড় অনেক বড় বড় গণেশ ঠাকুর তৈরি হয় সেখানে, এবং সেখানে পুজো হয়, আরতি হয়, নানান রকম সেখানকার খাওয়া দাওয়া। বিশেষ করে গণেশ মানেই একটা আদর, গণেশ মানেই এমন এক সুন্দর, যে সুন্দরের সঙ্গে আদর চলে, যে সুন্দরের সঙ্গে বাৎসল্য চলে, যে সুন্দরের কাছে পূজা করা যায়, যে সুন্দরের কাছে প্রার্থনা করা যায়। কিন্তু গণেশকে খুব একটা ভয় বোধ

হয় আমরা পাই না। গণেশের সঙ্গে একটা বাৎসল্য, তার সঙ্গে একটা খাওয়া দাওয়া, তার সঙ্গে একটা আটপৌরে আদরের সম্পর্ক আমাদের প্রত্যেকের। এবং সুন্দর এমনই এক যে সুন্দরের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের, অনেক দিনের মানে যা কিছু শুরু তার মধ্যেই যেন তার বন্দনা, যা কিছু শুরু তার মধ্যেই রয়েছে এই সুন্দর। আজকের প্রভাত বীণা 100.1 FM গোল্ডের এই প্রভাত বীণায় আজকের তাঁরই কথা, সিদ্ধিদাতা গণেশের কথা, গোপা আছে সঙ্গে। এরপর আবারও তার কথা হবে, কিন্তু একটা গান শুনে আসি।

প্রমিতা মল্লিকের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গণেশের যে মূর্তি, আমাদের দেবতাদের নানান রকম মূর্তি আমাদের কাছে আসে, গণেশের যে মূর্তি সেই গণেশের মূর্তির মধ্যে কিন্তু একটা প্রতীক রয়েছে। একটা প্রতীক বলাটা বহুল অবশ্য, নানান প্রতীকের সমন্বয়ে কিন্তু এই আমাদের যে গণেশ গজানন, আমাদের যে গণপতি, তার সেই মূর্তি। যেমন হাতির মাথা, আমরা সাধারণত মানুষরা ভাবি আমাদেরই যত জ্ঞান, আমাদেরই যত স্মৃতি, আমাদেরই যত প্রজ্ঞা, আসলে হাতির মধ্যেও জ্ঞান, স্মৃতি এবং প্রজ্ঞার একটা সমন্বয় রয়েছে। যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করেন বা যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু বারবার এমন প্রমাণ পেয়েছেন এবং আমাদেরও জানিয়েছেন। এই যে হাতির মাথা গণেশের মূর্তিতে, তার মানে জ্ঞান, স্মৃতি এবং প্রজ্ঞার প্রতীক হচ্ছে তাঁর মাথাটা। আবার বড় বড় কান, হাতির তো বড় কান অবশ্যই আমরা জানি, কিন্তু এই যে বড় কান, সেটাও কিন্তু একটা প্রতীক। সেই প্রতীকটা কি? বড় কান হচ্ছে বেশি শোনা, কম বলা। এবং হাতির ক্ষেত্রেও হাতি চঞ্চল হয় তখনই যখন শেষ সীমা পর্যন্ত পৌঁছয়। তার আগে কিন্তু তার সহ্য, তার যে অস্তিত্ব, এক দৃঢ় অস্তিত্ব, সেটা কিন্তু সবটাই খুব শান্ত থাকে। কানটা বারবার নাড়া হয় এবং সেই কানে অনেক কিছু শোনা, এটারও কোথাও না কোথাও প্রতীক রয়েছে সেই গণেশ মূর্তির কানে। ছোট ছোট চোখ, ছোট ছোট চোখ মানে একাগ্রতা, সেটাকে বোঝায়। বড় উদর, যে কারণে লম্বোদর বলে তাকে, জীবনের সুখ দুঃখ ভালো মন্দকে ধারণ করবার ক্ষমতা। এবং এটাও অনেক সময় বলা হয় যে কি হয়, আমরা অনেক কথা নিজেদের মধ্যে রাখতে পারি না। আমরা অনেক কথা একজনের কাছে শুনে আরেকজনকে বলি, তার সঙ্গে আরও চারটে কথা জোগাড় করে বলি, সুতরাং অনেক সমস্যা, অনেক ঝামেলা সে থেকে তার থেকেই আবার তৈরি হয়ে যায়। সেই জন্য জীবনের সুখ দুঃখ ভালো মন্দকে ধারণ করবার ক্ষমতা তো ওই লম্বোদর, সেটা তো একটা বড় বিষয়। আর জীবনের অনেক কিছু যা অন্যকে বললে হয়তো ক্ষতি হতে পারে তাদের, অন্যকে বললে হয়তো সেটা চারপাশের ক্ষেত্রে সুখকর হবে না, সেরকম কিছু নিজের মধ্যে রেখে নিজেকে শান্ত স্থিতধি রাখা, এটাও কোথাও না কোথাও ওই যে বড় উদর, বড় পেট, তারও একটা কোথাও না কোথাও কারণ রয়েছে। এবং সে আমরা বলি না যে আমাদের, আমরা ভালোবেসেই বলি, একটুখানি মোটা সোটা ছেলে হলে ছোটবেলায় তাদের বলা হয় না যে গোলগাল গণেশের মতন দেখতে, আসলে ওই যে বড় পেট তার কিন্তু এইটা হচ্ছে মূল জায়গা। একটা দাঁত ভাঙা থাকে গণেশের মূর্তির, দেখা যায় একটা দাঁত ভাঙা, ত্যাগ এবং অসম্পূর্ণতার মধ্যেও জ্ঞানকে ধরে রাখা যায়, প্রজ্ঞাকে ধরে রাখা যায় এবং স্মৃতিকে ধরে রাখা যায়, কোথাও না কোথাও সেটাও কিন্তু একটা ব্যাখ্যা করে আমাদের তার যে একটা ভাঙা দাঁত সেটা। আর ইঁদুর হচ্ছে গণেশের বাহন, অত বড় একজন দেবতার ছোট্ট একটা ইঁদুর হচ্ছে তার বাহন। অর্থাৎ এটার দুটো দিক আছে, একটা হচ্ছে মানুষের অস্থির ইচ্ছা এবং মনকে নিয়ন্ত্রণ করবার প্রতীক হিসেবে হচ্ছে ওই ইঁদুর, কিরম একটা চঞ্চল টিং টিং টিং টিং করে এদিক ওদিক দৌড়ে বেড়ায়, কিন্তু গণেশের কাছে এসে সে একেবারেই নিয়ন্ত্রিত এবং কোথাও না কোথাও সেও প্রার্থনা করে তার বাহন হিসেবে। সে মানুষের অস্থির ইচ্ছা আর মনকে কোথাও না কোথাও ইঁদুরের বেশেই হয়তো তিনি ধরে রেখেছেন, তার কাছে নিয়ন্ত্রণে রেখেছেন। এবং মানুষেরও উচিত যে ওই অস্থির মনকে এবং অস্থির নানান রকম ইচ্ছেকে নিয়ন্ত্রণ করা, সেটাও কোথাও না কোথাও প্রতীক। আর একটা জিনিসও আছে, আর একটা দিক রয়েছে, আমরা অনেক সময় ছোটকে, ছোট মানুষকে বা কোনো ছোটকে না খুব তুচ্ছ জ্ঞান করি, ও তো ছোট, ও তো ওইটুকুনি, ওর কি ক্ষমতা। কিন্তু সেই ছোট মানুষ বা ছোট কোনো পশু পাখি বা ছোট কোনো প্রাণীর যে কি অসীম ক্ষমতা থাকতে পারে, অথবা সেই ছোট প্রাণী, ছোট মানুষ, ছোট কীট পতঙ্গ, ছোট পশু পাখি, আর তাদেরও কোন বড় জায়গায় তাদের নৌকা বাঁধা থাকতে পারে, সেটা

কিন্তু আমরা কেউ জানি না। ওইটুকুনি ছোট্ট ইঁদুর, তার সঙ্গে কিন্তু গণেশের সরাসরি যোগাযোগ, যিনি সিদ্ধিদাতা, যিনি সমস্ত বিঘ্নের অবসান করেন। সুতরাং ছোট হলেই, মানে কাউকে একটু ছোট মনে হলেই তাকে যে ছোট মনে করেই তার সঙ্গে ব্যবহার করতে হবে এমনটা নয়। কে কোথায় কখন কাজে এসে যাবে, কার সাহায্য কখন প্রয়োজন হবে আমরা কিন্তু কেউ জানি না। সেই মনে পড়ছে ইঁদুরের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল হঠাৎ, সেই অনেকগুলো পাখি আর ইঁদুরের বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে দানা পানি খেত, ইঁদুর আবার এদিক ওদিক পালাতো, পাখিরা আবার ইঁদুরের গর্তে ঢুকে অনেক সময় ঘুরে আসতো তার বাড়িঘর দোর। হঠাৎ একদিন এক জালের মধ্যে পাখিগুলো সব ধরা পড়েছিল। তখন কিন্তু ওই একটা ইঁদুর অনেকগুলো ইঁদুরকে ডেকে এনে সেই জাল কেটে তাদের ছাড়িয়ে দিয়েছিল। এটাই হচ্ছে কখন কাকে কিভাবে আমাদের প্রয়োজন হবে আমরা জানি না। যদিও আমাদের ঘরের ভেতর ইঁদুর ঢুকে গেলে আমরা খুব বিরক্ত হই ঠিকই, বা তাদের সঙ্গে সহাবস্থানে আমরা খুব বিরক্ত হই ঠিকই, কিন্তু মূল কথাটা হচ্ছে এটা, আমাদের শিক্ষার কথাটা যেটা এটা, যে কখন কাকে কিভাবে কাজে লাগবে আমরা কেউ জানি না। এবং আপাত দৃষ্টিতে কাউকে ছোট বলে মনে হলেই যে সে ছোট, বা আমি ছোট ভাবছি বলেই যে সে ছোট, তেমনটাও কিন্তু নয়। তার যে কতখানি ক্ষমতা, কোথায় কার সঙ্গে তার যোগাযোগ আমরা কিন্তু কেউ জানি না। তাই মূল কথা হচ্ছে প্রত্যেকের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে, প্রত্যেকের সঙ্গে সুন্দর ভালোবাসা রেখে যদি আমরা এগোতে পারি তাহলেই সেটা মঙ্গল আমাদের সকলের ক্ষেত্রে। ভালো ব্যবহার, সুন্দর কথা, এই দিয়েই কিন্তু গোটা বিশ্ব জয় করে নেওয়া যায়, অনেক বিঘ্নের অবসান ঘটিয়ে ফেলা যায়, অনেক সমস্যার সমাধান করে ফেলা যায়।

অভিজিৎ এবং তার সঙ্গে আরও অন্যান্য শিল্পীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতেই সেই গল্পের কথা মনে পড়ে গেল, সেই ঘটনার কথা মনে পড়ে গেল, গণেশ এবং কার্তিকের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে পরীক্ষা। তখন পৃথিবী প্রদক্ষিণের প্রতিযোগিতায় কার্তিক যখন নিজের বাহনে চেপে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরোলেন, পার্বতী এবং শিব রয়েছেন, তো ঠিক হলো যে যে আগে গোটা পৃথিবীটা প্রদক্ষিণ করে বাবা মায়ের সামনে এসে হাজির হবেন তিনি, মানে সেই হচ্ছে শ্রেষ্ঠ, এটাই ঠিক হয়েছিল। তো কার্তিক তো তখন তার ময়ূরে করে বেরিয়ে পড়লেন গোটা পৃথিবী প্রদক্ষিণ করে এসে তার বাবা মায়ের সামনে দাঁড়াবেন বলে। আর গণেশ করলেন কি, তার বাবা এবং মা শিব এবং পার্বতীকে প্রদক্ষিণ করে তাদের সামনে এসে দাঁড়িয়ে বললেন, আমার কাছে আমার মা বাবাই সমগ্র জগৎ। এই যে কথা আমরা ছোট্টবেলা থেকে শুনে আসি, সেটা বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের ক্ষেত্রে হোক বা বুদ্ধির প্রসঙ্গে আসুক বা জ্ঞানের প্রসঙ্গে আসুক, যাই আসুক না কেন, আমরা এই কথা, এই গল্প কিন্তু বারবার বহুবার শুনেছি ছোটবেলা থেকে। মূল যে শিক্ষা বা মূল যে জায়গাটা হলো এই গল্পের, শুধুমাত্র দ্রুত চললেই হয় না, শুধুমাত্র দৌড়লেই হয় না, বুদ্ধি এবং উপলব্ধি জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেই জায়গা থেকে কিন্তু বারবার এমন প্রমাণ আমরা পেয়েছি। গণেশ আর কার্তিকের ক্ষেত্রে এই কথা আমরা বারবার দেখেছি, ঈশপের গল্পে আমরা কিন্তু দেখেছি সেই খরগোশ এবং কচ্ছপের দৌড়ের কথা, যেখানে খরগোশ মনে করেছিল কচ্ছপ তো থপথপ করতে করতে এগোয়, আমি ঠিক দৌড়ে আগে দৌড় জিতে যাব। কিন্তু অনেকটা দূর যাওয়ার পর খরগোশ ভাবলো কচ্ছপ তো আসছে ধীরে ধীরে, ঠিক আছে আমি একটু ঘুমিয়ে নিই, তো খরগোশ ঘুমিয়ে পড়ল। কচ্ছপ তখন টুকটুক করতে করতে করতে করতে ধীরে ধীরে ধীরে ধীরে খরগোশের আগে কিন্তু পৌঁছে গেল এবং সে সেই দৌড়ের যে প্রতিযোগিতা তা জিতে নিল। এরকম বহু কথা, বহু গল্প, বহু ঘটনা ছোট্টবেলা থেকে আমরা শুনে আসি, কারণ মূল জায়গাটা হচ্ছে ওটাই, জীবনে কেবলমাত্র দৌড়লেই হয় না, সেই দৌড়ের একটা লক্ষ্য তো প্রয়োজনই, এবং সেই লক্ষ্যে পৌঁছবার জন্য গতি অবশ্যই প্রয়োজন, গতির সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বুদ্ধি এবং উপলব্ধি। গণপতির কাছ থেকে, গণপতির এই নানান রকম ঘটনা থেকে কিন্তু আমরা বারবার এমন কথা শুনি, এবং সেই সুন্দরের কাছে, সেই সুন্দর উপলব্ধির কাছে, সুন্দর ভাবনার কাছে আমরা হাত জোর করে প্রার্থনা করি, আমাদের বুদ্ধি দাও, আমাদের জ্ঞান দাও, আমাদের এগিয়ে নিয়ে চলো।

রমা মণ্ডলের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। শুভ কাজে শুভ সূচনা হোক, মনের সমস্ত অন্ধকার দূর হোক, আর আমাদের প্রতিটি চলায় বুদ্ধি থাকুক, সাহস থাকুক, মঙ্গলময় হোক সমস্ত কিছু। আজকের এটুকুই চাওয়া।

শম্পা কুণ্ডুর কণ্ঠে আমরা গান শুনতে শুনতে প্রার্থনা করি, আমাদের বুদ্ধি এবং বিবেচনা দিয়ে কাজ শুরু করবার জায়গা তৈরি করে দাও জীবনে। কোনো কাজ শুরু করবার আগে আগে শুনি, তারপর সিদ্ধান্ত নিই, লক্ষ্যে মন স্থির থাকুক। জীবনের সমস্ত কথা সবার কাছে প্রকাশ না করে অনেক কিছু নিজের মধ্যেও একটু ধারণ করি। আর বাবা মা পৃথিবীর গোটা পৃথিবীর মতন, তাঁদের প্রদক্ষিণ করলে, তাঁদের সঙ্গে থাকলেই সমস্ত কিছু আমরা পাব। সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি, কঠিন সময় পার করবার সাহস, ভুল থেকে শিক্ষা নেওয়া, নিজের মনকে নিয়ন্ত্রণ করা, এটুকুই প্রার্থনা থাক আজ। বাধাহীন জীবন নয়, বাধাকে জয় করবার মতন বুদ্ধি এবং শক্তি হোক আমাদের, এটুকুই দিও আজ। আর একেবারে শেষে প্রভাত বীণার একেবারে শেষে সেই কথা, গণপতি বাপ্পা মরিয়া। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে, 8:30 আবার ফিরে আসব। আর অনুরাধা পারভালের এই গান শুনতে শুনতে সবাইকে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8:31 হয়ে 43 সেকেন্ড। এখন থেকে একেবারে সকাল 10 পর্যন্ত আপনার সঙ্গে গানে গপ্পে আড্ডায় 100.1 FM গোল্ডে মনের মেলোডি। মনের মেলোডিতে গান, তাল, সুর, লয়, ছন্দ সবকিছুই ছড়িয়ে পড়ে মন থেকে মনে। গোপা আছি আজ আপনার সঙ্গে, কথা হবে নিশ্চয়ই, কিন্তু গান শুনতে শুনতে যেরকম প্রত্যেক দিনের মতোই শুরু করি আমাদের পথচলা, ঠিক তেমনি আজও শুরু হোক।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে একবার আমাদের নাম্বারটা বলে দিই আপনাকে, যদিও জানি আপনার নাম্বার মনে আছে, তবু একবার বলে দেওয়া 9903050992। এখানে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে কথা হবে আপনার সঙ্গে, যেমন প্রত্যেক দিন হয়। আজ তো গণেশ চতুর্থী এবং চারিদিকে গণেশ বন্দনা হচ্ছে, এরপরে আবার বিশ্বকর্মা পুজো, তারপরেই ধীরে ধীরে ধীরে ধীরে আমরা যেদিকে চলে যাব সেটা হচ্ছে আমাদের দুর্গাপুজো। মোটামুটিভাবে শুরু হয়ে গেল উৎসবের এই পর্ব বা উৎসবের এই পালা। দুর্গাপুজোর সময় প্রত্যেক মানুষের নানান রকমের প্ল্যান থাকে, এক একজন মানুষের এক এক রকম প্ল্যান। কেউ জামাকাপড় কিনবার প্ল্যান করছেন, কেউ ঘোরা বেড়ানোর প্ল্যান করছেন, কেউ কীভাবে দুর্গাপুজোটাকে মানে সারা এক একটা দিন কীভাবে সেলিব্রেট করবেন সেরকম প্ল্যান করছেন, এরকম হতেই থাকে। তো আজকে আমাদের যে বিষয়টা, এই প্ল্যানটা কি আপনার, মানে দুর্গাপুজোয় আপনি কলকাতায় আছেন, নাকি দুর্গাপুজোয় আপনি বাইরে কোথাও যাচ্ছেন, নাকি স্রেফ দুর্গাপুজোটা আপনি ঘুমিয়ে কাটাবেন এমনটা ঠিক করেছেন, নাকি সারাদিন ঘুমাবেন এবং রাত্রিবেলা খাওয়া দাওয়া আর ঘোরাফেরা করবেন সেরকম ঠিক করেছেন, এই দুর্গাপুজোর এই প্ল্যানিংটা ঠিক কীরকমভাবে আপনি করছেন, নিশ্চয়ই এতদিনে শুরু করে ফেলেছেন, নাকি কাজের চাপে সেটাও সময় পাননি। যদি না পেয়ে থাকেন তাহলে আজকে এই মনের মেলোডিতে প্ল্যানটুকু করে ফেলতে পারেন, কিন্তু মানে ভাবতে ভাবতে আপনি মেসেজ করে ফেলতে পারেন, তাতে করে আপনার দুটো কাজ হবে, একটা মেসেজটাও করা হবে, ভাবনাটাও ভাবা হয়ে যাবে। তাই আজকে 9903050592 একেবারেই নিজেদের মতন করে নিজেরা যেভাবে ভাবছেন পুজোটাকে সেলিব্রেট করবেন, কলকাতায় থাকলে কলকাতায়, না হলে বাইরে, যদি মনে হয় যে ভাগ ভাগ করে থাকবো তেমনটাও, অথবা যদি গ্রামের দিকে যাওয়ার কোথাও সুবিধা হয় যেখানে হয়তো একটু পুজোর এই শোরগোলটা একটু কম, যেখানে একটুখানি নিরালায় থাকা যাবে, এরকম কোনো জায়গাতেও যদি মনে হয় যে প্ল্যান আছে যাবার সেটাও করা যেতে পারে, বা পুজোর ছুটিটা যদি একটু আপনার মানে লক্ষ্মী পুজো পর্যন্ত যায় তাহলে পুজোর সময়টা আপনি কোথায় থাকছেন, তারপরে কোথায় থাকছেন, কী প্ল্যান করছেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমাদের জানিয়ে যেতে পারেন। কলকাতায় পুজোর ছুটিটা ঠিক কীভাবে কাটাবেন, কলকাতায় না একেবারেই বাড়িতে ঘুমিয়ে, নাকি কলকাতার বাইরে কোথাও বেড়াতে গিয়ে, নাকি সকালবেলা ঘুমিয়ে রাত্রিবেলা ঠাকুর দেখে এবং খাওয়া দাওয়া করে, কীভাবে প্ল্যান করছেন সেটা একটুখানি আমাদের জানিয়ে দিলে আমরাও আমাদের প্ল্যানটা যদি পছন্দ হয়ে যায় কোনো প্ল্যান তাহলে পাল্টে ফেলতে পারি আপনার প্ল্যানের সঙ্গে। তাহলে চলে আসুন আজকে ঝটপট করে আমাদের জানাতে 9903050592 আপনার পুজো প্ল্যানিং।

মৃণাল চক্রবর্তীর কণ্ঠ শুনছিলাম আমরা। এই গান আর গান শুনতে শুনতে বেশ কতগুলো মেসেজ কিন্তু এসে উপস্থিত হয়েছে। আপাতত চটপট পড়ে ফেলতে শুরু করি, কারণ শেষ দিকে গিয়ে আমি আর থই পাই না আপনার কোন মেসেজটা পড়বো আর কোনটা পড়বো না। চটপট একটুখানি বলতে থাকি, তার কারণ হচ্ছে, কারণটা হচ্ছে এখনও প্ল্যান করা হয়নি, কিন্তু পুজোতে আমি বাড়িতেই থাকি, বিকেলের পর ঠাকুর দেখি হোল নাইট, আর সেই ঠাকুর দেখা চলে সারা রাত। সৌভিক সরকার, কসবা, হালতু। এরপর রজত, দুর্গাপুজোতে বাইরে কোথাও বেড়াতে যাব না, ঠাকুর দেখব, ঘুরব, খাওয়া দাওয়া করব। রজত বিশ্বাস, বোনপুর, নদিয়া। এরকমভাবে আমাদের প্রত্যেকেরই কিন্তু নানান রকম প্ল্যান প্রোগ্রাম থাকে, আরও অনেক রকম প্ল্যানিং কিন্তু পুজোতে আমাদের থেকেই থাকে। তো আপনারও যদি এবার একটুখানি অন্যরকম, অন্য বছরের থেকে একটু আলাদা যদি কোনো প্ল্যান থাকে, তাহলে অবশ্যই কিন্তু বলে ফেলতে পারে আমাদের 9903055992, আপনার জন্য খুলে দেওয়া আছে আজ। তাহলে চটপট চলে আসুন আর আমরা ঝটপট একটা গান শুনে আবার ফিরে আসছি আপনারই মেসেজে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 100.1 FM গোল্ডে মনের মেলোডি। গোপা আছি আজ আপনার সঙ্গে।

সবিতা চৌধুরীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে চটপট আবার চলে যাই কিছু প্ল্যানিংয়ে। যেহেতু আমার বাড়িতে এই বছর পারিবারিক দুর্গাপুজো 220 বছরে পদার্পণ করল, তাই পুজোর কয়েকটা দিন বাড়ির পুজোতে ব্যস্ত থাকব। পুজোর পর বাড়ির সবাইকে নিয়ে জঙ্গলে বেড়াতে যাওয়ার ইচ্ছে রয়েছে। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। 220 বছরের বাড়ির পুজো, তার মানে দারুণ সেলিব্রেশন, দারুণ মজা। যাদের বাড়িতে পুজো হয়, অবশ্য যেটা হয় আমাদের বাইরে থেকে দেখতে মনে হয় দারুণ মজা, দারুণ আনন্দ, কিন্তু বাড়ির মানুষদের অবশ্যই মেয়ে আসছে কয়েকদিনের জন্য বাড়িতে, সেজন্য একটা আনন্দ তো রয়েছে, মজা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রচুর খাটনি, প্রচুর দায়িত্ব, সমস্ত কিছু কিন্তু পালন করতে হয়। সেটা বাড়ির পুজোর ক্ষেত্রেও বলো বা সার্বজনীন পুজোর ক্ষেত্রে বলো, বাড়ির পুজোর ক্ষেত্রে আরও অনেক বেশিভাবে সেই দায়িত্ব চলে আসে, কারণ যেহেতু বাড়ির মানুষদের মধ্যেই সেই দায়িত্ব ভাগ হয়ে যায়। কিন্তু বাড়ির পুজোর একটা অন্যরকম মজা, একটা অন্যরকম আনন্দ, এটা তো অস্বীকার করবার নয়। বিভিন্ন রকম খাওয়া দাওয়া, মানুষের কত মানুষ যাদের সঙ্গে হয়তো সারা বছর দেখা হয় না, বছরের পর বছর হয়তো দেখা হয় না, এই বছরই হয়তো আসবে, যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের বাড়িতে, সে বাড়ির মজাই আলাদা, সে বাড়ির আনন্দই আলাদা, সেই বাড়ির প্ল্যানিংও আলাদা। এরপর পুজোয় সেরকম কোনো প্ল্যান নেই, কারণ হলো আমরা পুজো কমিটিতে আছি, পুজোর দায়িত্ব আমাদের উপর আছে। আমাদের ধর্মতলা মাঠে পুজোর প্যান্ডেল হচ্ছে এবারের থিম নবান্ন উৎসব। পুজোর 4 দিন সকল দর্শনার্থীদের সুষ্ঠুভাবে ঠাকুর এবং প্যান্ডেল দেখানো আমাদের বড় দায়িত্ব। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া, ওই যে বললাম, সেটা সার্বজনীন হোক বা বাড়ির পুজোই হোক, দায়িত্ব এবং আর তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু থাকে, কিন্তু মজাটাও থাকে, আনন্দও থাকে, প্রচুর খাটনি হয় ঠিক কথাই, কিন্তু এই খাটনিটা একটা যেন আমরা মানে স্বাদ করেই খাটতে চাই এরকম আমাদের মনেই হয়। পুজোর নানান রকম প্ল্যান, প্রোগ্রাম, নানান রকম কিছু থাকে এবং পুজো প্রত্যেক বছরই নানান রকম রং নিয়ে আসে। কখনো আমাদের প্রত্যেকেই যারা আমরা রয়েছি, কোনো কোনো বছর আমাদের দারুণ রঙিন, আবার কোনো কোনো বছর একেবারেই কালো, কোনো কোনো বছর সাদায় কালোয় ঢাকা, কোনো কোনো বছর কিছুটা রঙিন, কিছুটা সাদা কালোয় ঢাকা, কিন্তু উৎসব আসে, আনন্দ আসে, সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন, আমাদের এগিয়ে চলতে হয়। তাই কোথাও রঙিন, কোথাও ধূসর, কোথাও সাদা কালো, কোথাও কালো, সমস্ত মিলিয়ে মিশিয়েই উৎসব, আনন্দ আমাদের দরজায়। প্রার্থনা রইল আমরা সকলে যেন ভালো থাকতে পারি এবং ভালো রাখতেও পারি। তার সঙ্গে সঙ্গে প্ল্যান চলছে আমাদের, নানান ধরনের প্ল্যান, পুজোয় কোন সময় কখন কি করব। আবার এক একজনের তো ঘন্টায় ঘন্টায় প্ল্যান বদলেও যায়, অত প্ল্যান তো আমি মাথায় রাখতে পারবো না, কিন্তু একেবারে সোজা সাদা সাপটা যে প্ল্যানগুলো আপনার রয়েছে, 9903055992 এখানে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন, কারণ মোটামুটিভাবে একটা চারপাশে আলো জ্বলে উঠেছে এবং সেটা গণেশ চতুর্থী থেকেই মোটামুটি শুরু হয়েছে। তার আগেও বেশ কিছু গেছে পুজো, আচ্ছা, নানান রকম মেলা, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে, কিন্তু চারপাশটায় আলোয় সেজে উঠছে আরও বড় করে, মানে এটা হচ্ছে ট্রেলার, এগুলো সমস্তই ট্রেলার। এরপর আসছে আমাদের মূল যে জায়গা, দুর্গাপুজো, ফলে সেই পুজো নিয়ে প্ল্যান, প্রোগ্রাম, সমস্ত কিছু থাকবে, সেটাই হচ্ছে খুব স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে আবার থাকে না, যেমন আমার ক্ষেত্রে তো থাকে না। আমি চেষ্টা করি খুব ভীষণভাবে সারাটা বছর প্রচুর খাটাখাটনি যায়, পুজোর ওই কটা দিন একেবারে নির্ভেজাল ছুটি, যে ছুটিটা আমি পাবই, এবং ওই কটা দিন বাড়িতে আমি ঘুমোবো, পুজো সংখ্যা পড়ব, কিছু ভালো ভালো ছবি দেখব এবং আমার বাড়ির যে কুচোগুলো রয়েছে, চার পেয়ে যে কুচোগুলো রয়েছে, তাদের সঙ্গে প্রচুর প্রচুর প্রচুর মজা করে সময় কাটাবো। এটা হচ্ছে আমার প্ল্যান, কারণ আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন আপনার প্ল্যান কী, সেজন্য আগেভাগেই বলে দিলাম কিন্তু আমি আমার প্ল্যানটার কথা। আর আপনি যদি আপনার প্ল্যানের কথা আমাদের জানতে চান, তাহলে আপনার চেনা নাম্বার 9903055992, সেখানে আপনি চলে আসতে পারেন। আর আপাতত মান্না দে মিষ্টি একটা গন্ধ নিয়ে আমাদের সকলের জন্য এসেছেন।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে এবার চটপট চলে যাব আবার আপনার মেসেজে। শরতের গন্ধে মন ভাসবে দিগন্তের এই পানে, দুর্গাপুজো কেটে যাবে আড্ডায় গানে গানে, মায়ের আরাধনায় হৃদয় প্রদীপ উঠবে যখন জ্বলে, প্রাণের পারিজাতে কত ফুল ফুটবে দলে দলে। পায়েল বন্দ্যোপাধ্যায়, বেলঘড়িয়া থেকে। আর বাসন্তী মণ্ডল সোনারপুর চব্বিশ পরগনা থেকে, তিনি লিখেছেন যে উনি ওনার বৃদ্ধা মায়ের সঙ্গে পুজোটা কাটাতে চান, তার কাছেই উনি থাকতে চান। একেবারেই সেই আমাদের সারা বছর যার যার নিজের মতন করে এত কাজ থাকে, এত এদিক ওদিক যাতায়াত থাকে, তো বাড়ির মানুষদের সঙ্গে যারা বাড়িতে থাকেন তাদের সঙ্গে যোগাযোগটা খুব কম হয়। একেবারে সকালবেলা বেরিয়ে যাচ্ছে, হয়তো সারাদিনই ফোনে ফোনেই যোগাযোগটা রইল, আবার রাত্রিবেলা যখন ঘুমানোর সময় হচ্ছে তখন বাড়িতে যাচ্ছি। এখন কাজকর্মের নানান ধরন নানান দিক, ফলে এরকমই হয়। অনেককে তো আবার বাড়ি ছেড়ে যেখানে কাজ করছেন সেই তার আশেপাশেই থাকতে হয় যাতায়াতের অসুবিধার জন্য, ফলে বাড়ির মানুষদের সঙ্গে যোগাযোগটা একটু কম হয়ে যায়। সেই জন্য সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আবার এই ধরনের যখন একটা ছুটি আসে, চার পাঁচ দিনের একটা ছুটি, এবং যেখানে উৎসবের আলো রয়েছে, আনন্দ রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে বাড়ির মানুষদের সঙ্গে ভাগ করে নিতে যায় তারা, এমনটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই হয়। এবং সেই আনন্দ আলো উৎসব সব কিছু নিয়েই সবাই আমরা ভালো থাকবো, এমনটাই কথা। আর আপাতত আপনি শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি, আর তার সঙ্গে সঙ্গে আপনি জানাচ্ছেন আপনার পুজোর প্ল্যানটা কি। 9903

0599 এখানে জাস্ট আমরা নিজেদের মধ্যে শেয়ার করছি, নিজেদের মধ্যে নিজেদের চিন্তাভাবনা কতটা মিলে যেতে পারে, বা হয়তো এখনও কিছুই প্ল্যান করা হয়নি কিন্তু কারোর প্ল্যান শুনে মনে হয়ে গেল যে আচ্ছা এরমটা তো করাই যায়। এই সমস্ত নানান ভাবনায় জাস্ট আজকে একটু আড্ডা এই সময়টুকু। চা খাচ্ছেন বা কফিতে চুমুক দিচ্ছেন, অথবা ওই যে এখন হয়েছে না হার্বাল টি, সেরকমও কিছু খাচ্ছেন কি? আমার এখনও খাওয়া হয়নি বুঝলেন। আপনি খেতে খেতে তাহলে ভাবতে থাকুন, ভাবতে ভাবতে মেসেজ করতে থাকুন, আমি একটা গান শুনি। গান শুনতে শুনতে না না চা খেতে যাওয়ার সময় পাবো না, চা খেতে যাবো সেই 10টায়। এখন বাজে সকাল 9:45, 10টা পর্যন্ত এখনও চলবে আমাদের এই মনের মেলোডি। তারপর চা খাবো, জল খাবার খাবো। আজকে আবার গণেশ চতুর্থীর পুজো রয়েছে, অনেক মানুষেরই হয়তো উপোস রয়েছেন, তো যে কারণে চা আর একটু ছাতুর শরবত, এটা বোধহয় আজকে সকালবেলা অনেকেরই ব্রেকফাস্ট হচ্ছে, অনেকের আবার আজকে উপোসের ওপর দিয়েই চলে যাচ্ছে। যাই হোক না কেন, চা খান বা না খান, ভালো থাকুন এটুকুনি হচ্ছে কথা, আনন্দে থাকুন। ঠিক এই মুহূর্তে একটুখানি অন্যরকম গান শুনি, যে গানটা আমার খুব প্রিয় কিন্তু আমার মনে হয় আপনারও খুব ভালো লাগবে, বা আপনারও হয়তো প্রিয় গান এটা। তপন রায়ের এই গানটা শুনে এক্ষুনি ফিরে আসছি আবার।

তপন রায়ের গান আমরা শুনছিলাম, আর গান শুনতে শুনতে আবার বেশ কতগুলো মেসেজ এসে জমা হয়েছে, চটপট পড়তে শুরু করি। আমার পুজো প্ল্যান ভেরি সিম্পল, আমি সিটি অফ জয়তে পরিবার এবং ফ্রেন্ডসদের সঙ্গে পুজো এনজয় করব রাতের বেলায়। আপনিও আসতে পারেন, মানে আমাকে উনি নিমন্ত্রণ জানিয়েছেন, সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট। কিন্তু আমি তো আগেই বলেছি যে আমি পুজোর কটা দিন একদম বাড়িতে থাকবো, খাওয়া দাওয়া করবো।

ঘুমোবো, পুজো সংখ্যা পড়বো, সিনেমা দেখবো আর আমার পুচকেগুলোর সঙ্গে থাকবো। কিন্তু যদি আপনি আমাকে নিমন্ত্রণ করে থাকেন তাহলে কোনো একদিন যদি সময় পাই তাহলে দেখা যাক, চলে যাওয়া যেতেও পারে, কোথাও একটা দেখা হয়ে যেতেও পারে। পুজোর সময় আমরা চারিদিকেই তো ঘুরে বেড়াই, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কোথাও না কোথাও একটা নিশ্চয়ই দেখা হয়ে যেতেই পারে। এরপর চলে যাব কার মেসেজে, কার্তিক মণ্ডল, দাউদপুর গ্রাম, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমার কোনো বছরই পুজোর সময় ছুটি থাকে না, খুব কাজের কাজের চাপও থাকে। আমি সরকারের উঁচু পদে চাকরি করি, তাই কাজ করতেই হয় সেই সময়। এই সময়ে, পুজোর সময়, আমরা যতই বলি না কেন ছুটি আনন্দ, এই সময় কিছু মানুষের কাজকর্ম অনেক অনেক অনেক গুণ বেড়ে যায় এবং তাদের সেই কাজগুলো করতেই হয়। ফলে সেই সমস্ত মানুষদের ছুটি পুজোর পর হয়তো কিছুটা হালকা হয়, কিন্তু ছুটি বলে সেরকম কিছু হয় না, এমন অনেক মানুষ এমন অনেক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন। কিন্তু তবুও সেই কাজের মধ্যে থেকেই তাদের আনন্দ, কাজের মধ্যে থেকেই তাদের উৎসবকে দেখা, উৎসবকে অনুভব করা, যদিও অনুভব করার সময় কতটুকু থাকে কাজের চাপে জানি না, কিন্তু উৎসবকে দেখা, মানুষজনকে দেখা, এটুকুর মধ্যে থেকেই কোনো না কোনোভাবে ওই ছুটির একটু আমেজ বা একটা ছুটি ছুটি ব্যাপার লুটে পুটে নেওয়ার একটা ব্যাপার থাকে, বা একটা ইচ্ছে তো অন্তত থাকেই। কিন্তু যাদের এই সময় কাজ করতে হয়, যাদের কাজের জন্য গোটা যে আমাদের শহর, গোটা যে আমাদের জায়গা, যেখানে যেখানে সারা শহর জুড়ে যখন পুজো হচ্ছে, গ্রাম জুড়ে যখন পুজো হচ্ছে এবং সুষ্ঠুভাবে হচ্ছে, এই সমস্ত কিছু মানুষ যারা পুজোর সময়টায় নিজেদের সময় দিয়ে তারা কাজ করেন, তাদের জন্যই কিন্তু সম্ভব হয়। যারা পুজোর মধ্যেই থাকেন সেটা কিন্তু সকলেই, মানে যারা প্যান্ডেল দেখাশোনা করছেন, প্যান্ডেলের দায়িত্ব যাদের ওপর রয়েছে, যারা পুলিশ রয়েছেন, দমকল রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, মানে হসপিটালেও তো তখন ছুটি বলে কিছু থাকে না, হাসপাতাল বলো বা নার্সিংহোম বলো, যাই বলো, ভাগে ভাগে ভাগে ভাগে যারা তাদের কাজ করেন, এবং এই ধরনের কিছু মানুষ যারা সরকারি জায়গায় অনেক বড় পোস্টে রয়েছেন, বিভিন্ন জায়গা দেখাশোনার কাজ যাদের থাকে, এদের জন্যই কিন্তু গোটা শহরটা, গোটা জায়গাটা, গোটা জেলাটা কিন্তু একদম ভালোভাবে আমরা কাটাতে পারি। কিন্তু এদের বাড়ির মানুষদের অবস্থাটা একবার ভেবে দেখো, প্রত্যেকেই যখন ছুটি একটা উপভোগ করছে সেই সময় এদের বাড়িতে যারা থাকেন তাদের কি কষ্ট, তাদের কি রাগারাগি। মানে আমি তো আমার পাড়ার, মানে ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছি, এখন অবশ্য খুব একটা দেখা যায় না, মানে কাকুদের সঙ্গে কাকিমার এই যে একটা মানে ঝামেলা চলতো যে তুমি সারাদিন পুজো প্যান্ডেলেই বসে থাকো আর আমি সারাদিন বাড়িতে রান্না করে করেই সময়টা চলে যাক, আমাদের আর ঠাকুর দেখা হবে না। এখন সময়টা তো অনেকটা বদলে গেছে, যে যার নিজেদের মতন নিজেরা, তুমি না গেলেও আমার কোনো ব্যাপার নেই, আমি আমার বন্ধুবান্ধবদের সঙ্গে চলে যাব, এই যে প্ল্যানিংটা, এটাও কিন্তু খুব একটা খারাপ নয়। ফলে যে যার নিজেদের মতন করে প্ল্যান করা, যে যার নিজেদের মতন করে থাকা এবং আনন্দটাকে উপভোগ করা, এটাই হলো গিয়ে মূল বিষয়। আর আপাতত আমরা শুনবো আরও একখানা গান, গান শুনতে শুনতে আমরা এগোবো, বেশ কিছুক্ষণ এখনও তো আপনার সঙ্গে আছি। ঠিক এই মুহূর্তে কার গান আমরা শুনতে পারি? শিপ্রা বসু, এই গানটা শুনে এক্ষুনি ফিরে আসছি।

শিবপ্রভুর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে চলে যাই আবার মেসেজে। পবিত্র সাহা 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে, তিনি বলছেন, দুর্গাপুজোয় আমি 30-35 বছর বাড়িতেই থাকি, কোনো প্ল্যান প্রোগ্রাম সেভাবে থাকে না। আর উনি একটা দুর্গাপুজোর ক্যালেন্ডার পাঠিয়েছে, তাতে করে দেখা যাচ্ছে এবছর, আমরা জানিও অবশ্য, সপ্তমীটা 2 দিন পড়েছে তিথি অনুযায়ী, ফলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 5 দিনের জায়গায় এবছর আরও একটা দিন বেশি পাওয়া যাচ্ছে কিন্তু, ফলে সেইটা আমাদের মাথায় রাখতে হবে, সেইটা একটা বিষয়, অনেক বড় বিষয়। শুভ্রা ভট্টাচার্য, বাজরণী, কলকাতা 70 থেকে, তিনি বলছেন, অন্য বছরের তুলনায় এবছর আমার পুজোর পরিকল্পনা একেবারেই আলাদা। গত 25 অগস্ট আমি আমার স্বামীকে হারিয়েছি, তার চলে যাওয়ার 21 দিন হলো। এই মস্ত বড় শূন্যতা কাটিয়ে আমি আবার জীবনে স্বাভাবিক ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা করছি, মনকে শান্ত রাখতে গান শুনছি, আমাদের নানান অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুক্ত হচ্ছেন উনি। বছর অন্যান্য বছরগুলোতে পুজোর আনন্দ হইচই থাকে, এবছর আর সেটা থাকবে না। এবছর আমার পুজো প্ল্যানিং হলো স্মৃতি আর সুরের মাঝে নিজেকে ধরে রাখা, ঘরের কোণে শান্তিতে গান শোনা, রেডিওর মাধ্যমে আপনাদের সবার আনন্দের অংশীদার হওয়া। এভাবেই জীবনের চেনা ছন্দে নিজেকে নতুন করে গুছিয়ে নিতে চাই। শুভেচ্ছা পাঠিয়েছেন উনি শুভ্রা ভট্টাচার্য, বাজরণী, কলকাতা 70 থেকে। ওই যে বলছিলাম না যে আমাদের প্রত্যেকের জীবনেই প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্ত বদলে বদলে যায়, তাই কোনো বছর কারুর জীবন রঙিন, কোনো বছর কারুর জীবন কালো, কোনো বছর কারুর জীবন ধূসর, কোনো বছর আবার সাদা কালো, কোনো বছর আবার মিলিয়ে মিশিয়ে থাকে। তো রং এভাবেই আমাদের জীবনে থেকে যায়। তো আপনি ভালো থাকুন, এটাই প্রার্থনা রইল। এরপর নিশ্চয়ই যাব আবার পরের মেসেজে। উত্তম কুমার দাস, দ্বারহাট্টা, হরিপাল, হুগলি, বছরের এই 4টে দিনের অপেক্ষায় থাকি, প্রতি বছরের মতন বাড়িতেই থাকবো, বিকেলের পর আশেপাশে ঠাকুর দেখব, জমিয়ে 4টে দিন খাওয়া দাওয়া করব, বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, আর সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠব। আপনি একটু হিসেব করে দেখে নেবেন, এবছর পুজোটা একটু বেশি আছে, একদিন বেশি আছে, সুতরাং আপনার এই যে এনজয়মেন্ট এবং দেরি করে ঘুম থেকে ওঠা, এইটা কিন্তু আরেক দিন হতেই পারে এক্সট্রা, সুতরাং সেটা একটুখানি দেখে নেবেন। সেই প্ল্যানটা কিরমভাবে করবেন, আসলে ঘুমের দিকেই আমার বেশি নজর দেয় যায়। তো মানে ঘুম আর তারপরে খাওয়া, জীবনের এই দুটো কাজই হচ্ছে আমার মূল কাজ, এবং যে দুটো কাজের জন্যই কিন্তু আমরা সারাদিন এই দৌড়ে দৌড়ে মানে ঘুরছি এদিক ওদিক সেদিক, একটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, আর একটা হচ্ছে আমাদের ঘুম। শান্তিতে যদি রাত্রিবেলা ঘুম না হয়, সকালবেলা উঠে দেখবেন মেজাজ একদম কিটকিরে হয়ে থাকে, আর খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক না হয়, তাহলে তো মেজাজ আরোই সপ্তমে চড়ে থাকে। এনিওয়ে, অনেকেই আছেন যারা নিয়ম করে ঘুমন আর নিয়ম করে খাওয়া দাওয়া করেন, নিয়ম করে ঘুমানোটা খুব ভালো কথা, নিয়ম করে খাওয়া দাওয়া করেন, সেইটা একটু কোথাও আবার গোলমাল হয়ে যায় আমার ক্ষেত্রে। যাই হোক, আমার কথাটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে সকলের কথা, সকলে আমরা কিভাবে এই সময়টা, এই দুর্গাপুজোর এই সময়টা প্ল্যান প্রোগ্রাম করছি, কীরকম কীভাবে করছি। অনেকের ক্ষেত্রে অনেক রকম প্ল্যান রয়েছে, অনেকের ক্ষেত্রে একেবারেই কিছু প্ল্যান নেই, যার জন্য নানান রকম কারণ রয়েছে। আমরা তো সবাই মিলেই একসঙ্গে, তাই সবাইয়ের কথাই আমরা শুনবো। আর ঠিক এই মুহূর্তে একটা গান শুনবো, শুনে

0: আবার ফিরে আসব আপনারই কথায় 9903055992 এই নম্বরে। শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি, গোপা আছি আজ আপনার সঙ্গে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

দোহারের গান আমরা শুনছিলাম। দোহারের গান শুনতে শুনতে আবার চলে আসি মেসেজে, যে মেসেজে সে পৌঁছেছে 9903059992 এই নাম্বারে। অন্যান্য বছরের মতন এবারেও আমার প্রিয় শহর কলকাতাতেই থাকবো ইচ্ছে। জানি অনেক ভিড়ভাট্টা, ঠেলাঠেলি, চারিদিকে ভীষণ আওয়াজ, আমার বাড়ি বসে বসে এগুলোই উপভোগ করতে ভালো লাগে। এবারেও ইচ্ছে পাড়ার পুজো মণ্ডপে যাব, পুজো দিতে, আড্ডা দিতে আর ভোগ খেতে। অনিরিনা ঘোষ বেহালা থেকে তিনি তার প্ল্যান পাঠিয়েছেন আমাদের কাছে। আর এবার পুজোয় একদিন অষ্টমীর দিন গিয়ে পাড়াতে অঞ্জলি দিয়ে আসি। বেশ কিছুদিন আগে আমি দুবার মহিষাদল রাজবাড়ির পুজো দেখতে গিয়েছিলাম, ওই রাজবাড়ির পুজো দেখা এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। অমিতাভ হোর, গোল্ড গার্ডেন, কলকাতা 33। অনেক মানুষই রয়েছেন কিন্তু গোটা শহরের অন্য কোথাও না গিয়ে শুধু বাড়ির যে পুজোগুলো এখনো হয় আমাদের কলকাতা শহরে বা কলকাতা শহরের আশেপাশে, সেই সমস্ত বাড়ির পুজোগুলো, রাজবাড়ির পুজোগুলো দেখবার প্ল্যান করেন কিন্তু এই পুজোর সময়টায়। সেখানে কোথাও একটা ওই বাড়ির টান, একটা আটপৌড়ে একচালার যে ঠাকুরের এক মায়া, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই কোথাও যেন একটা ওই পুজোর অন্যরকম গন্ধ। সেজন্য বাড়ির পুজোও কিন্তু অনেক মানুষকে টানে। অনেক মানুষই আছেন যারা কিন্তু পাড়ার বিভিন্ন পুজো, হ্যাঁ রাস্তাঘাটে চলাফেরার পথে যে প্যান্ডেলগুলো পড়লো সেগুলো নিশ্চয়ই দেখবেন, এমনটা তো কথাই, কিন্তু অনেকেই আছেন সেই সমস্ত প্যান্ডেলগুলো দেখে তাদের মূল লক্ষ্য থাকে বিভিন্ন জায়গার বাড়ির পুজো, রাজবাড়ির পুজো। তো আপনার প্ল্যান কি রয়েছে নিশ্চয়ই পাঠিয়ে দিতে পারেন আজকে। জাস্ট এই প্ল্যান প্রোগ্রাম নিয়েই আজকে সকালটা কথা হচ্ছে, বুঝেছেন তো? পুজো পুজো একটা এফেক্ট চলে এসছে আমাদের কাছে। এবং আজকে যখন সকালবেলা আসছিলাম, ভালো কথা মনে পড়লো, সকালবেলা যখন আসছি তখন আজকে গাড়িতে এসি চালানো হয়নি, যেহেতু সকালের হাওয়াটা খুব সুন্দর ছিল, তো তখন জানলাটা খোলা ছিল। আর ড্রাইভার দাদা যিনি আসছিলেন তিনি বলছেন, দেখেছেন দিদি, বাতাসে কিন্তু পুজো পুজো একটা গন্ধ চলে এসছে, পুজো পুজো একটা ব্যাপার চলে এসছে, এই হাওয়াটা সরাসরি এখন গায়ে লাগলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। বললাম শরৎ তার মানে আসছে, যদিও বা বৃষ্টি ভেজা শরৎ এবছর হয়ও, শরৎ কিন্তু শরৎ। শরতের সঙ্গে সঙ্গে অনেক কিছু আসবে, আকাশে কখনো আমরা সেই ভাসা ভাসা পেজা তুলোর মতন মেঘ দেখব, আমরা দেখব শিউলির গন্ধ আমরা পাবো আকাশে বাতাসে। সকালবেলা ভোরবেলা আসবার সময় তো অনেক জায়গাতে ততক্ষণ যদি শিউলি ফুল কুড়িয়ে না নেয় কেউ, কত শিউলি ফুল পড়ে থাকতে দেখি যাদের বাড়িতে শিউলি গাছ রয়েছে। ফলে শরৎ একটা অন্যরকম আমেজ, অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা রং নিয়ে আসে আমাদের কাছে। আমাদের নিজেদের মনের রং যার যেমনই থাকুক না কেন, সেই শরতের রঙে আমরা নিজেদের কিছুটা মাখিয়েই নিই, একথা কিন্তু অস্বীকার করবার কোনো জায়গা নেই। আর সেই শরৎ আমাদের কাছে থাকুক, আমাদের সঙ্গে থাকুক, শরতের রং, শরতের শিউলি, শরতের ভেসে যাওয়া মেঘ, সমস্ত কিছু নিয়েই উৎসব আমাদের কাছে আসুক। সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসা তিরস্কার সমস্ত কিছু নিয়েই যেমন আমাদের জীবন, সেরকম সারা বছরের অনেক কিছু কাজকর্ম, অনেক কিছু না পাওয়া, অনেক কিছু দুঃখ যন্ত্রণার মাঝেও এই যে আনন্দ আসে, এই যে উৎসব আসে, এটাই কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম আমেজ, অন্যরকম হাওয়া, অন্যরকম আমাদের ভালো লাগাকে সঙ্গে করে নিয়ে আসে।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও মেসেজের দিকে যাই, কারণ ঘড়ির কাঁটা কিন্তু ক্রমশ এগোচ্ছে। আর এখন ঠিক এই মুহূর্তে ঘড়িতে সময় 9:27। পুজোর সেরকমভাবে কোনো প্ল্যান করা হয়নি, এত তাড়াতাড়ি প্ল্যান করলে সব বৃথা হয়ে যায়, তাই পরে দেখা যাবে। যেমনভাবে সময় নিয়ে যাবে তেমনভাবেই উনি চলবেন। মনিকা মাইতি নামখানা থেকে তিনি জানিয়েছেন এই কথা। আর পুজোর 4 দিন একেবারে নিজের মতন করে কাটাতে চাই, এই যারা 4 দিন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা দিন এক্সট্রা হয়ে যেতে পারে, একটু দেখবেন তো ক্যালেন্ডারটা কি বলছে। পুজোর 4 দিন একেবারে নিজের মতন করে কাটাতে চাই, নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে প্যান্ডেল হপিং, রাত জেগে আড্ডা, আর অবশ্যই পুজোর নানান রকম খাবারের স্বাদ নেওয়া, এই নিয়েই জমিয়ে কাটবে পুজো। তবে সবকিছুর মাঝে পরিবারের সঙ্গে সময় কাটানো থাকবে সবার আগে। 4 দিন ব্যস্ততা আর চিন্তা ভুলে শুধু আনন্দ, আড্ডা আর কাছের মানুষদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত জমিয়ে রাখতে চাই। 10-এর দিন মনটা একটু খারাপ নিয়েই বলবো, আসছে বছর আবার হবে। সৌম্যদীপ মোদক, আরামবাগ, হুগলি। পরের মেসেজ মানিকতলা থেকে রেখা দে। পুজোতে আনন্দ, খাওয়া দাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিজেদের মতন করে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখার প্ল্যান তো থাকেই, সে বিষয়ে কোনো ঠিকঠাক থাকে না, কোথায় কবে কিভাবে যাব, বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়লেই এদিক ওদিক চলে যায়। কিন্তু পুজোর সময় যেটা করেই থাকি সেটা হচ্ছে একদিন বৃদ্ধাশ্রমে যাই এবং ওনার চেনা জানা বৃদ্ধাশ্রমে একদিন উনি যান এবং সেখানের মানুষদের সঙ্গে উনি সময় কাটান, সেখানে সবার সঙ্গে উনি খাওয়া দাওয়া করেন। আর একদিন উনি অনাথাশ্রমে যান, সেখানে ছোটদের সঙ্গে উনি সময় কাটান এবং খাওয়া দাওয়া করেন। আর একদিন পুজোর সময় উনি ওনার চারপাশে বা যত দূরে মানে যেখানে যান উনি সঙ্গে করে ওনার গাড়ি করে সেটা নিয়ে যান, কন্টেনারে করে খাবার থাকে, রাস্তায় যত সারমেয় থাকে, কুকুর বেড়াল যা উনি দেখতে পান, ওনার পাড়াতে তো উনি খাওয়ানি, কিন্তু পুজোর একটা দিন উনি ওই গাড়ি নিয়ে বেরোন এবং সেদিন উনি কিন্তু যেখানে যেখানে যান সেটা ঠাকুর দেখা মানে রথ দেখা কলা বেচার মতন ঠাকুর দেখাও হয় এবং তাদের খাওয়ানো হয়, এই কাজটা উনি করেন এবং এই প্ল্যানটা ওনার প্রত্যেক বছরই থাকে। তো এরকমভাবে আমাদের প্রত্যেক মানুষের কাছে এক এক পুজোয় এক এক রকম প্ল্যানিং থাকে এবং এক একজনের এক এক রকম প্ল্যান থাকে। সকলকে নিয়ে ভালো থাকার নামই হচ্ছে উৎসব, আলোর উৎসব, ভালোর উৎসব। তাই সকলকে নিয়েই আমরা ভালো থাকবো, ভালো রাখবো, এটাই আমাদের আশা এবং সকলের সেটাই আশা। আমরা চলে যাবো আবার পরের গানে। পরের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান আমরা শুনি, শুনে ফিরে আসছি এক্ষুনি।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

আশা ভোসলের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও বেশ কিছু মেসেজ এসে জমা হয়েছে, চটপট পড়তে শুরু করব। যেরকম পরের মেসেজ এসছে মানিকতলা থেকে অমিত বন্ধু, তিনি বলছেন যে উত্তর কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে তিনি আমন্ত্রণ জানিয়েছেন আমাদের প্রত্যেককে, এবং তৃতীয়া থেকে দক্ষিণ কলকাতা আর উত্তর কলকাতার বেশিরভাগ মণ্ডপে ঠাকুর দেখা, আর সপ্তমী থেকে দশমী হাওড়া জেলা এবং নদিয়া জেলার বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখা এবং মুখরোচক নানান রকম খাবার খাওয়া আর মজা, এটাই হচ্ছে প্ল্যান। এরকমভাবেই এক একজন মানুষ এক এক রকমভাবে তাদের প্ল্যান প্রোগ্রাম করেন। যেরকম পাড়াতেই বেশিরভাগ সময় কাটে, অনেক বন্ধু বাইরে থাকে, পুজোর সময় বাড়িতে আসে, তাদের সঙ্গে গল্প গুজব করে সময় কাটে। কিন্তু কে লিখেছেন এটা যদি আমি খুব ভুল না করি, কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন কি? আপনারা যেই লিখুন না কেন, প্লিজ একটু নামটা লিখে দেবেন, কারণ বোঝা যায় না পরবর্তী সময়, তারপর আমি বুঝতে পারছি না যে কে লিখেছেন। আমি যেটুকু পড়তে পারছি আমি জানি না এটা উনিই লিখেছেন কি না। তো একটু প্লিজ যখনই আপনি লিখছেন তখন আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেটা পাঠিয়ে দেবেন, কারণ এত মেসেজ আসে তো সবসময় দেখে নেওয়াটা সম্ভব হয় না। আর এরপর হচ্ছে উনি সেলাইয়ের কাজ করেন, কোনোদিনই ছুটির ব্যাপার থাকে না, প্রতিদিনই কাজ করতে হয়, ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত কাজ করি। পুজোর এই দিনগুলো সকাল 6টা থেকে FM গোল্ডের সঙ্গে থাকব, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমোবো, এবং উনি এই প্ল্যানের কথাই উনি জানিয়েছেন। গুরুহাট্টা তেঁতুলতলা থেকে গোপাল মান্না, উলুবেড়িয়া গুরুহাট্টা তেঁতুলতলা থেকে তিনি এই কথাই জানিয়েছেন। আর আপাতত আমরা চলে যাব পরের গানে। পরের গান শুনতে শুনতে আবারও ফিরে আসব আপনার মেসেজে। এরপর শোনা যাক কার গান শোনা যায়।

সাগর সেনের গান শুনতে শুনতে আবার একটু ফিরে আসি আপনার মেসেজের কথায়। আমি পুজোর সময় ঘর ছেড়ে কোথাও যেতে চাই না, কোনো কিছু প্ল্যান করি না, কারণ সময় এবং সুযোগ পরিস্থিতির ওপর নির্ভরশীল। তবে সব ঠিকঠাক থাকলে একদিন বাগবাজার, একদিন বেলুড় মঠ, একদিন কোন নগরের ভালো কিছু ঠাকুর দেখি, সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে। এভাবেই পুজো কাটাই। তবে 15 বছর আগে অন্যভাবে কাটাতাম, তখন বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ননদের বাড়ি যেতাম। কোন নগর থেকে লিখেছেন মানসী বৈদ্য। এরপর হচ্ছে কার কাছে যাব, এরপর এবার পুজোর কর্মসূচিতে ভাবনা বৃক্ষরোপণে, কচিকাঁচাদের সঙ্গে নিয়ে দল বেঁধে সবুজায়নে, পূজার সংখ্যার বই কিছু রেখেছি যতনে, অধ্যয়নে হব রত সময়ের ব্যবধানে। লাইনে দাঁড়িয়ে দুর্গা মাকে ধরা দিতে চায় না মনে, পাড়ার মোর প্রিয় ক্লাবে মাকে দর্শন করব দুনয়নে। রোদ ঝড় বৃষ্টিতে থাকেন যারা ফুটপাতে বসে, ভাবছি পুজোয় তাদের পাশে হাত বাড়াবো ভালোবেসে। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153। এরকমভাবেই নানান মানুষ তাদের নানান প্ল্যান কিন্তু করছেন বা ভাবতে থাকছেন। মালদা থেকে উদিত সিংহ, তিনি বলছেন, আমার কাছে পুজো মানে মালদা রামকৃষ্ণ মিশনের পুজো, পাড়ার মন্দিরের পুজোতে তো থাকি, সঙ্গে মিশনের পুজোর আধ্যাত্মিক পরিবেশ আমাকে পুজোর ঐশ্বরিকতা আরও বাড়িয়ে দেয়। কলকাতায় থাকলে বেলুড় মঠে একবার যাই। এরকমভাবেই প্রত্যেক মানুষই কিন্তু তাদের মতন করে পুজোর প্ল্যান প্রোগ্রাম করছে। আপনিও কি বাকি আছেন এখনও, নাকি পরিস্থিতির ওপর ছেড়ে দিচ্ছেন সমস্তটাই, সেটা কিন্তু একেবারেই অবশ্যই আপনারই ব্যাপার। তো আপা

পুজোয় এমনি কোনো প্ল্যান থাকে না, তবে আমি পুজোর জাস্ট আগে একটা বড় বাংলাদেশের ইলিশ মাছ কিনে এনে পুজোর 4 দিন বিভিন্ন রেসিপিতে রান্না করে খাওয়া দাওয়া করি। তপন কুমার রায়চৌধুরী, বাগুইয়াটি, জোড়া মন্দির। নিশ্চয়ই আপনার বাড়ি এবার পুজোয় যাচ্ছি।

মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সময়ের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন, উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি এবং ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর এবং অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানা।

ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, ফার্স্ট ব্র্যাকেটে সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg/wb@indiapost.gov.in। adpgcowd@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত এবং পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ফার্স্ট ব্র্যাকেটে CS এর মাধ্যমে, এর সাথে টেলিফোন নম্বর 0332212 অথবা 0332212 অথবা 0332212 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত এবং পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত, পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য, আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। আর আমরা আমাদের এই মনের মেলোডির একদম শেষ দিকে এসে পৌঁছেছি, যেখানে আরও বেশ কতগুলো মেসেজ এসে পৌঁছেছে, আমি একটুখানি প্রাপ্তি স্বীকার করে দিই চটপট। নিশাকর ধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া, পরিবারে সময় দেওয়া এবং এক এক দিন এক এক জায়গায় যাওয়ার তার প্ল্যান থাকে। আর দশমীর দিন 7টার আগে দোকান বন্ধ করে মেলায় চণ্ডী মন্দিরে ওনারা চলে যান, সেখানে ঘট বিসর্জনের পর শান্তির জল নেওয়া এবং তারপর সবাইকে প্রণাম করা যায়। এরপর মেসেজ পাঠিয়েছে সোমেন যাদবপুর থেকে, সেখানে উনি বলেছেন যে আসানসোলে উনি যেতে চান একবার এবছর, কারণ সেখানে পুজো প্যান্ডেলে সব ছোটবেলার বন্ধুদের সঙ্গে ওই সময়টায় দেখা করবার একটা সুযোগ থাকে, সেই সুযোগটাকে উনি নষ্ট করতে চাইছেন না। আর এইরকমভাবেই এক একজন মানুষ এক এক রকমভাবে তাদের পুজো প্ল্যান করছেন, এবং কেউ কেউ আবার বলছেন যে না, পরিস্থিতি অনুযায়ী সেই সময়টা আমরা দেখে নেব। এরপর আলাদা সেরকমভাবে কিছু প্ল্যান প্রোগ্রাম নেই। শিপ্রাকাড়ার মালিকপাড়া লেন, বেতর, হাওড়া 4 থেকে তিনি সে কথাই জানিয়েছেন। উনি মানে ওনার অনেক ওনার প্ল্যান প্রোগ্রাম থাকতো, কিন্তু পরবর্তী সময় সেইভাবে খুব একটা প্ল্যান প্রোগ্রাম নেই। এরপর নীলাঞ্জন দেব মান্না, এস এন ব্যানার্জি রোড, কলকাতা 13 থেকে তিনি পাঠিয়েছেন যে আর পরের মেসেজ, আর একটা মেসেজ রয়ে গেছে, আমি একটু প্রাপ্তি স্বীকার করে দিই। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে তিনিও পাঠিয়েছেন যে মধ্যমগ্রামে তিনি ঠাকুর ওখানে দেখেন, এছাড়া দূরদর্শনের পুজো পরিক্রমাও তিনি দেখেন। এভাবেই এক একজন মানুষ এক এক রকমভাবে সেলিব্রেট করেন তাদের পুজো, এবং তাদের পুজো প্ল্যানও নানান রকমভাবে থাকে। সবাই ভালো থাকি আমরা, এবং ভালো রাখি পাশের জনকেও। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে, আবার নিশ্চয়ই কথা হবে, দেখা হবে, আড্ডাও হবে। সঙ্গে থাকবে গান শোনা, আপনি থাকুন সঙ্গে, আর শুনতে থাকুন FM গোল্ড।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ হিন্দি দিবস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং এটি জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র। সরকার জানিয়েছে, 2020 সাল থেকে দেশের 9টি রাজ্যে 147টি কয়লা খাদান নিলামের মাধ্যমে বণ্টন করা হয়েছে। দেশ জুড়ে আজ যথোচিত মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মেক্সিকোতে তীরন্দাজি বিশ্বকাপে ভারতের ধীরজ বোম্বা দেবারা রিকার্ভে স্বর্ণপদক জিতে ইতিহাস করেছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবারের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী সম্মেলনের সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। এই গোষ্ঠীর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে। মোদী বলেন, ব্রিক্স কেবল কয়েকটি দেশের জোট নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধানের একটি কার্যকর কাঠামো বা ইকোসিস্টেম।
1: আপ সবকি মৌজুদগি ব্রিক্স কি বাড়তি রেলেভেন্স, ওপেননেস অর ইনক্লুসিভনেস কা প্রমাণ হ্যায়। পিছলে দো দিনো কি হামারি চর্চাও নে হামারা বিশ্বাস অর মজবুত কিয়া হ্যায় কি ব্রিক্স কেবল দেশো কা সমূহ নহি, সলিউশনস কা এক ইকোসিস্টেম হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে সফলভাবে ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং বলেন, 2026-এর এই ব্রিক্স শিখর সম্মেলন গুরুত্বপূর্ণ ছাপ রাখবে। এই সম্মেলন থেকে গৃহীত নতুন দিল্লির ঘোষণাপত্র বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিতবাহী। তিনি বলেন, ব্রিক্সের এই শীর্ষ সম্মেলনে ভারত দক্ষিণ বিশ্বের সমস্যাগুলিকে সংশ্লিষ্ট সকলের সামনে তুলে ধরেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু এর মহানির্দেশক টেড্রোস অ্যাডহানাম ঘেব্রেসুস স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বব্যাপী সহযোগিতা, উদ্ভাবন, স্থিতিশীলতা এবং সুস্থায়ী অর্থ সংস্থানের আহ্বান জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড টেড্রোস বলেছেন, ব্রিক্স নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যে চারটি বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে বিশ্ব স্বাস্থ্যের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্ট দেশগুলির কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, রোগ সংক্রমণ সংক্রান্ত নজরদারি ও পূর্বাভাস এবং স্থানীয় পর্যায়ে প্রতিষেধক উৎপাদনের জন্য সচেষ্ট হওয়ারও আহ্বান জানান। স্বাস্থ্যক্ষেত্রে উদ্ভাবন প্রসঙ্গে তিনি বলেন, বিজ্ঞান, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা এবং কৃত্রিম মেধার সুবিধা সমাজের সব শ্রেণীর কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর বাইরে তিনি সীমান্তের বাইরে সহযোগিতা, বিশ্ব স্বাস্থ্য সংগঠনের অতিমারী সংক্রান্ত চুক্তি অনুসারে তথ্য বিনিময়ের কথাও বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মূল শক্তি হল ভারতে বহু ভাষার সমাহার। হিন্দি দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র হিসেবে দেখা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দি সহ ভারতের অন্যান্য ভাষাগুলি প্রযুক্তিগত বিকাশের এক সোনালী অধ্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেন তিনি।
1: ভাষা কিসি ভি সমাজ কি স্মৃতি হতি হুসা আত্মবোধ হতি হিন্দি নে ইস বিবিধতাকে বীচ সংবাদ সম্পর্ক ও সমন্বয় কি ভাষা কে রূপ মে দেশ কে বিভিন্ন বর্গো ও সমুদায় কো জোড়নে মে মহত্বপূর্ণ ভূমিকা নিভাই হিন্দি কা বিকাশ ভি তবি সার্থক হব সবই ভারতীয় ভাষাও কে সম্মান সংরক্ষণ ও সংবর্ধন কে সাথ আগে বড়ে।
0: এদিকে দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনে গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। বর্তমানে হিন্দি বিশ্বের অন্যতম বহুল প্রচলিত ভাষা এবং 52 কোটিরও বেশি মানুষের মাতৃভাষা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠানে এবং ষষ্ঠ সর্বভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলনে সরকারি ভাষা, জনগণের ভাষা ও সংযোগকারী ভাষা হিসেবে হিন্দির ক্রমবিবর্তন ও অন্যান্য ভারতীয় ভাষার সঙ্গে সমন্বয়ের বিষয়ে আলোচনা হবে। উদ্বোধনী অধিবেশনে অমিত শাহ 2025-26 সালের রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই 21টি এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ইউসিসি চালু হয়েছে, শীঘ্রই বাকি রাজ্যগুলিতে তা করা হবে।
1: ढेर सारे राज्यों में कॉमन सिविल कोड यूसीसी को हमने इंट्रोड्यूस किया है और मुझे विश्वास है कि भाजपा एनडीए शासित 21 राज्यों में हम 2029 के पहले यूसीसी को इंट्रोड्यूस करेंगे। भारतीय न्याय संहिता जो बनाई है इसने क्रिमिनल जस्टिस सिस्टम को भारतीय आधार देने का काम किया है और कई सारे राज्यों में सजा कराने का दर का एक ही साल में 30% वृद्धि हुआ है।
0: শ্রী শাহ বলেন, সরকার ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করার মাধ্যমে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। বেশ কয়েকটি রাজ্যে মাত্র এক বছরের মধ্যেই অপরাধীদের দোষী সাব্যস্ত করার হার 30% বেড়েছে। এই ধরনের বিচার প্রক্রিয়া যাতে 3 বছরের মধ্যে শেষ করা যায় তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন আলোচনার রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে, 2020 সাল থেকে দেশের 9টি রাজ্যে 147টি কয়লা খাদান নিলামের মাধ্যমে বণ্টন করা হয়েছে। এর ফলে সরকারের 47,500 কোটি টাকা করে বার্ষিক রাজস্ব আয় হবে। এছাড়াও 4,90,000 মানুষের কর্মসংস্থান হবে। কয়লা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত অর্থবর্ষে ইতিমধ্যেই বণ্টিত বাণিজ্যিক কয়লা খাদানগুলি থেকে 3,090 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে কয়লা খাদান বণ্টনের জন্য নিলাম প্রক্রিয়া চালানো হচ্ছে। এই প্রক্রিয়ায় নিলামে অংশগ্রহণের জন্য 2টি পর্যায়ে অনলাইনে কাজ হচ্ছে। দেশজুড়ে আজ যথাযথ মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের

0: জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে 10 দিন ব্যাপী উৎসবের সূচনা হয়েছে। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ভিত্তিতে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে আগ্রহী। সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ ঢাকায় সাংবাদিকদের বলেন, বহুপাক্ষিক মঞ্চে আলোচনার চেয়ে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরেই জোর দিতে চায়। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে অতিরিক্ত মগ্নতা থেকে সরে এসে বাংলাদেশ দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কাজ করতে চায়। তবে বাংলাদেশ তাদের প্রয়োজনে যে কোনো আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে অন্য দেশের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলবে। ওমান উপকূলের কাছে গতকাল বাণিজ্যিক জাহাজ এমটি এল গায়ার উপর হামলায় ভারত নিন্দা করেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ চলছে। এদিকে উত্তেজনা প্রশমন এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ভারত ফের আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে আজকের নির্ধারিত বৈঠকটি স্থগিত রাখা হয়েছে। ওমানের বিদেশমন্ত্রী বাদার বিন হামাদ আল বুসাইদি গত সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সালাহলাতে হতে চলা এই আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি সংলাপ, আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে ওমানের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধে বৈঠকটি স্থগিত করা হল। ভারতের ধীরজ বোম্বাদেওয়ারা মেক্সিকোতে তীরন্দাজি বিশ্বকাপ প্রতিযোগিতার রিকার্ভ বিভাগে সোনা জিতে ইতিহাস গড়েছেন। গতকাল ফাইনালের রুদ্ধশ্বাস শুট অফে তিনি জাপানের নাকানিশি জুনিয়রকে হারিয়ে দেন। তিনি প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ হিন্দি দিবস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং এটি জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো। এর পরের খবর দুপুর 1:30।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने दिल्ली में ब्रिक्स शिखर सम्मेलन को सफल बनाने के लिए सभी सदस्य देशों का आभार व्यक्त किया है। शिखर सम्मेलन के विशेष क्षणों को दर्शाने वाला एक वीडियो प्रधानमंत्री के सोशल मीडिया हैंडल पर पोस्ट किया गया है। वीडियो में प्रधानमंत्री ने कहा कि ब्रिक्स के माध्यम से भारत ने विश्व स्तर पर मित्रता, साझेदारी और सहयोग को आगे बढ़ाया है। श्री मोदी ने कहा कि शिखर सम्मेलन में अपनाया गया नई दिल्ली घोषणा पत्र साझा दृष्टिकोण और भविष्य के सहयोग के लिए स्पष्ट दिशा देगा।
2: पिछले 2 दिनों की हमारी चर्चाओं ने हमारा विश्वास और मजबूत किया है कि ब्रिक्स केवल देशों का समूह नहीं, सॉल्यूशंस का एक इकोसिस्टम है। हम आशा करते हैं इस समिट से उसमें एडप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे शेयर्ड विजन और फ्यूचर कोऑपरेशन को स्पष्ट दिशा देगा।
1: ब्रिक्स शिखर सम्मेलन में 11 सदस्य देशों और 10 भागीदार देशों के नेताओं के साथ अंतर्राष्ट्रीय संगठनों ने भी भाग लिया। रक्षा मंत्री राजनाथ सिंह ने ब्रिक्स शिखर सम्मेलन की सफलता के लिए प्रधानमंत्री मोदी को बधाई दी है। उन्होंने कहा कि सम्मेलन की सफलता ने वैश्विक मंच पर भारत की मजबूत छाप छोड़ी है। श्री सिंह ने कहा कि ऐतिहासिक नई दिल्ली घोषणा पत्र भारत के बढ़ते वैश्विक प्रभाव का प्रमाण है। विश्व स्वास्थ्य संगठन के महानिदेशक टेड्रोस अधनॉम घेब्रेयेसस ने कहा है कि इस वर्ष ब्रिक्स शिखर सम्मेलन का विषय सीधे तौर पर वैश्विक स्वास्थ्य से जुड़ा था। उन्होंने देशों से प्राथमिक स्वास्थ्य सेवा निगरानी, चेतावनी प्रणाली और स्थानीय उत्पादन को मजबूत करने का आग्रह किया। विदेश मंत्रालय ने 18वें ब्रिक्स शिखर सम्मेलन के सफल आयोजन में सहयोग के लिए केंद्र सरकार के सभी विभागों और एजेंसियों का आभार व्यक्त किया है। मंत्रालय ने उन सभी राज्य सरकारों का भी धन्यवाद किया जिन्होंने ब्रिक्स की विभिन्न बैठकों की मेजबानी की। उन्होंने कहा कि शिखर सम्मेलन का आयोजन जटिल कार्य था जिसके लिए सरकार और देश के सभी स्तरों पर समन्वित प्रयास जरूरी थे। यह सम्मेलन कल नई दिल्ली में सफलतापूर्वक सम्पन्न हुआ। सरकार ने कहा है कि वर्ष 2020 के बाद से 9 राज्य में 147 कोयला खंडों

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1

0: শম্পা কুণ্ডুর কণ্ঠে আমরা গণেশ বন্দনা দিয়ে শুরু করলাম আজকের তোমায় গান শোনাবো, কারণ আমরা সবাই জানি আজ গণেশ চতুর্থী। আর এই গানের অনুরোধ অবশ্যই ছিল, সেই কারণেই এমন একটা গান দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান।
1: এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন কিশলয় কোলে, শিবতলা, হাওড়া পারগুস্তিয়া শিবতলা থেকে অনুরোধ করেছিলেন। আর সত্যি কথা বলতে আমরা তো যে কোনো পুজোই শুরু করি তাঁকে বন্দনা করি, তো আজকে আমাদেরও আপনাদের সঙ্গে তোমায় গান শোনাবো এই অনুষ্ঠানের সূচনায় তাঁকেই আমরা স্মরণ করলাম।
0: একদমই, আমরা পরের গানে চলে যাব এবার। যদিও মানে এখনো বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না, তবুও মাঝে মাঝে এই মেঘ বৃষ্টির এই যে খেলা, সেটাতে আমাদের মনে হচ্ছে একটা আনন্দের রেশ লেগেছে মনে। সুতরাং এবার সেই গানে যাই, হীরক রাজার দেশে ছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে শুনবো। গান শুনতে চেয়েছেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে।

এইবার একটু মুডটা বদলাবো, কারণ গানের অনুরোধ সেরকমই রয়েছে। তাই বিলাড়া হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন কবিতা গায়েন অনুরোধ করেছেন আশা ভোঁসলের কণ্ঠে এই গান শোনার জন্য। আমরা চলে যাব এই গানে সুধীন দাশগুপ্ত সুরে এবং সুধীন দাশগুপ্তরই কথায়। এই গান শুনে তারপরে ফিরে এসে আবার অন্য গানের কথা।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অন্তরাল ছবি থেকে গান শুনছিলাম গৌরীপ্রসন্না মজুমদারের কথায় সুধীন দাশগুপ্ত সুরে। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন গ্রিন পার্ক সিঙ্গুর হুগলি থেকে রাখালচন্দ্র মুখোপাধ্যায় এবং কাজল মুখোপাধ্যায়।
1: চলে যাব পরের গানে। এইখানেও কিন্তু আমরা কোথাও ওই পুজোর আমন্ত্রণই পাব এবং আমাদের ছোটবেলা থেকে এই গান আমাদের সঙ্গে একেবারে একাকার হয়ে গেছে। আমাদের সেই চাওয়াগুলোকে আরও একটু উস্কে দিতেই এই গানের অনুরোধ এসেছে, বোঝাই যাচ্ছে তিনি নিজেও খুব মিস করছেন। সুমিত সিংহ চুচুড়া থেকে শুনতে চেয়েছেন এই গান অন্তরা চৌধুরীর কণ্ঠে, শুনি সেই গান।

0: সলিল চৌধুরীর কথায় সুরে আমরা শুনলাম অন্তরা চৌধুরীর কণ্ঠে এই গান। এবং এই গান শুনতে শুনতে ছোটবেলাতেও ওই ময়নাপাড়ার মেয়েটার জন্য বড্ড কষ্ট হতো না? এখনো কিন্তু কোথাও একটা খারাপ লাগা থাকে। আবার দেখুন একটা গান কীরকম একটা ছোট মনকে গড়ে তোলে, সেখানেও কিন্তু বলছে আমার যা কিছু আছে সেগুলো তোমায় দেব দিয়ে। এই যে ছোট্ট ছোট্ট সুন্দর এক একটা স্বপ্নের জায়গা আমাদের জন্য তৈরি করে রেখেছে, এই জন্যই বোধহয় রূপকথার গল্প শোনা, এই জন্যই বোধহয় এই গানগুলো শোনা বড্ড জরুরি, একটা ছোট মন তৈরি করতে ভীষণ সাহায্য করে।
1: ঠিক তাই। আমরা পরের গানে চলে যাই, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নীল আকাশের নিচে। এই ছবি থেকে গান শুনতে চেয়েছেন বিপ্লব মিশ্র, অনুষ্কা মিশ্র ও অঞ্জলি মিশ্র, মিলন পল্লী, বাঁকুড়া থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো।

0: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রভাস দের সুরে মান্নাদের কণ্ঠে শুনলাম আমরা এই গান। সুভাষ চক্রবর্তী
1: উত্তর বাউলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছিলেন এই গান।
0: আজকে এক একটা দিন না এরকম হয় জানেন, আপনাদের দিক থেকে এত সুন্দর সুন্দর গানের অনুরোধ থাকে, সেই দিনগুলো আমাদের মনে হয় যে সময়টা কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, কেন শোনাতে পারছি না। এমনটা নয় কিন্তু যে আপনাদের গান শোনাতে না পারলে আমাদের ভালো লাগে। দেখুন কত কষ্ট পাচ্ছি, ঝুমুর আর সরিতা আজকে আছি আপনাদের সাথে। যাকে কথা বলে আর টাইম ওয়েস্ট করবো না, একদম তাড়াতাড়ি চলে যাব পরের গানের অনুরোধে।
1: একদমই তাই, এবারে শুনব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। গান শুনতে চেয়েছেন বাবলু মুদি ধুলাগড় হাওড়া থেকে।

0: এর পর আমরা শুনবো দোহারের যে কোনো একটি গান, শুনতে চেয়ে অনুরোধ করেছেন অমিতা বহর, গলফ গার্ডেন কলকাতা 33 থেকে শুনবো সেই গান।
1: পাগল পাগল সবাই পাগল,

0: হৈমন্তী শুক্লার কণ্ঠে আমরা গান শুনছিলাম, আর তার আগে মুকেশের কণ্ঠে গান শুনেছি। সে গানের অনুরোধ করেছিলেন আর কে মুখার্জি যাদবপুর থেকে।
1: আর আমরা হৈমন্তী শুক্লার কণ্ঠে শুনলাম গান পুলক বন্দ্যোপাধ্যায় কথায় মান্না দের সুরে। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন রাহুল দাস ফুলিয়া থেকে।
0: আমরা এরপরে কোন গানে যাব?
1: এরপরে আমরা শুনি পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে গান।

0: আমরা পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলাম এই গান। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস অনুরোধ করেছিলেন, তার অনুরোধে এই গান শুনছিলাম। আমরা একেবারে শেষ গানে চলে যাব আজকের অনুষ্ঠানে।
1: সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহেশ হুগলি থেকে শুনতে চেয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গান শোনাতে শোনাতেই চলে যাচ্ছি ঝুমুর আর সরিতা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন।

0: আজকে সিলভার স্ক্রিন জুড়ে যারা থাকবেন এই গান দিয়ে মোটামুটি আমরা বুঝিয়ে দিতে পেরেছি যে আজকে সারাটাক্ষণ শুধু যে নায়ক নায়িকা বা অন্য কয়েকজন তেমন নয়, 12 জন বিচ্ছুও থাকবে।
1: একদমই, কারণ আমরা কথা বলবো আজকে 1968 ফিল্ম ব্রহ্মচারী এই ছবি নিয়ে। কারণ তার একটা কারণ আছে, কারণ এই ছবির নেপথ্যে যিনি ছিলেন এই ছবির প্রডিউসার জিপি সিপ্পি, তার আজ জন্মদিন, তাই তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের সিলভার স্ক্রিন জুড়ে থাকছে ব্রহ্মচারী।
0: ব্রহ্মচারী ফিল্মটাতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বসে আছেন শাম্মী কাপুর একটা জায়গায়, এবং সেখানে তার ফটো তুলছেন, কিছু জিনিসপত্র রাখা, এবং সেটা নিয়ে একটা বাচ্চা পালাতে যাচ্ছে এবং তারপর তাকে ধরে ফেলা হচ্ছে। আলটিমেটলি একটু পরেই দেখা যাচ্ছে যে সেই বাচ্চাটা তারই কাছে থাকছে, এবং সে শুধু নয়, তার সঙ্গে যখন খেলতে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত, এই সময় তিনি দেখছেন সেখানে যেখানে তিনি বসেছিলেন সেখানে একটা ছোট্ট বাচ্চা তার কাঁদার শব্দ, এবং সেটা শুনে তিনি ছুটে আসছেন। এসে তার ঝুলিতে আরও একজন বাচ্চা এলো আর কি, এবং একটু পরে আমরা দেখব যে তার একখানা আশ্রম আছে, ব্রহ্মচারীর আশ্রম, এবং সেই আশ্রমে একাধিক এরকম বাচ্চা আছে প্রায় 12টা, এবং তার পাশের বাড়িতে ভাড়া দেওয়ার জন্য যখনই কেউ আসছেন ভাড়া নিতে, প্রথমে দেখা যাচ্ছে একদম চুপচাপ সেই অঞ্চল, তারা খুব খুশি হয়েই আসছেন এবং এসে নগদ টাকাটাও দিচ্ছেন, কিন্তু তারপরেই একটা হই হট্টগোল, একদম থালাবাটি পিটিয়ে একখানা চিৎকার চেঁচামেচি, এবং তাতে
1: অতিষ্ঠ হয়ে
0: পালাচ্ছে তারা, মানে ট্রাক থেকে জিনিসপত্র নামতেও পারছে না তারা, তার আগেই সেগুলোকে নিয়ে চলে যাচ্ছে। এবং যখনই ফিল্ম এগোচ্ছে তখন আমরা বুঝতে পাচ্ছি,
1: এবং এই যে ল্যান্ডলর্ড, ইনিও কিন্তু বেশ মজাদার, কারণ অসিত সেন, কমেডিয়ান অসিত সেন, তিনি এই চরিত্রে অভিনয় করছেন। তিনি যথারীতি দৌড়ে আসছেন ব্রহ্মচারীর এই আশ্রমে, এবং সেখানে এসে তিনি জবাব তলব করছেন যে এই ব্যাপারটার মানেটা কি।
0: এবং তিনি যখন আসছেন প্রথমেই যেটাতে ধাক্কা খাচ্ছেন সেটা হচ্ছে একটা গাড়ি রাখা আছে,

0: সেটার মধ্যে এসে ধাক্কা খাচ্ছেন, তারপর দেখছেন যে টেবিলটার মধ্যে একটা হিটমি পুতুল রাখা, হঠাৎই সেই পুতুলটা সরে গেল এবং সেখান থেকে একজন উঠলেন ছোটজন, এবং আরও বাকি যারা তারা সবাই মুখোশ পরে বসে দাঁড়িয়ে আছে এবং উনি এক একজনের মুখোশ সরাচ্ছেন আর মুখগুলো দেখার চেষ্টা করছেন। কথাবার্তা বলার পর এবং এই যে তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন এবং এত কাইকিচিরের জন্য তিনি দিতে পাচ্ছেন না, তারও একখানা কারণ হচ্ছে এই বাড়ি যখন ভাড়া দিতে চাইছেন তার আগে আগাম খবর কেন পাঠানো হচ্ছে না, এবং তাদের টাকা দিলে কিন্তু তারা কথা দিচ্ছে যে এইবার আর তারা কোনো অসুবিধে সৃষ্টি করবে না। এই সমস্ত সেটেল করে তিনি যখন চলে যেতে যাচ্ছেন তখনও দেখা যাচ্ছে তার পিছনে একজন হামাগুড়ি দিয়ে শুয়ে পড়েছে, এবং যাওয়ার সময় যথারীতি আবার তার সঙ্গে আটকে গিয়ে তিনি পড়ে গিয়ে যাচ্ছেন মানে ফেরত যাচ্ছেন। পুরোটা জুড়ে বুঝতেই পাচ্ছেন যে ব্রহ্মচারীর আশ্রম কিরম হই হই রই রই কাণ্ড,
1: একেবারেই তাই। আর এই যে চলছে, এই যে বারোটা বাচ্চার দায়িত্ব সামলানো, সেটা তো চারটিখানি কথা নয়। ব্রহ্মচারী কি করেন, তিনি একজন ফটোগ্রাফার, তিনি বাচ্চাদের ছবি টবি তুলে নিয়ে গেছেন অফিসে, গিয়ে বলছেন দেখো কত বাচ্চাদের ছবি, কত রকম মুডের ছবি তুলে এনেছি, খুব খুশি হয়ে তিনি বলছেন। তো যাকে বলছেন তিনি খুব বিরক্ত হয়ে বলছেন শোনো, আমার পেপারটা হচ্ছে তোমার ওই বাচ্চাদের ফটোর একটা অ্যালবাম নয়, হ্যাঁ আমার অ্যালবাম, আমার পেপার কিন্তু সাধারণ মানুষ পড়ে, তারা শুধুমাত্র এই ছবি কেন দেখবে, তুমি এমন একটা ছবি তুলে নিয়ে এসো যেটা বেশ অন্যরকম হবে, একটা অন্যরকম গল্প বলবে, মানে ধরো কারোর একটা যে ছবি সবাই পাবে না, যে মুডের ছবি, সেই রকম মুডের একটা ছবি তুমি তুলে নিয়ে এসো। এবার তিনি বেরিয়েছেন রাস্তায়, এদিক ওদিক করতে করতে হঠাৎ করে দেখছেন যে একটি মেয়ে সুইসাইড করতে যাচ্ছে। তো সেটা দেখেই সে চিৎকার করে তাকে থামাচ্ছে, সে একটু থতমত খেয়ে গিয়ে বলছে না না আমাকে মরতেই হবে। তখন ব্রহ্মচারী বলছে আরে না না তুমি মরবে যখন ঠিক করেছো মরো, কিন্তু দু মিনিট পরে মরলে তো তোমার এমন কিছু ক্ষতি হবে না, তাতে আমার কিছু উপকার হবে।
0: কি না সে ওই স্ন্যাপটা নেবে, ঠিক মরার আগে মানুষের কিরকম অবস্থা হয়, তার মুখের এক্সপ্রেশন কিরকম হয়, এবং ছবিটা তোলার সময় সে কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে এখন তো তোমার উদাস থাকার কথা,
1: এবং তাই না
0: জামা, হ্যাঁ শাড়ির আঁচলটাকে একটু উড়িয়ে দেওয়া হচ্ছে, মাথার চুলটা একটু উস্কো করে দেওয়া হচ্ছে, স্বাভাবিক যে মারা যাচ্ছে, মারা যাবে এরকম ঠিকই করে নিয়েছে, সে কেন ঠিকঠাক করে যথাযথ থাকবে সেটা তো থাকতে পারে না।
1: সেই, এবং তারপরে সে বলছে যে তোমার এই যে ছবিটা আমি তুলবো এটা এক্সক্লুসিভ, এরপরে তোমার লাশের ছবি সবাই তুলবে, কিন্তু আমি এই যে ছবিটা তুলবো সেটা একেবারে সকলের থেকে আলাদা।
0: ঠিক, এবং আলটিমেটলি যাকে তিনি ছবি তুলবেন বলে ভাবছেন দেখা গেল একটু পরে সেই আশ্রমে তাকে নিয়েই তিনি এলেন, মানে তার আশ্রম এমন নয় কিন্তু যে শুধুমাত্র ছোটদের সেখানে রাখা হয়, বরং এখানে আরও একজন এলেন যা যিনি নিরাশ্রয়, এবং আসার পরে আমরা যত ফিল্ম এগোচ্ছে আমরা সেখানে দেখতে পাচ্ছি সেখানে ওই আশ্রমে একজন কাজ করে এবং সে তার নাম চটি, এই চটিকেও কিন্তু আনা হয়েছে, সে পকেট মার ছিল কিন্তু তাকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য ব্রহ্মচারী তাকে তুলে এনেছে। এরপর আমরা মুরলিকে দেখব এবং মুরলির এক বন্ধুকেও দেখব, মুরলিও কথায় কথায় বলছে যে ব্রহ্মচারী যে শুধু ছোটদের নিয়ে থাকে নিজের জীবনের সবটুকু দিয়ে দেয় এমন তো নয়, সে যেমন চটিকে একটা জীবন দিয়েছে সে কিন্তু আমাকেও একটা চাকরি দিয়েছে এবং যাতে আমি সুস্থভাবে বাঁচতে পারি, তাহলে তুইও এরকম কর যাতে করে ব্রহ্মচারীর সঙ্গে থেকে আমরা একটা মূল স্রোতে ফিরতে পারি। কিন্তু সেই বন্ধু যদিও সেই পথে আসতে চায়নি। সুন্দরভাবে একটা ফিল্মটা যত এগোবে আমরা দেখতে পাবো একটা মূল্যবোধ নিয়ে কিন্তু
1: একেবারে
0: পুরো ফিল্মটা জুড়েই কোথাও একটা চলছে একটা মানুষ, এবং তার সাথের মানুষরাও কোথাও তাদের মধ্যেও সেগুলোর একটা বিচ্ছুরণ দেখা যাচ্ছে।
1: একদমই তাই, এবং এই যে শীতল যখন আসছে ব্রহ্মচারীর আশ্রমে তখন তার যে বাচ্চারা ওই যে বারো জন বিচ্ছু, তারা কিন্তু খুব সুন্দরভাবে যেন কতদিনের সম্পর্ক দিদি বলে তাকে সম্বোধন করছে এবং সে কাঁদলে এরাও কাঁদছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তারপরে যেটা হলো যে বাড়িতে তো এনেছিল শীতলকে খাওয়ানোর জন্য,
0: হ্যাঁ
1: হ্যাঁ, কিন্তু তারপর মানে খাইয়ে দাইয়ে তারপরে সে মরবে আর কি, ভরপেট খেয়ে সে আত্মহত্যা করতে যাবে, কিন্তু তার এবার প্রশ্ন হলো যে সে কেন আত্মহত্যা করতে যাচ্ছে, এইটা যখন সে শুনলো তখন কিন্তু মানুষটা পুরো পাল্টে গেল, কেন যে কারণে সে আত্মহত্যা করতে যাচ্ছে সেই কারণের প্রতিবিধান করে যাতে তাকে সে যা চায় সেই জীবনে সে ফিরে যেতে পারে, এইবারে এইটা হয়ে উঠলো তার জীবনের ব্রত।
0: ঠিক, রবি যে চরিত্রে ছিলেন প্রাণ, এবার প্রাণের

0: সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল শীতালের, যখন শীতালের বাবা এবং প্রাণের বাবা বেঁচে ছিলেন সেই সময়, রবির বাবা যখন বেঁচে ছিলেন সেই সময় ঠিক হয়েছিল। যদিও পরবর্তীতে প্রাণদের অবস্থা অনেকটা ভালো হয়ে যায় এবং সেই সময় প্রাণ কিন্তু রিফিউজ করে, এবং যখন শীতল নিজে আসে দেখা করতে, যে আমি দেখা করলে হয়তো তখন সে
1: তার বিয়ে ঠিক হয়ে গেছিল, তবু সে সেখান থেকে মানে ছোটবেলায় একটা সম্পর্ক মনে মনে একটা ভাবা যে সেটা থেকে বেরোতে পারেনি, যার ফলে সে চলে আসে এবং ভাবে যে আমি সামনাসামনি গিয়ে কথা বলে সবটা হয়তো ঠিক হয়ে যাবে।
0: কিন্তু সবটা তো ঠিক হওয়ার নয়, কারণ রবি ততদিনে অনেক চেঞ্জ এবং সে বড় হয়েছে, তার কাছে মেয়েদের মানে পাওয়াটা জাস্ট এক মিনিটের খেল আর কি। তার যেহেতু টাকা আছে, সে টাকা ছড়িয়ে বেড়ায়, সে প্রত্যেকটি মেয়ের সঙ্গে ফ্লার্ট করে, এবং শীতল আসার পর তার মোটেই ভালো লাগেনি, কারণ গ্রামের একটা ওরম জুবুথুবু মেয়ে তার মোটেই পছন্দ হয়নি। সে যথারীতি বলে দেয় তোমার বাবাও নেই আমার বাবাও নেই, তারা কি কথা দিয়েছে সেটা রাখার দায়ও আমার নেই। এরপরে কিন্তু শীতল গিয়েছিল আত্মহত্যা করতে, কারণ সে বাড়ি ছেড়ে চলে এসেছিল,
1: তার আর কোথাও যাওয়ার জায়গা নেই। এবং রবি একটা কথা তাকে বলেছিল যে ঈশ্বরের ঘর, ঈশ্বরের কথা যখন তুমি বলছো তাহলে তুমি ঈশ্বরের ঘরেই যাও। সেইটা শুনেই ওর কোথাও মনে হয় যে আর তো কোথাও যাওয়ার জায়গা নেই, তাহলে আমি আত্মহত্যাই করি। কিন্তু এই গল্প শোনার পর ব্রহ্মচারী কিন্তু পণ করে যে শীতলের সঙ্গে রবির, যাতে রবির সম্পর্কটা ঠিক হয়ে যায় সেইটার জন্য শীতলকে গ্রুম করা প্রয়োজন। এটা দেখার জন্য, এটা শোনার পরে প্রথমে ব্রহ্মচারী যেটা করে, রবির সঙ্গে সে মনে করে যে রবিকে তাহলে আগে বুঝতে হবে, তারপরে রবির কাছে যেতে হবে এবং শীতলকে রবির কাছে পৌঁছে দেওয়া যাবে।
0: রবি খান্না, যার হাতে প্রচুর টাকা পয়সা আছে, যে সমাজে উঁচু স্তরে থাকে এবং সেইখানে সমস্ত মেয়েদের নিয়ে সেরকম পার্টি করে থাকে, তার জন্মদিনের পার্টিতে এন্ট্রি হচ্ছে ব্রহ্মচারীর, যদিও নাম অন্য এবং সে ওই হোটেলের একজন কর্মচারী, এই এতে পরিচয় সে আসছে এবং সেই সময় তার মুখে কালী ঝুলি মাখা
1: ওয়েটার হিসেবে নিজের পরিচয় দিচ্ছে, এবং
0: সে মানে যথারীতি একে ধাক্কা মারছে ওকে ধাক্কা মারছে, সমস্ত গন্ডগোল করে বেড়াচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে যে রবি মানুষটা কেমন
1: সেটা বোঝার চেষ্টা করছে, একদমই তাই। এবং তারপরে তাকে মানে সে এমন কাণ্ড করছে যে রবি তাকে বের করে দিচ্ছে একদম, এবং বের করে দেওয়ার পর তারপরে তো আবার তাকে ঢুকতে হবে, সুতরাং এবার ওই কালী ঝুলি মুছে নিজের সচেহারাই তিনি ফিরে আসছেন এবং ফিরে এসে বলছেন যে আমি এই হোটেলের সিঙ্গার, তো আমি গান গাইতে এসেছি। সেইখানে একটা গানের দৃশ্য রয়েছে এবং ব্রহ্মচারী ফিল্মটা বললেই যে গানগুলোর কথা আমাদের মাথায় আসে সেই রকমই একটা বিখ্যাত গান।
0: এবং একদম প্রথমেই কিন্তু যখনই ব্রহ্মচারীকে গান গাইতে বলা হয় সে একটা কথাই বলে, আমি তো ভালোবাসার গান গাই, কিন্তু এর পরে যদি কারুর কিছু হয় সেটার দায়িত্ব আমার নয়।

0: তেরো নম্বরটা কিন্তু সবসময় আনলাকি নয়, মানে যখন ফার্স্ট আসছেন মুমতাজ সেই সময় বলা হয়েছিল ওই তেরো নম্বর যার কাছে থাকবে সেই আজকের মধ্যমণি হয়ে উঠবে আমার এই জন্মদিনে, এবং সেই তেরো নম্বরটা যথারীতি ব্রহ্মচারীর হাতে পড়েছিল পরবর্তীতে যখন সে ওয়েটারের রূপে ছিল, পরবর্তীতে সে যখন সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে বকুনি খেয়ে, সেটা যে আটকালো সে কিন্তু মুমতাজ। এবং মুমতাজের ওই যে একটা প্রথম আসছেন অ্যাপিয়ার করছেন সেটা কিন্তু অসাধারণ,
1: একদম ওই একটা কমলা রঙের শাড়িতে,
0: এবং সেটা কিভাবে পরানো,
1: পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে পরানো, যদিও ড্রেসটা আমরা পরবর্তীকালে জানি যে ওটা আসলে একটা চেন দেওয়া ড্রেস ছিল, ওনার শাড়ি পরে নাচতে খুব অসুবিধা হচ্ছিল তখন ওরকম ভাবে ব্যবস্থা করা হয়েছিল, দেখে বোঝার কিন্তু কোনো উপায় নেই যে কোনখানে চেনটা রয়েছে।
0: ইনফ্যাক্ট এই গানটাও কিন্তু মানে অন্যরকমভাবে, মানে তারও কিছু গল্প আছে, যেমন এই গানটা শুনে অনেকেই প্রথম দিকে মনে করতেন এটা লতা মঙ্গেশকর,
1: একদম,
0: কিন্তু মানে যেহেতু সুমন কল্যাণপুর তিনি যেভাবে গেয়েছেন এবং মানে ওনার কথা বলা ওনার গাওয়াটা পুরোটাই লতাজির মতো করেই হওয়ার জন্য অনেকেই এটা ভাবত এবং ভুল করত।
1: একদমই তাই, এটা প্রচুর লোকের ভুল ধারণা ছিল।
0: একদম। এবার এই যে গানটা, এই গানটা ফার্স্ট রেকর্ডিং হয় কিন্তু দেবানন্দের জব প্যার কিসি সে হোতা হ্যায় এই ফিল্মটার জন্য, কিন্তু সামাও দেবানন্দের এই গান মোটেই পছন্দ হয়নি, কিন্তু শাম্মী কাপুর শুনেছিলেন, হ্যাঁ, জয়কিষণ এটা প্লে করছেন এবং এইটা শোনার পর শাম্মীর ভীষণ ভালো লেগেছিল এবং শাম্মী তারপর এই গানটা নিজের ফিল্মে কোথাও একটা কাজে লাগানোর জন্য চেষ্টা করছেন। ব্লাফ মাস্টারে উনি ভীষণভাবে প্রেশারাইজ করেন যে এই গানটা থাক এই গানটা থাক, কিন্তু সেই সময় ফিনান্সিয়াল কিছু প্রবলেমের জন্য সেই গানটা রাখা যায়নি। আলটিমেটলি যখন রাখা গেল সেটা ব্রহ্মচারীতে, এবং পরবর্তীতে শাম্মী বলতেন যে আমার একটা জিনিস মনে হয়েছিল যে এইখানে হয়ে ভালো হয়েছে, কারণ ব্লাফ মাস্টার তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে,

0: সেখানে এই গানের এই চমক, এখানে
1: উনি কালারে,
0: হ্যাঁ, এইবার যখন এই কালার ফিল্মে এলো তখন মনে হয়েছিল যে এই গানের সঙ্গে ঠিকঠাক মতো
1: মানে গানটার প্রতি জাস্টিসটা
0: করা গেল একদম,
1: একদমই তাই। তো এবারে যেটা যেখানে ছিলাম আমরা গল্পের মোড়ে, যে রবির এই পার্টিতে এসে মোটামুটি রবির সঙ্গে একটু রবিকে বোঝা, রবির সঙ্গে আশেপাশে কী ঘটছে সেই ব্যাপারটা সম্পর্কে একটু ওয়াকিবহল হলেন, এবং তারপরে তিনি বুঝলেন যে শীতলকে কেন রবির পছন্দ হয়নি। সুতরাং রবির যাতে শীতলকে পছন্দ হয় তাই জন্য শীতলকে গ্রুম করা প্রয়োজন, কিন্তু গ্রুম করতে গেলে বেশ টাকা পয়সা লাগবে, কারণ তাকে তো ভালো ভালো ড্রেস পরতে হবে, সেই রকম আদব কায়দা শিখতে হবে, সেরকম জায়গায় যেতে হবে। এইবারে তখন ভাবছেন যে কি করবেন তিনি, তা তিনি বললেন যে না, তিনি ইনভেস্টটা করবেন, এবং অদ্ভুতভাবে তো ডিল করলো শীতলের সঙ্গে যে শীতলের সঙ্গে যখন রবির বিয়েটা হয়ে যাবে তখন তো রবির ধন সম্পদ সমস্ত শীতলের হবে, আর তখন এই যে তার 20,000 টাকা দিয়ে তার মানে যে বাড়িটা সেটা বাঁধা দেওয়া ছিল সেই বাড়িটা তিনি ছাড়িয়ে নিতে পারবেন
0: ওই 20,000 টাকা দিলেই হবে। মানে এটা ব্রহ্মচারীর দিক থেকে একটা ইনভেস্টমেন্ট ছিল প্রথম দিকে
1: একদম,
0: এবং যখন গ্রুম করানো চলছে সেই সময় গ্রুমিং এর মধ্যে তাকে যেমন ড্রেস পরানো হচ্ছে এবং অদ্ভুত দৃশ্য, দরজা খুলে তাকে আসতে বলা হচ্ছে এবং বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে দেখবে বলে, আর শীতল প্রচন্ড লজ্জা ড্রেস পরে প্রচন্ড লজ্জা পেয়ে সে খালি কামিজটা ধরে টানার চেষ্টা করছে নিচে নামানো, সে কি আর যায়,
1: এবং ওই জুতো পরে সে হাঁটতে পারছে না,
0: আর সে চলা। এবং এই মুহূর্তে ওই আশ্রমে কোনো নতুন বাচ্চা এলে একটা বেল বেজে উঠতো, যখন এরকম চলছে এবং
1: মানে বাইরে একটা কট রাখা থাকতো, সেই কটের মধ্যে বাচ্চাটা গিয়ে যেই মাত্র রাখা হতো ওই বেলটা আলোটা জ্বলে উঠতো, বেলটা বেজে উঠতো।
0: এবার আসল কথা হচ্ছে এই কটি কোথাও এই গল্পের জন্ম দিয়েছে, সেই গল্পে কি আমরা এখনই আসবো?
1: সেই গল্পে বরং একটু পরে আসি।
0: বেশ, তো ওই জ্বলে ওঠা এবং সেই সময় শীতল ওই জুতোটাকে হাতে নিয়ে দৌড়চ্ছে, মানে পড়ে যেতে গেলে সে পড়ে যেতে পারে সেই জন্য হাতে নিয়েই ছুটছে, এবং সবাই গিয়ে দেখছে নতুন একটা বাচ্চা তাকে ওই কটে রেখে কেউ বেলটা বাজিয়ে দিয়ে চলে গেছে।
1: একদমই তাই, এইভাবেই গল্প এগিয়ে চলছে, আমরাও গল্পকে নিয়ে এগিয়ে যাব, তবে আমাদের তো সংবাদের বিরতিতে যেতে হবে। বিরতির ফাঁকে এই গানটা রইল আপনাদের জন্য, গানের ওপারে সংবাদ বিরতি, তার ওপারে 3:10 মিনিটে ঝুমুরা সরিতা ফিরছে ব্রহ্মচারীকে নিয়ে, সঙ্গে থাকুন।

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
1: সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।

0: গল্পকে যে মোড়ে আমরা ছেড়ে গিয়েছিলাম, যে সেই বেবি কটের প্রসঙ্গ, সেই প্রসঙ্গটায় চলে আসি এবার।
1: একদম,
0: যেখান থেকে এই গল্পটার উৎপত্তি। আসলে এই ব্রহ্মচারীর স্টোরি লিখেছিলেন সচিন ভৌমিক। তো তিনি যখন মুম্বাইতে একটি হসপিটালের সামনে দিয়ে যাচ্ছিলেন, সেখানে দেখেন একটি বাইরে এরকম বেবি কট পড়ে রয়েছে। সেটা দেখে তার মনে প্রশ্ন হয় যে এটা কেন। সেটা উত্তর খুঁজতে গিয়ে তিনি জানতে পারেন যে ওই কটটা ওখানে রাখা আছে, যে কেউ যদি কোনো অনাথ শিশুকে উদ্ধার করে এনে সেখানে রেখে যান সেই কারণে। তো এইটা জানার পর তার মাথার মধ্যে যথারীতি এইটাকে নিয়ে একটা প্লট দানা বাঁধতে শুরু করে, এবং সেখান থেকেই এই ছবির গল্পটা তৈরি হয়।
1: এই ফিল্মে আমরা যে গানটা শুনলাম সেটা কিন্তু ততক্ষণে আবার ফিল্মের গল্প একটু এগিয়ে গেছে। আমরা ছিলাম তাকে গ্রুম করানো হচ্ছে, এবং এই গ্রুমিংয়ের মধ্যে দিয়ে, এই সেশনের মধ্যে দিয়ে
0: তারা কাছাকাছি আসছে খানিকটা।
1: এবং গ্রুমিংয়ের একটা পার্ট এরকম ছিল, তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এবং শীতল চৌধুরীকে নিয়ে গেছে ব্রহ্মচারী হোটেলে। হোটেলে গিয়ে তাকে যখন নাচ করানো শেখানো হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই সময় যথারীতি শীতল অত জানে না, প্রথমে লজ্জা পাচ্ছে অত মানুষের মাঝে, তারপর তো নাচতে গিয়ে একজনের পায়ের মধ্যেই মারিয়ে দিয়েছে, তো সেও রেগে গেছে। এবার ও বলছে এটা সরি বলতে হয় এরকম হলে, তখন ও ব্রহ্মচারীকেই সরি বলছে, আমাকে নয় যার পা মারিয়ে দিয়েছো। আচ্ছা, তারপর খাবারের অর্ডার দেওয়া হয়েছে, সেখানে স্যুপ এসেছে, প্রথমেই তো সেই স্যুপে মন সে দিয়েছে চুমু করে বাবার চারিপাশ দিয়ে লোকে দেখে। তারপর তাকে বলা হচ্ছে স্পুন দিয়ে খাও, সে স্পুন ঠং আওয়াজে স্যুপ উঠছে, সেটা দিয়ে লোকে দেখছে,
0: তারপরে স্যুপটা বাতিল হয়ে গেল এর জন্য।
1: এবার কাটলেট,
0: সেটা খেতে গিয়ে মানে কাটলেটটা যখন এসেছে তখন চাকু আর ওই ফর্কটাকে যেভাবে ধরেছে সেইটা দেখবার মতো।
1: আলটিমেটলি জল টল পরে একেকার কাণ্ড, এবং তার ড্রেসটাও পুরো ভিজে গেছে। তারপরে তাকে বলা হচ্ছে তুমি ওয়াশরুমে চলে যাও, গিয়ে তুমি ঠিকঠাক হয়ে এসো। তখন বলছে আমি যাবো কি করে, আমার তো ড্রেসটাও ভিজে গেছে, সবাই দেখবে। এবং সেই সময় একজন মেয়েকে কিভাবে গার্ড করে নিয়ে গিয়ে তার ওয়াশরুম অবধি ছেড়ে আসা, আসলে এই ফিল্ম না অনেক কিছু শেখায়, একজন মহিলাকে কিভাবে সম্মান দিতে হয়, অনেকের চোখের আড়ালে কি করে তাকে নিয়ে যেতে হয়, তাকে কি করে কমফোর্ট দিতে হয়, এটা কিন্তু দেখিয়েছে
0: একেবারেই তাই। এবং এর পরে এখান থেকে না কোথাও, এই যে তুমি বললে না যেভাবে সে শীতলকে আগলে রাখছে, তাতে করে শীতলের কোথাও একটা নির্ভরতার জায়গাও তৈরি হচ্ছে। তো পরবর্তী সময় কথায় কথায় শীতল জানতে চায় যে আচ্ছা তোমার নাম কি, ব্রহ্মচারী তো কারোর নাম হতে পারে না। তখন ব্রহ্মচারী বলে যে এই প্রশ্নটা জীবনে আমাকে কেউ প্রথমবার করলো। এবং তারপর সে জানায় যে আসলে যিনি তাকে মানুষ করেছিলেন সন্তানের মতো করে, তিনি তার বাবা নন, সেটা তার মৃত্যুর সময় তিনি তাকে বলে যান। এবং তিনি আসলে মানে ব্রহ্মচারী আসলে একজন অনাথ যার বাবা মার কোনো খোঁজ পাওয়া যায় না। এটা জানার পর থেকে কোথাও তার মনে হয় যে তার মতো এরকম যারা পৃথিবীতে আছে, যাদের কেউ নেই, তাদের জন্য তিনি মানে তার দরজাটা সবসময় তাদের জন্য খোলা থাকবে, এবং তাদের যাতে ভালো হয় সেই চেষ্টা তিনি আজীবন করে যাবেন।
1: সত্যি করছেনও কিন্তু তাই, এই যে পাশের বাড়িতে ভাড়াটে এলেই ঝামেলা করা এবং তার কাছ থেকে নগদ 200 টাকা করে নেওয়া, কখনো তার মনে হয়নি কিন্তু ভালো কিভাবে কি থাকবে না থাকবে। বরং বাচ্চাদের মধ্যে কারোর প্যান্ট কেনা দরকার, সে বলছে আমার প্যান্টটা দরকার। সত্যিই দরকার, কারণ সারা ফিল্ম জুড়ে সে বেচারা যেভাবে স্ট্রাগল করেছে, হ্যাঁ, কারোর একটা চকলেট খাওয়ার ইচ্ছে, কারোর একটা বাচ্চা তো ছিল সে খালি হাম্পাই খেতে চাইতো, মানে সে খালি কিসি করে দিয়ে যাও, আমার এটাই একমাত্র চাহিদা। এবং প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর, প্রত্যেকে কেউ একজন এতই ছোট, সে তার একটা পুতুল নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, আপনি না কোথাও এদের সঙ্গে একাকার হয়ে যেতে বাধ্য
0: একদম। এবং জানো এই ফিল্মটা যখন শাম্মি কাপুর করেন তখন কোথাও, আসলে শাম্মি কাপুরকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত তার থেকে কোথাও একটু আলাদা, ওই লম্পঝম্প সেইগুলো একটু কম এখানে। তো শাম্মি কাপুর নিজেই না কিরম হাঁপিয়ে উঠেছিলেন, তিনি বাপ্পি সোনিকে মানে ডিরেক্টর বাপ্পি সোনি এই ফিল্মের তাকে বলেন যে এটা কি হচ্ছে, আমি তো কিছু করার সুযোগই পাচ্ছি না। এবং কোথাও কোথাও আমার যেন মনে হচ্ছে যে মানে মুখ্য চরিত্রগুলো ছাড়িয়ে ছাপিয়ে এই বাচ্চাগুলো কোথাও একটা মানে তারাই আর কি প্রধান হয়ে উঠছে, মুখ্য হয়ে উঠছে। এটাতে তার একটু আপত্তি ছিল। তো তখন ডিরেক্টর বলেছিলেন যে তুমি এরকম ইয়ে করছো কেন, এই চরিত্রটা একটু আলাদা, তবে তুমি করে দেখো ওই চরিত্রটা, তারপরে দেখো কি হয়।
1: আসলে প্রথমে যখন এই স্ক্রিপ্ট শোনানো হয়, স্ক্রিপ্ট শোনানোর পর শম্মি কাপুর একদম চুপচাপ ছিলেন, কিচ্ছু জানাননি, যার জন্য ডিরেক্টরের মনে হয় তাহলে বোধহয় তার পছন্দ হয়নি গল্পটা। এবং তিনি অনেকদিন চুপচাপ থাকার জন্য আলটিমেটলি রাজেন্দ্র কুমারকে তিনি অ্যাপ্রোচ করেছিলেন এবং রাজেন্দ্র কুমার রাজিও হয়ে গেছেন। এবার যখন ছবি শুরু হতে যাচ্ছে সেই সময় শম্মি কাপুর এসছেন আবার খোঁজ নিতে, তো তখন তাকে বলা হয়েছে যে তুমি তো কিছুই জানাওনি, যার জন্য আমরা এরকম ভেবেছি এবং ওনার সঙ্গে আমার কথা হয়ে গেছে। শম্মি কাপুর চলে গেছেন রাজেন্দ্র কুমারের বাড়িতে, গিয়ে বলেছেন আমাকে প্লিজ তুমি এই ফিল্ম করতে দাও, তুমি এই ফিল্ম থেকে নিজেকে সরিয়ে নাও। এবং দেখো এটাও তো সেই সময় মানুষদের এইগুলোও তো কত বড় মনের একটা তোমার নজির,
0: একদম
1: তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন শম্মি কাপুরকে।
0: এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাপ্পি সনের সঙ্গে শম্মি কাপুরের একটা অদ্ভুত সম্পর্ক ছিল, মানে আজকের সম্পর্ক সেটা, মানে ওই সময়ের সম্পর্ক নয়, সেটা একবারে ছোট্টবেলাকার, যখন তারা সেই সিনেমার টিকিট ব্ল্যাক করে, টিকিট ব্ল্যাক না ভুল বলছি, সিনেমা দেখার জন্য তারা টিকিট চেকারের মতো আর কি, যারা আর কি টিকিট না কেটে ট্রেনে উঠেছেন তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করতেন। হ্যাঁ ভয় দেখি ওইরকম একটা কালো কোট পরে, মানে একজন যখন কালো কোট পরে ওই চেক করছেন তখন সেই পয়সা দিয়ে অন্য আরেকজন গিয়ে সিনেমা দেখছে, এইভাবেই তাদের ছোটবেলাটা কেটেছিল। সুতরাং সেই বন্ধুত্ব কোথায় যাবে, কোথাও হয়তো সেই বন্ধুত্ব টানে বা যে টানেই হোক না কেন এই ছবি শেষ পর্যন্ত করতে রাজি হন।
1: ঠিক, এবং এই ফিল্ম যত এগিয়েছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি কখনো বাচ্চারা দিদির মন ঠিক করার জন্য এক একজন এক এক রকম করছে, কখনো ব্রহ্মচারীর মন খারাপ তো তারা এসে তার কাছে আসছে। এবং একদম প্রথমে যখন ব্রহ্মচারী সমস্ত বাচ্চাদের ছবি নিয়ে গিয়ে গিয়েছিল ওই মানে পেপারে দেওয়ার জন্য, সেই সময় ওখানকার মালিক একটা কথা বলেছিলেন যে ব্রহ্মচারী আমি একটা কাজ করতে পারি, এইভাবে তো চলতে পারে না 200 টাকা 500 টাকা এইভাবে, কিন্তু আমি একটা কাজ করতে পারি, আমি আমার পেপারে একটা অ্যাড দিই যে ব্রহ্মচারী আশ্রম থেকে কেউ যদি নিতে চায় কোনো বাচ্চা তাহলে যেন তারা যোগাযোগ করে। ব্রহ্মচারীর একদম ইচ্ছে ছিল না, কারণ এরা তার হৃদয়ের এক একটা টুকরো। তো একটা দিন জানা গেল যে সত্যি একটা কাপল তারা আসছেন এবং সেই কাপল চাইছেন একটা বাচ্চাকে নিয়ে যেতে, তারা সেদিন এলেনও, আর তারা কেউ যেতে চাইছে না বলে তারা কিন্তু কালিঝুলি মেখে বসে আছে।
0: যখন তার দেখতে চাওয়া হলো যে তিনি বললেন তোমার বাচ্চাদের দেখাও, তখন প্রত্যেকেই কালিঝুলি মেখে হাজির।
1: এবং ব্রহ্মচারী পুরো শক যে কিরে বাবা এরা কি করেছে, সে তাড়াতাড়ি তাদের মুখ মুছিয়ে দিচ্ছে, কোনো একজনের যদি একটা ভালো সংসার তারা পায়। এবং সেই সময় তারা কিন্তু পছন্দ করলো উজালাকে, এবং তাদের মনে হলো এই বাচ্চাটি ভারী সুন্দর, তাকে নিয়ে যাবে। এবং ভীষণ কাঁদছে, প্রত্যেকের মন খারাপ।
0: হ্যাঁ, এবং উজালাও মোটেই যেতে চাইছে না, সে সঙ্গে সঙ্গে যেইমাত্র তাকে পছন্দ করা হয়েছে সে একেবারে কান্নাকাটি জুড়ে দিয়েছে যে কিছুতেই যাবে না। তখন তাকে বুঝিয়ে ব্রহ্মচারী বলছে যে তুমি নতুন মা বাবা পাবে, কত ভালোবাসবে তোমাকে। তখন একটা অদ্ভুত কথা ওরা বলে, তোমার চেয়ে বেশি ভালোবাসবে।
1: আর তারপরেও মানে সবথেকে বড় কথা বলতো তো যে তোমরা সবাই ভগবানের সন্তান। তো যখন উজালা চলে গেছে, একটা বাচ্চা সত্যি সত্যি গিয়ে সব ঠাকুরের ছবি সেখানে দাঁড়িয়ে বলছে যে আমরা তো তোমার ছেলে মেয়ে, তাহলে দাও না, মানে ওকে এনে দাও না, ও কেন চলে গেল, ও কেন আলাদা হলো।
0: ঠিক এরা, হ্যাঁ বল,
1: মানে মন থেকে যে বিশ্বাসটা যা বলে ব্রহ্মচারী,
0: মানে সত্যি কথা বলতে কে কোন জাতের সে যে জানে না কেউ। সুতরাং তুমি এখানে খেয়াল করে দেখবে সবার ছবি আছে, সমস্ত ধর্মের দেবতা, যারা দেবতা জ্ঞানে পুজো করা হয় যাদের, তাদের প্রায় সকলের ছবি আছে।
1: শীতল কিন্তু প্রশ্নটাও করেছিল, খেয়াল করে দেখো যে এই যে এদের নাম, এদের তো কোনো টাইটেল নেই, কিছু নেই, এই নামে কি করে বোঝা যাবে। এবং তখন এটাই বলা হয়েছিল যে ধর্মের নিরিখে নয়, আমরা মনে করি ঈশ্বরের সন্তান সবাই, এবং এইভাবেই তাদের বড় করছে। এই বাচ্চাদের একখানা জিনিস ছিল, তারা রোজ ব্রহ্মচারীর গান শুনত, শুনে তবে ঘুমোতে যেত, এটাই তাদের একদম ঠিকঠাক করা রুটিন।
0: কিন্তু এই যে এখানে যে উজালা চলে গেল, তুমি বলছো না যে বাচ্চাগুলো ওইভাবে ভগবানের কাছে গিয়ে বলছে, তারা যেরকম কষ্ট পাচ্ছে একই রকমভাবে ওদিকে আমরা দেখছি সমস্ত আয়োজন তার জন্য মানে সাজিয়ে রাখা হয়েছে, অথচ সেও কোথাও ভীষণ কষ্ট পাচ্ছে।
1: হ্যাঁ, সে খাচ্ছে না, সে ঘুমোতে দিয়েছে, এবং কথায় কথায় বলাও হচ্ছে যে এখন কিন্তু ও একটা নিজস্ব কটে শুয়ে আছে। সত্যিই দেখা গেল তারপরেই ক্যামেরাতে উজালা শুয়ে আছে, কিন্তু ও ভীষণ কাঁদছে, ভীষণই কাঁদছে তার মানে পরনে। এই বাচ্চারা কিন্তু সবাই ফ্রক পরছে, হ্যাঁ, মানে নাইট ড্রেসটা এমনই ছিল। উজালা একটা মানে প্রপার নাইট ড্রেস পেয়েছে, তারপরেও সে শুয়ে শুয়ে কেঁদে যাচ্ছে। এবং এই দিন বাচ্চারা কেউ খাচ্ছে না, বাচ্চারা গানও শুনতে চাইছে না, কিছুই না,
0: তারাও কান্নাকাটি করছে। এবং সেই কান্না দেখে কিন্তু ব্রহ্মচারী থাকতে পারছে না, সেও কিন্তু কেঁদে উঠছে।

0: কিছু কিছু গান থাকে যা পড়ে না, মানে কথা বলা যায় না, খুব সাধারণ একটা কথা বলি, অনেক সময় এরকম হয়, তো হয়তো সময়টা চলে যাচ্ছে বলে গানটা শেষ বুঝতে পেরে আমরা হয়তো অনেক সময় কথায় ঢুকে যাই বা কিছু। এখানে কিন্তু লাস্ট টিউন পর্যন্ত আমরা বসে রইলাম, পারলাম না।
1: একদমই তাই, এরকমই একটা অবিস্মরণীয় গান এটা। এবং দেখো এই যে গানটা, অ্যাকচুয়ালি এই ছবিতে তিনজন লিরিসিস্ট হিসেবে আমরা পাচ্ছি তিনজনকে, হসরত জয়পুরীকে পাচ্ছি, পাচ্ছি রাজেন্দ্র কৃষণকে এবং শৈলেন্দ্রকে পাচ্ছি। শৈলেন্দ্র যে দুটো গান লিখেছিলেন সেই দুটো গানই বাচ্চাদের সঙ্গে সম্পর্কিত, চাক্কা পে চাক্কা প্রথম যে গান শুনিয়েছিলাম আমরা একদম, এবং এই গানটি ম্যায় গাও তু সোজাও। অ্যাকচুয়ালি সেই সময় শৈলেন্দ্র নিজে ভীষণ ডিস্টার্ব ছিলেন, কারণ তিসরি কসম নিয়ে তিনি প্রচণ্ড একটা বিপর্যয়ের মধ্যে ছিলেন। তো তার কোথাও মানে গান লেখাতেও একটা অদ্ভুত কি বলবো বিষণ্ণতা কাজ করতো, তিনি লিখতে চাইতেন না। তো এই প্রথম গানটা ঠিক আছে, এই গানটা কিছুতেই তিনি লিখে দিচ্ছেন।

0: আমাকে দিয়ে কাজটা করিয়ে নিন, না হলে কিছুতেই আমি পারছি না করতে। তো তিনি তাই করলেন। একেবারে ভোরবেলা ঘুম ভাঙার আগে তার বাড়ির সামনে গিয়ে হাজির হলেন এবং তার ঘুমটি ভাঙা মাত্রই তাকে নিয়ে বেরিয়ে পড়লেন এবং সেই বিচে গিয়ে তারা দুজনে বসেছেন এবং ভাবনা চিন্তা চলছে। হঠাৎ করে শৈলেন্দ্রের দুটো লাইন লিখলেন, তারপরে তাকে দেখালেন এবং ভীষণ খুশি হলেন। তারপরে আস্তে আস্তে পুরো গানটা তৈরি হলো এবং এই গানই কিন্তু 1969 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শৈলেন্দ্রকে বেস্ট লিরিসিস্টের পুরস্কার এনে দিল।
1: অদ্ভুতভাবে এই ফিল্মের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকে সেদিন আবেগে একদম ভেসে গিয়েছিলেন একটাই কারণে, যখন এই সম্মান এলো ততদিনে কিন্তু লিরিসিস্ট আমাদের ছেড়ে চলে গেছেন।
0: একেবারেই তাই। এবং দেখো কোথাও গানের কথার মধ্যেও যেন তার সেই মনের কথাগুলোই আমরা শুনতে পাই। আমরা আরও একটা এর ভার্সন শুনবো, এখন যদি কেউ খেয়াল না করে থাকেন একটু মন দিয়ে গানের কথাগুলো লক্ষ্য করবেন। আর শুধু এই কথা নয়, আরও কিছু কথা বলার, সেটা হচ্ছে এই ফিল্মটা 9টা নমিনেশন পেয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে 1969, তার মধ্যে 6টা অ্যাওয়ার্ড পেয়েছিল। একটা হচ্ছে এই বেস্ট লিরিসিস্টের, আরেকটা বেস্ট মিউজিক ডিরেক্টর পেয়েছিলেন শঙ্কর জয়কিষণ, বেস্ট ফিল্ম হিসেবে জিপি সিপি পেয়েছিলেন পুরস্কার,
1: বেস্ট অ্যাক্টর ছিল শম্মি কাপুর, বেস্ট স্ক্রিন প্লে ছিল সচিন ভৌমিক এবং মেল প্লেব্যাক সিঙ্গার বেস্ট মোহাম্মদ রফি, তবে দিল কি ঝরোকে মে।
0: হ্যাঁ, সে গান আমরা শুনবো। হ্যাঁ, আস্তে আস্তে
1: রেখে দিলাম ঝুলিতে। এই মুহূর্তে একটা বিশেষ ঘোষণা আছে আপনাদের জন্য, সেই ঘোষণাটার পর আমরা আবারও ফিরে আসবো সুরেলা সফর সিলভার স্ক্রিনে। 138তম ডাক আদালত এবং পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ভবন P36 সিয়ার এভিনিউ কলকাতা 700012 বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি এবং ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
0: অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS (CS), মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg@wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS/CS এর সাথে টেলিফোন নাম্বার 0332120250/0332120612 অথবা 0332120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ অথবা ইমেইলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। কুরিলা সফরে আজ

0: सिल्वर स्क्रीन, आज सिल्वर स्क्रीन।
1: আমরা যে জায়গাটায় ছিলাম, আমরা অনেক কিছুই বললাম পুরস্কারের কথা সব কিছু, কিন্তু উজালা যে একা একা একটা অন্য সংসারে গিয়ে অন্য পরিবার বাবা মাকে পেয়েও সে ভীষণ দুঃখী, সে কান্নাকাটি করছে রাত্রে, অথচ এখানে বাচ্চারা এবং ব্রহ্মচারী প্রত্যেকের মন খারাপ। তো সেটা দূর করার জন্য ব্রহ্মচারী যেটা করলো সেটা খুব অস্বাভাবিক। হঠাৎ করে দেখা গেল যে উজালা ওই শুয়ে শুয়ে কাঁদছে, তার বাড়ির মধ্যে জানলা বেয়ে ঢুকে পড়লো ব্রহ্মচারী এবং চুপি চুপি তার কাছে গিয়ে তাকে নিয়ে আবার চলে এলো
2: এবং এসে তাকে শুয়ে দিল। আর সব ব্যাপারটাই কিন্তু শীতল ভালোই বুঝতে পারলো যে কে নিয়ে এসেছে, কি করেছে। এবং পরের দিন
1: কপট রাগ দেখিয়ে উজালাকে বলা হচ্ছে, তুই পালিয়ে এসেছিস আবার এখানে এরকম করে? তখন শীতল এসে সবটা আর কি পরিষ্কার করে দিচ্ছে যে আমি কিন্তু সবটাই দেখেছি, এরকম ভাবে মানে অন্য কিছু প্রমাণ করার কোনো চেষ্টা করার দরকার নেই।
2: ঠিক, রাজশ্রী ছিলেন শীতলের এই রোলে এবং তাকে এত সুন্দর লেগেছে তার বিউটি দিয়ে, তার মানে ব্যবহার দিয়ে, বাচ্চাদের প্রতি তার যে মনোভাব, সবটা নিয়ে ভারী সুন্দর এই রোলটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। এরপর দেখা যাচ্ছে যে উজালাকে যারা নিয়ে গিয়েছিলেন তারা আবার আসছেন উজালার জন্য খোঁজ করতে এবং সেই বাবা বলছেন আর কি যে আমি বলেছিলাম না ওকে এখানেই পাওয়া যাবে, অন্য কোথাও খোঁজ করার দরকার নেই। এবং এত সুন্দর যে ভদ্রমহিলা নিয়ে গিয়েছিলেন তিনি বলছেন আমার সঙ্গে একবার এসে আমার বুকে একটু
1: জড়িয়ে মা বলে ডাক,
2: যাতে একদিনের জন্য মা হয়েছি এই স্পর্শটুকু আমার কাছে, এই অনুভূতিটুকু আমার কাছে থাকে। প্রত্যেকটা ক্যারেক্টার, ছোট ছোট ক্যারেক্টার, কিন্তু এত সুন্দর করে সেগুলো ফুটিয়ে তুলেছে। এবং আমরা যেমন বলছিলাম পাশের বাড়িটা ভাড়া দেওয়া যাচ্ছে না এরা এত হইহল্লা করে বলে, আলটিমেটলি দেখা গেল যে একজন এসছে, একটা কাপল এসছে ভাড়া নিতে এবং তারা টাকাটাও দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, যে বাড়িওয়ালার হাতে রয়ে গেছে। এই সময় মানে তারস্বরে চিৎকার চেঁচামেচি চলছে এবং দেখা গেল যে তারা দাঁড়িয়ে থাকলো কিন্তু মানে উনি দৌড়ে চলে এলেন বাড়িওলা,
1: বাড়িওলা
2: এসে প্রায় নৃত্যের ভঙ্গিতে বলছেন আরো চেঁচাও, আরো চেঁচাও, যত আরো চেঁচাও, কোনো অসুবিধা নেই, তার কারণ এবার আমি যাদের ভাড়া দিয়েছি তারা না শুনতে পায় না কথা বলতে পারে।
1: এইবারে তখন সমস্ত চেঁচামেচি দুষ্টুমি থেমে গেল, সবাই বুঝতে পারছে না এইবার ঠিক কি করা উচিত।
2: আমরা একদম প্রথমেও বলেছিলাম যে এইখানে আরেকটা গল্প আরেকদিকেও যাচ্ছে, সেটা হচ্ছে মুরলী যে বলেছিল যে ব্রহ্মচারী সবাইকে সৎ পথে আনার চেষ্টা করছে। এই মুরলীর সঙ্গে একজনের মানে রিলেশন, এবং বসন্ত যেমন করতো লোকের সঙ্গে এইরকম পকেট কাটা বা অন্যান্য কাজ বা কারুর সঙ্গে কোনো একটা তার গুপ্ত কথা জেনে গেলে তার এগেনস্টে টাকা নেওয়া এই সমস্ত, কিন্তু মুরলী কোথাও চেষ্টা করতো সৎ পথে থাকার। এবার তার সঙ্গে যার সম্পর্ক ছিল সে হচ্ছে চঞ্চল। চঞ্চলের জন্মদিনে মুরলীকে দেখতে পাওয়া যাচ্ছে এবং বসন্ত তার আগে বলে যে আজ একদিনের জন্য তুমি আমাকে একটা হেল্প করে দাও আমার একটা কাজে, তাতে মুরলী রাজি হয় এবং তার ওপর এই দায়িত্ব বর্তায় যে সে একটা ট্যাক্সি ডেকে আনবে। তো ট্যাক্সি ডেকে আনছে এবং একজন বয়স্ক ভদ্রলোক তিনি ট্যাক্সি চালাচ্ছেন। এরপর দেখা যাচ্ছে যে প্রথমে দেখা যাচ্ছে ভদ্রলোক একটি দোকান থেকে শাড়ি কিনছে, আজ তার মেয়ের জন্মদিন এবং খুব পছন্দ করে খুব সুন্দর একটা শাড়ি নিয়েছেন। নিয়ে তারপরেই এসছেন তো ওই ট্যাক্সি ডাকতে এসছে মুরলী, উনি ট্যাক্সি নিয়ে যেতে যেতে হঠাৎই মাঝপথে যেন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে বলে বসন্তকে সেই ট্যাক্সিতে তোলা হয়েছে এবং বলা হয়েছে ডিকি খোলো, ডিকিতে একটা সুটকেস রাখা হয়েছে এবং তারপর তারা যাচ্ছে। হঠাৎই পুলিশের হাতে ধরা পড়ে সেই ট্যাক্সি এবং দেখা যায় যে সে কিছু নিষিদ্ধ জিনিস নিয়ে যাচ্ছিল এবং ট্যাক্সির ডিকি থেকে যেই সেটা পাওয়া যায় সঙ্গে সঙ্গে এরা হাত তুলে দেয় বলে এগুলো আমাদের নয়, হ্যাঁ এগুলো আমাদের নয় বলে এরা নেমে যাচ্ছে। আর ট্যাক্সি ড্রাইভার বারবারই বলছেন যে না এটা আমারই, আর যাওয়ার সময় আবার ওই শাড়ির প্যাকেটটাকেও নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যখন দেখছে যে ভিতরে শাড়ি আছে তখন মুরলী বলছে আমাকে দাও আমার গার্লফ্রেন্ডের আজকে জন্মদিন, আমি তাহলে এটা গিফট করবো, বসন্ত দিয়ে দিয়েছে এবং গার্লফ্রেন্ডকে দেওয়া হয়েছে। গার্লফ্রেন্ড সেই শাড়ি পরে আছে, এদিকে তো ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে গেছে পুলিশ,
1: প্রচুর হেনস্থার পরে তিনি যখন বাড়ি ফিরেছেন ফিরে দেখছেন যে মেয়ে সেই শাড়িটাই পরে রয়েছে
2: যেটা তিনি কিনেছিলেন। এবং তারপর তো মুরলীকে মোটামুটি দে দানা দান দিয়ে সেখান থেকে বের করে দেয়।

0: হয়, এবং এরপর আবারও মুরলিকে কিন্তু পাওয়া যাচ্ছে। এবার মুরলি সেই ট্যাক্সির সামনে এসেই আহত হচ্ছে, পরচুলা পড়ে আছে এবং সে মহিলার বেশে, এবং তারপর তো সে তার এত ব্যথা, ডাক্তার ডাকতে যায় ট্যাক্সি ড্রাইভার, এবং তিনি নিয়ে আসার পরে ডাক্তারকেও পাঠিয়ে দেওয়া হয় এবং চাঞ্চলকে সে জানিয়ে দেয় যে আসলে সে এসছে তার সঙ্গে দেখা করতে, এবং যেই বাবা বেরিয়ে গেছে খুব নিশ্চিন্তে গিয়ে বাবারই সমস্ত
1: শেভিং ক্রিম
0: নিয়ে তার চলছে আর কি শেভ করা। এই সময়
1: এটা করতে করতে কিন্তু সে বলছে যে এইটা যদি তোমার বাবা দেখতো, সঙ্গে সঙ্গে আয়না দিয়ে দেখতে পাচ্ছে পিছনে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে,
0: আমারও মেরে তাকে বের করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু চলছে পাশাপাশি এই গল্পটা,
1: মানে কোথাও যেহেতু এই গল্পটার অ্যাটমসফিয়ারটা একটু ভারী, একটু গুরুগম্ভীর, সেই কারণে একটু এটা আর কি একটু কমিক রিলিফ বলা যায়।
0: সেই এদিকে শীতল যখন অনেকটাই ঠিকঠাক করে প্রেজেন্টেবল হয়ে গেছে, সেই সময় একদিন হোটেলে আবারও নিয়ে গেছে ব্রহ্মচারী তাকে, এবং এইখানে শীতলকে দেখছে রবি। রবি কিন্তু দেখে বারবারই বলছে আমি আগে কোথাও দেখেছি, আর শীতল বারবারই সরে যাচ্ছে, না আমার সঙ্গে আগে আপনার কখনো দেখা হয়নি। এবং সেখানেও তা রবিকে ও জানতোই যেন আগে থেকে স্ক্রিপ্টটা করা ছিল, রবি কি কি জিজ্ঞাসা করতে পারে এবং রবি কি কি বলতে পারে, ঠিক তেমনভাবেই তাদেরই ইচ্ছে মতো যেন এই সময়টা এগোচ্ছে।
1: একদমই তাই। এবং তারপরে যেটা হয় যে রবির সঙ্গে যে মেয়েটি ছিল তাকে মোটামুটি ভাগিয়ে দেওয়া হয়, এবং রবির সঙ্গে এই শীতলের, শীতল অ্যাকচুয়ালি শীতল তো ওকে পছন্দ করছে না, বাট রবি তার কাছাকাছি যেতে চাইছে, কিন্তু তারপরে এই এই যে পছন্দ করছে না এই ব্যাপারটা দেখার পরে স্বামী কাপুর যেটা করলেন, মানে ব্রহ্মচারী যেটা করলেন, তিনি গুন্ডার ছদ্মবেশে তাদের মধ্যে আর কি শীতলকে কোথাও বিরক্ত করতে যাচ্ছেন, এবং সেখানে প্রাণের হাতে তিনি মার খাচ্ছেন, রবির হাতে মার খাচ্ছেন। হ্যাঁ, মারটার খেয়ে তারপরে এবার তখন রবি বলছে যে এই জন্য আমি বলেছিলাম যে আমি তোমাকে পৌঁছে দিই, তো তখন আর শীতল আপত্তি করছে না, তো রবি তাকে পৌঁছে দিচ্ছে। এবং শীতল যখন বাড়িতে আসছে, বাড়িতে ফিরে এসে দেখছে যে স্বামী কাপুরের মোটামুটি, মানে ব্রহ্মচারী মারটার খেয়ে মোটামুটি তার খারাপ অবস্থা, এবার তখন বলছে এটা কী করে হলো, এসব বলতে বলতে সে তখন বলছে আজকে না আমার সঙ্গে একটা এরকম ঘটনা ঘটেছে, এবং তাতে করে সে আলটিমেটলি বুঝতে পারছে যে এই ব্রহ্মচারীর প্ল্যান মতো সেটা হয়েছে, এবং সে নিজের প্ল্যানেই নিজে মার খেয়েছে। তখন বলছে আরে তুমি বললে না কেন, তুমি শুধু শুধু মার খেলে? তখন বলছে না আসলে আমি তো চাইছিলাম যে তোমরা একটু কাছাকাছি আসো, তুমি তো কিছুতেই সেটা করছিলেন, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হলো।
0: এরপর গল্প এগোচ্ছে এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে শীতল আর রবি কাছাকাছি হচ্ছে, এর মধ্যে অনেক কিছুই ঘটেছে। হ্যাঁ, মানে তার মা, শীতলের মামাকে, মাকে আনা হয়েছে, জোর করে শীতলকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং একটা সময়
1: এর কারণ হচ্ছে শীতল কিন্তু এই যে রবির সঙ্গে তার ঘনিষ্ঠতা এইসব কিছুর পরে শেষ পর্যন্ত এমন একটা দিন আসে যখন রবি একটা আংটি নিয়ে এসে তাকে আর কি প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়, সেই দিন কিন্তু শীতল তার প্রতিশোধটা নেয় এবং জানিয়ে দেয় যে তোমাকে আমি কখনো বিয়ে করবই না, আমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য এই জায়গাটা এনে তোমাকে দাঁড় করিয়েছিলাম, কারণ তুমি আমাকে অস্বীকার করেছিলে।
0: মজা হচ্ছে রবিকে আবার তার জ্যোতিষী প্রতিবারই বলে এই মাসে তোমার, এই বছরই তোমার বিয়ে হয়ে যাবে, আর যে মেয়েটি সঙ্গে থাকে
1: তার যে নামের অধ্যক্ষর
0: সেটা দিয়েই বিয়ে হবে তার সঙ্গে। এবং শীতল এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে চাইলেও একটা সময় কোথাও তাকে মেনে নিতে হচ্ছে, এবং কোথাও জোর করেই রবির ওপরেও চাপিয়ে দেওয়া এই মানে ব্রহ্মচারীর ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছিল যাতে সে শীতলকে ভুলে যায় এবং শীতলকে রবির হাতে তুলে দেয়। এক তো হচ্ছে তার আশ্রমটা আবারও নিয়ে নেওয়ার চেষ্টা, বাচ্চাগুলো কোথায় যাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময়, এই সময় বাধ্য হয়েই কোথাও রবি এগিয়ে এসে বলে 20,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, এবং পুরোটাই তার সাজানো ব্যাপার ছিল, কিন্তু বলে একটাই কাজ করতে হবে, তোমাকে প্রেমের নাটক করতে হবে এবং বলতে হবে যে শীতলের সঙ্গে তুমি কোনো রিলেশনেই থাকতে চাও না। সেই মতোই কথা হয়, এবং পরবর্তীতে শীতল ভুল বোঝে, একটা সময় রবির সঙ্গে শীতল আসছে হোটেলে এবং তারা সময় কাটাচ্ছে, আর ব্রহ্মচারী সেই হোটেলেই আবারও ফিরে এসছে কাজের জন্য, এবং তখন তাকে বলা হয় যে এবার তোমার শো, তুমি যাও,
1: তুমি একটা গান শোনাও, এবং তখনও কিন্তু ব্রহ্মচারী সেই আগের মতোই বলে আমি তো ভালোবাসার গান ছাড়া গাইতে পারি না কিছু বলে, এবার যে গান সে শোনায় শীতল মন বদলে নিলেও তার চোখেও কিন্তু জল চলে আসে।

0: যদিও গানের প্রথমেই শীতল বলেছিল যে আজ সে ভীষণ খুশিতে, তার মধ্যে কোনো রকম খারাপ লাগা বা মন খারাপের কোনো আভাস পাওয়া যাবে না, কিন্তু গান শেষ হতেই দেখা গেল শীতল এক দৌড়ে সেই ফ্লোর ছেড়ে চলে যাচ্ছে।
1: একদমই, গানের কথাগুলোর আবেদনটা এরকমই, এবং সত্যি সত্যি তো এখানে ব্রহ্মচারীর মনে ঝড় উঠেছে, কিন্তু কিছু করার নেই তার পক্ষে, কারণ তার ওই যে বাচ্চাগুলো, তারা একেবারে বৃষ্টির মধ্যে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে যখন তাদের মাথার ছাদটা হারিয়ে যাচ্ছে, তখন সেই বাচ্চাগুলোকে মুখের দিকে তাকিয়ে সে বাধ্য হয়ে ওই রবির প্রস্তাবে রাজি হয় এবং শীতলকে তার জীবন থেকে কোথাও সরিয়ে দেবার কথা ভাবে।
0: এই ফিল্মে আমরা মুমতাজকে পাচ্ছি রূপার ভূমিকায়, এবং অদ্ভুতভাবে এই ফিল্ম কিন্তু তার জীবনেও একটা টার্নিং পয়েন্ট। এতদিন সমস্ত বি গ্রেড অ্যাক্ট্রেস হিসেবে তাকে দেখা হতো, কিন্তু এর ফিল্মের পর থেকে তারও কোথাও একটা অন্যদিকে টার্ন নিচ্ছে তার গ্রাফটা।
1: এবং এখানে আমরা দেখতে পাই যে রূপা হঠাৎ করে একদিন সেই বেবি কটের মধ্যে সেই তার বাচ্চাটিকে রেখে চলে যাচ্ছে, এবং সেই সময় সে ব্রহ্মচারীর কাছে ধরা পড়ে যাচ্ছে।
0: রূপা ছেড়ে যাওয়ার কারণ হচ্ছে রবি অস্বীকার করেছে, এবং তার যত চিঠিপত্র
1: এবং তাদের যে বিয়েটা হয়েছে অ্যাকচুয়ালি তার কোনো প্রমাণ নেই, সে প্রমাণ করতে পারছে না কোথাও।
0: এখানেও কিন্তু বসন্ত হেল্প করে, এক সময় সে চুরি করে, সেই ধাক্কা লাগতে অভ্যেস মতো পকেটে হাত, এবং তাতে ওই চিঠিগুলো এসেছিল, পরে সেই চিঠি দিয়েই সে চেষ্টা করেছিল টাকা আদায় করার, কিন্তু আলটিমেটলি মুরলি গিয়ে চিঠির কথা সে জানতো বলে সে সেগুলোকে উদ্ধার করে আনে। এবং একদম শেষের দিকে যখন আমরা দেখছি যে রূপাকে নিয়ে যাওয়া হয়েছে, বিয়ের দিন তাকে নিয়ে যাচ্ছে ব্রহ্মচারী, কারণ রবির মায়ের সঙ্গে দেখা করে কথাগুলো বলার জন্য, যাতে বাচ্চাটা ঠিকঠাক মতো ওই ফ্যামিলিটা পায়, সেই সময় মারামারির পরে যখন মায়ের কাছে এসে সবটা বলতে পারছে, মা কিন্তু এক কথায় মেনে নিচ্ছে যে রূপাই আমার বউ, আমার ছেলে মানুক বা না মানুক। এবং এই সময় বাচ্চারা বোঝাতে গিয়েছিল রবিকে, রবি কিন্তু বাচ্চাগুলোকে তুলে নিয়েছিল,
1: এবং তারা ভেবেছিল যে আমরা গিয়ে একটু রিকোয়েস্ট করি তাহলে হয়তো শীতলকে ছেড়ে দেবে রবি,
0: এবং ভাবাটা এক তাদের কাছে খুব স্বাভাবিক, কারণ ব্রহ্মচারীর আশ্রয়ে তারা এমন ভাবেই বড় হয়েছে, তারা বড়দের কিন্তু এইভাবেই দেখতে অভ্যস্ত, কিন্তু সেখানে গিয়ে দেখলো পুরোটাই গন্ডগোল। এবং এই সময় বাচ্চাদের যখন ছেড়ে দেওয়া হচ্ছে যে তারা আসছে ফিরে এবং ব্রহ্মচারীর সঙ্গে চলে যাবে, তখনও তারা ভ্যানে, রবি হঠাৎ করে গিয়ে সেই ভ্যানটা নিয়ে চলে যাচ্ছে, এবং একদম শেষে সেই ভ্যানটাকে চেস করতে করতে ব্রহ্মচারীও যাচ্ছে একটা জিপে, এবং পাহাড়ি রাস্তা এদিক ওদিক সেদিক সেটা যাচ্ছে। একটা সময় খেয়াল করে দেখো ওই শটটা যে লেভেল ক্রসিংটা পড়বে, ট্রেনটা আসবে, এবং রবি নিয়ে যেতে গিয়ে ভ্যানটা যখন আটকে যাচ্ছে, রবির মুখে একটা অসম্ভব হাসির ঝিলিক খেলে গেল, এবং সে কিন্তু নেমে পড়লো।
1: হ্যাঁ, অদ্ভুত একটা ক্রুরতা তার মুখের মধ্যে, এবং
0: সে নেমে পড়ছে, এবং এটা আমরা বুঝতেই পারছি ট্রেনটা এগিয়ে আসছে এবং ট্রেনটা ধাক্কা মেরে চলে যাবে, বাচ্চাগুলো সবাই মারা যাবে। এই সময় লেভেল ক্রসিংটা পড়তে তখন মানে গেটটাকে ক্লোজ করতে তখনও বাকি আছে, সেই সময় দেখা যাচ্ছে যে জিপটা নিয়ে ঢুকছে ব্রহ্মচারী, এবং এমনটা হলো না কিন্তু, যেহেতু সিনেমা সেই জন্য একটা এমন কিছু দেখানো হলো যে ব্রহ্মচারী ওই ভ্যানটা নিয়ে চলে গেল বা কিছু,
1: তার জিপটা ধাক্কা দিল এবং
0: হ্যাঁ ট্র্যাকটা থেকে ওটা সরে গেল, আর ব্রহ্মচারী নিজের জিপটা নিয়ে পিছিয়ে গেল, আর ট্রেনটা বেরিয়ে চলে গেল। এটা আমার ভীষণ ভালো লেগেছিল।
1: একদমই তাই। এবং এরপর যেটা হলো যে রবিকে পুলিশ গ্রেপ্তার করলো, তাই তো?
0: হ্যাঁ,
1: এবং বাচ্চারা সবাই ছাড়া পেল, এবং আমরা সবাই একেবারে যেটার জন্য অপেক্ষায় ছিলাম সেই হ্যাপি এন্ডিংটা হলো, শীতলের সঙ্গে কিন্তু ব্রহ্মচারীর সম্পর্কটা আবার সুন্দরভাবে জোড়া লেগে গেল। এবং এরপরে যখন শীতল আর ব্রহ্মচারী যখন বিয়ে হয়ে যাচ্ছে, তখন ওই

0: বারোটা বিচ্ছুর মধ্যে একটা যে আর কি একটু থেমে থেমে থেমে থেমে মজা করে কথা বলতো, সে তখন বলছে তাহলে এবার কি লেখা হবে সাইনবোর্ডে, কারণ তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি তো আর ব্রহ্মচারী আশ্রম বলতে পারবে না, তুমি তো আর ব্রহ্মচারী নেই।
1: ভারী সুন্দর একটা ফিল্ম, যেখানে একটা মূল্যবোধকে আঁকড়ে সকলে চলছে এবং সেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কগুলো এক রবিবাদ দিলে, আর যারা খারাপ পথেও ছিল তারাও কিন্তু ভালো পথে আসার চেষ্টা করছে। মুরলিকে কিন্তু সেই ট্যাক্সি ড্রাইভার আলটিমেটলি আবারও একটা ছোট্ট নাটকের মধ্যে দিয়ে তার বিয়ে দিচ্ছে তার মেয়ের সঙ্গে, এবং সবটা নিয়েই কোথাও একটা হ্যাপি এন্ডিং,
0: একদম একদম শেষে সত্যি সত্যি মনটা ভালো হয়ে যাবে আপনার এই ছবি দেখলে।
1: আজকে সিলভার স্ক্রিনে ঝুমুর আর সরিতা ছিলাম আপনাদের সঙ্গে, সেই গানই রাখছি যে গান আমাদের প্রত্যেকের বড় কাছের।

0: UN Home Minister Amit Shah today said that India's culture and literature are like a lotus, with each regional language representing one of its petals. He said if even one petal is lost, the beauty of the entire lotus diminishes. He stressed that Hindi should play a central role while ensuring due respect and dignity to all regional languages. Mr. Shah was speaking after inaugurating the two-day Hindi Divas 2026 and the 6th Akhil Bharatiya Rajbhasha Sammelan at Navi Mumbai.
1: भाषा किसी भी समाज की स्मृति होती है, उसका आत्मबोध होती है। हिंदी ने इस विविधता के बीच संवाद, संपर्क और समन्वय की भाषा के रूप में देश के विभिन्न वर्गों और समुदायों को जोड़ने में महत्वपूर्ण भूमिका निभाई है। हिंदी का विकास भी तभी सार्थक है जब सभी भारतीय भाषाओं के सम्मान, संरक्षण और संवर्धन के साथ आगे बढ़े।
0: The UN Home Minister said that though India has many languages and dialects, the Indian sentiment and the voice of the nation must remain one. He said linguistic diversity is a strength of the country and Hindi can serve as an effective bridge of communication among the various Indian languages, thereby strengthening national unity. He also lauded Maharashtra for its multilingual culture. BRICS leaders have stressed that energy security is a crucial foundation for social and economic development, national security and the welfare of all nations. During the two-day BRICS summit held in New Delhi, the member nations highlighted the need to enhance energy security by ensuring energy market stability and maintaining undisrupted flows of energy from diverse sources and protection of critical energy infrastructure. During the summit, Prime Minister Narendra Modi cautioned that weaponization of technology and critical minerals could become a hurdle to progress. India hosted the summit under the theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, placing people-centered development and the interests of the Global South at the heart of his presidency. The most significant outcome of the BRICS summit was the adoption of the New Delhi Declaration, which outlined the shared position on major geopolitical and economic issues. On the situation in West Asia, BRICS leaders called for maximum restraint, dialogue and diplomacy, and stressed the need to protect civilians and civilian infrastructure. The leaders strongly condemned terrorism in all its forms and manifestations and reiterated their commitment to a policy of zero tolerance towards terrorism. The government has said that the security situation in Jammu and Kashmir remains firmly under control due to the relentless efforts of the army. In its latest annual report 2025-26, the Defence Ministry said that these efforts have led to a significant decline in violence, a reduction in protest, and zero incidents of stone pelting. According to the report, the situation within Jammu and Kashmir and along the line of control had significantly altered during Operation Sindoor. However, after the Director General's of Military Operations level talks last year, the situation has stabilized to a large extent, though the unpredictability continues. The Reserve Bank of India, RBI, has proposed a new framework under which banks will temporarily freeze only the disputed transaction amount rather than the entire account when unusual transfer of rupees 1,000 or more are flagged as potentially linked to mule accounts or cyber fraud. Banks will be required to use AI-based transaction monitoring systems to identify transfer that are sudden, disproportionate to a customer's declared profile or linked to known cyber fraud network. The draft directions are scheduled to take effect on the 1st of April 2027, although banks can adopt them earlier. The festival of Ganesh Chaturthi has been celebrated today across the country with great devotion. The day marks the birth of Lord Ganesh, who is a symbol of wisdom, prosperity and good fortune. Also known as Vinayak Chaturthi or Ganesh Utsav, the day marks the beginning of 10-day-long festivities during which people place clay idols of Lord Ganesh at their homes and worship them. President Draupadi Murmu, Prime Minister Narendra Modi have extended the greetings to the people on the occasion of Ganesh Chaturthi. Pakistan have been fined 50% of the match fee and deducted 11 points from the World Test Championship standings for maintaining a slow over rate with the third test against England in Birmingham. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সমস্ত আঞ্চলিক ভাষার যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করেই হিন্দিকে প্রধান ভূমিকা পালন করতে হবে। নভি মুম্বাইয়ে আজ দুদিনব্যাপী হিন্দি দিবস এবং ষষ্ঠ সর্বভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে শ্রী শাহ একথা বলেন। তিনি জানান, ভারতে বহু ভাষা ও উপভাষা থাকলেও দেশের জাতীয় অনুভূতি ও কণ্ঠস্বর এক হওয়া উচিত। ভাষাগত বৈচিত্র্যই ভারতের শক্তি। বিভিন্ন ভারতীয় ভাষার মধ্যে যোগাযোগের সেতু হিসেবে হিন্দি কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং এর ফলে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মত প্রকাশ করেন তিনি। ব্রিক্স নেতৃবৃন্দ বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সমস্ত দেশের কল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল জ্বালানি নিরাপত্তা। নতুন দিল্লিতে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলি জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা, বিভিন্ন উৎস থেকে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং পরিকাঠামো সুরক্ষার মধ্যে দিয়ে জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উন্নয়নের পথে বাধা হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 উদ্বোধন করবেন। এই সম্মেলনে 40টি দেশের প্রতিনিধিরা 300টি আন্তর্জাতিক কোম্পানি এবং 600 বেশি নির্মাতা তাদের উৎপাদিত পণ্য সম্ভারের প্রদর্শন করবে। এই প্রদর্শনীতে 6টি সরকারি প্যাভিলিয়ন, 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং একটি স্টার্টআপ প্যাভিলিয়ন থাকবে। দেশের পাইকারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতির হার আগস্ট মাসে সামান্য বেড়ে 9.92% হয়েছে। জুলাই মাসে এই হার ছিল 9.78%। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী খনিজ তেল, খাদ্যশস্য ও অন্যান্য খাদ্য সামগ্রী, খাদ্যপণ্য, মৌলিক ধাতু এবং রাসায়নিক পণ্যের দাম বাড়ার ফলেই গত মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় শক্তি মন্ত্রক 13 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষকে দৈনিক 18 ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। মুজফ্ফরপুর ঢালকেবার লাইনে 600 মেগাওয়াট এবং টনকপুর মহেন্দ্রনগর লাইনে সর্বোচ্চ 54 মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সেদেশে সাম্প্রতিক হর্পাবানের ফলে জলবিদ্যুৎ উৎপাদন পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় নেপালে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। ভারতের রাজস্ব গোয়েন্দা সংস্থা DRI অপারেশন ডিপ ম্যানিফেস্ট অভিযানে 332 মেট্রিক টন পাকিস্তানি শুকনো খেজুর বাজেয়াপ্ত করেছে। অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে DRI আধিকারিকরা দেশের এক বন্দর থেকে 13টি খেজুর বোঝাই কন্টেনার আটক করে। এগুলি প্রথমে পাকিস্তানের করাচি বন্দর থেকে সংযুক্ত আরব আমিরশাহের জেবেল আলী বন্দরে পাঠানো হয়েছিল। সেখান থেকে জাহাজযোগে এই কন্টেনারগুলি ভারতে পাঠানো হয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচিতে জেলার অংশগ্রহণ নিয়ে উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় প্রশাসনিক কার্যালয়ে আজ এক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ জেলার আধিকারিকরা। সেবা সংকল্প অভিযানের মাধ্যমে সরকারি প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পরিষেবাগুলির আওতায় আরও মানুষকে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, সেবা সংকল্প অভিযানের লক্ষ্য বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর অবদান সকলের সামনে তুলে ধরা।
3: জন সেবা সে দেশ সেবা, মাননীয় প্রধানমন্ত্রী জি কা ধেওয়া। হম কে সকতে হ্যাঁ কি উনকে যশস্বী নেতৃত্ব মে ইসি মূল মন্ত্র পর উনহোনে আপনে পুরে জীবন কো আগে বাড়ায়া হ্যায়। লক্ষ্য জো বিকাশ কে প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কা জো লক্ষ্য রাহা হ্যায় উস পে জনতা কো বিশ্বাস হ্যায়। আর হম মানতে হ্যায় কি জিস প্রকার সে লাগাতার ইয়ে দেশ আগে বাড় রাহা হ্যায়, 2047 মে জো সপনা নরেন্দ্র মোদী জি নে হম সবকো দিয়া হ্যায় বিকশিত ভারত কা, উসকো হম সবকো পুরা করেঙ্গে।
2: বিকশিত ভারতের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলায় গড়ে ওঠা কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে একযোগে কাজ করবে। বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী আজ যাদবপুরে CSIR-এ দুদিনব্যাপী কোয়ান্টাম অ্যান্ড সেমিকন্ডাক্টর টেকনোলজিস ইনোভেশনস ফর দ্য ফিউচার শীর্ষক জাতীয় স্তরের এক সম্মেলনে বলেন, পূর্বতন সরকারের প্রবণতা ছিল কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলি এড়িয়ে কাজ করা, কিন্তু বর্তমান সরকার দুয়ের মেলবন্ধন ঘটিয়ে বিকাশের পথে চলতে চায়।
4: আমরা আগামী দিনে চাইব পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি তারা এটা বুঝতে গিয়ে টেকনোলজির সঙ্গে ঘনিষ্ঠভাবে এবং আরও ঘনিষ্ঠভাবে কাজ

0: ভোলকে নিয়ে চলতে চায়।
1: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্স পর্বে ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং এর মধ্যে গুরুত্বপূর্ণ খেলাটি আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। অন্যদিকে সুপার সিক্স পর্বের অপর খেলায় আজ নিজেদের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মধ্যে খেলাটিও এক এক গোলে শেষ হয়। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে ৬টা বেজে ৩৫ মিনিটে।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনভাগিদারির উদ্দেশ্যে 17ই সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। এনসিপিআই সাংসদদের বিজেপিতে যোগদানের ব্যাপারে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার দাবি খারিজ করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনতে চলেছে রাজ্য সরকার। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন রাজ্যের এমন প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক দেবে রাজ্য সরকার। সমুদ্র পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে চলছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর অভিযান। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার আগামী 17ই সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে 17ই সেপ্টেম্বর আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে অভিযানের সূচনা হবে। 2রা থেকে 4ঠা অক্টোবর সেবা অভিযানে ব্লক, পুরসভা ও পুর নিগম এলাকায় শিবির করে সরকারি প্রকল্প ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জানিয়েছেন, 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের

0: লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলে ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। স্কুলগুলিতে পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হবে বক্তৃতা অঙ্কন প্রতিযোগিতার। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ এতেশামুল হক। রেজিনগরের শফিউজ্জামান শেখকে প্রার্থী করা হয়েছে। সাংবাদিক বৈঠকে আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 16 তারিখ তাঁর শিবিরের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীকেই তাঁরা আপাতত প্রচার চালাবেন।
1: যদি ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতেন, নিশ্চিতভাবে আমরা আমাদের প্রার্থীপদ ওনার সমর্থনে তুলে নিতাম। আমরা এই ঘোষণা করেছিলাম, আমরা চাই উনি ভোটে জিতে বিধানসভায় আসুন। এবং ঘটনাচক্রে দেখলাম উনি প্রার্থী ঘোষণা করেছেন। এই রেজিনগর কেন্দ্রে আমাদের শফিউজ্জামান শেখ ঘাসের ওপর জোড়া ফুলে এবং নন্দীগ্রামে মোহাম্মদ এতেশামুল হক ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
0: এদিকে মমতা ব্যানার্জী পন্থী কালীঘাট শিবিরের পক্ষ থেকে রেজিনগরে রবিউল আলম চৌধুরী আজ মনোনয়ন জমা দিয়েছেন। নন্দীগ্রামে তাদের তরফে সঞ্চিতা প্রধান দে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে রেজিনগরের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহি কাফি আজ তাঁর মনোনয়ন জমা দেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন আগামী 6 অক্টোবর সংশ্লিষ্ট এলাকার সব সরকারি আধা সরকারি দপ্তর কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠানে এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করা হয়েছে। দোকান বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে কর্মরতদের সবেতন ছুটি দেওয়ার জন্য পৃথক নির্দেশিকা জারি করেছে শ্রম দপ্তর। ওই দুই বিধানসভা কেন্দ্রের কোনো বাসিন্দা কর্মসূত্রে বাইরে থাকলে তাদেরও সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। খুব শীঘ্রই তাদের 17 জন সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া যে দাবি করেছেন তা খারিজ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তাঁর দাবি, দল এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এনসিপিআই সাংসদদের এনডিএ কে সমর্থনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাঁরা কেউ বিজেপিতে আসছেন না বলে উল্লেখ করেন তিনি।
2: বিজেপি থেকে নেবে কি না সেটা তো বিজেপির ব্যাপার। বিজেপির পতাকা হাতে নিলেই সমস্ত পাপ মুছে যাবে মনে করার কারণ নেই। ও এনসিপি অন্য রাজনৈতিক দল, তাদের ব্যাপার। মঙ্গল গ্রহের বিজেপি ইউনিট হতে পারে।
0: এর আগে কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া দাবি করেন, তৃণমূল কংগ্রেস থেকে তারা বিজেপিতেই যোগদান করতে চেয়েছিলেন, কিন্তু মুর্শিদাবাদের 3 সাংসদ সরাসরি বিজেপিতে যোগ দিতে না চাওয়ায় বিজেপি নেতৃত্বের উদ্যোগে তারা এনসিপিআইতে যোগদান করেন। 20 জন এনসিপিআই সাংসদদের মধ্যে ওই 3 জন বাদে বাকি 17 জন বিজেপিতে যোগ দেবেন বলে তিনি জানান।
3: এনসিপিআই এটা আমাকে বিজেপির আমাদের এনসিপিআইতে নিয়ে গেছে, আমরা বিজেপিতে যাওয়ার জন্য গেছি। সেটা করছে সবাই বিজেপির নেতারা, এন্টি ডিফেকশন ল থেকে বাঁচানোর জন্য, যাতে আমাদের 3 জন মেম্বার সরে না যায়।
0: বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ মিডিয়া, আইটি, সোশ্যাল মিডিয়া এবং মুখপাত্র পদে বেশ কিছু রদবদল করেছেন। একাধিক নতুন নিয়োগের কথাও ঘোষণা করেছেন তিনি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র হয়েছেন দেবজিৎ সরকার। এছাড়া রিতেশ তিওয়ারি, সায়ন্তন বসু, সপ্তর্ষি চৌধুরী, কেয়া ঘোষ সহ মোট 13 জন মুখপাত্র পদে নিযুক্ত হয়েছেন। জমি মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনছে রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসে ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে বিধাননগরে এই পরিষেবা চালু হচ্ছে। 2 সপ্তাহের ট্রায়ালের পর দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে তা চালুর পরিকল্পনা রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরের প্রতিনিধিত্ব করেছেন রাজ্যের এমন প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক 10,000 টাকা সাম্মানিক দেবে রাজ্য সরকার। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এখবর জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনার মাধ্যমে রাজ্যের প্রবীণ খেলোয়াড়দের পাশে দাঁড়াতে চায় নতুন সরকার।
4: আমাদের পশ্চিমবঙ্গের যারা প্রাক্তন প্লেয়াররা ছিলেন, যারা আমাদের পশ্চিমবঙ্গকে গর্বিত করে, যারা ভারতবর্ষকে গর্বিত করেছে, তাদেরকে আমরা প্রতি মাসে 10,000 টাকা করে সাম্মানিক দেবো। এবং আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট স্কিম, তার মাধ্যম দিয়ে বিভিন্ন, আপনি যদি আমাদের রাজ্যে কোনো ন্যাশনাল টুর্নামেন্ট করতে চান, 1 কোটি টাকা আপনাদেরকে সরকারের তরফ থেকে সহায়তা করা হবে। স্পন্সারশিপ যেমন থাকে থাকবে, কিন্তু সরকারের তরফ থেকেও আপনাদেরকে উৎসাহ দেওয়া হবে এবং সেটাও অনলাইনের মাধ্যমে।
0: বিকশিত ভারতের লক্ষ্যে রাজ্য সরকার শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলায় গড়ে ওঠা কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে একযোগে কাজ করবে। বিজ্ঞান প্রযুক্তি

0: ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী আজ যাদবপুরে সিএসআইআর সিজিসিআরআইএ দুদিনব্যাপী কোয়ান্টাম অ্যান্ড সেমিকন্ডাক্টর টেকনোলজিস ইনোভেশনস ফর দ্য ফিউচার শীর্ষক জাতীয় স্তরের এক সম্মেলনে বলেন, পূর্বতন সরকারের প্রবণতা ছিল কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে এড়িয়ে কাজ করার, কিন্তু বর্তমান সরকার দুইয়ের মেলবন্ধন ঘটিয়ে বিকাশের পথে চলতে চায়। সম্মেলনে উপস্থিত ছিলেন সিএসআইআর সিজিসিআরআইএ ডিরেক্টর প্রফেসর বিক্রমজিৎ বসু। সুরেন্দ্রনাথ আইন কলেজের জটিলতা আজও অব্যাহত। 65% নিচে উপস্থিতির হার থাকলে সেই সব ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে আজ ফের স্পষ্ট করে দিয়েছেন সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ তারান্নুম। তবে আজ থেকে কলেজে গিয়ে বিশেষ ক্লাস নেওয়ার কথা ঘোষণা করলেও কলেজে যাননি তিনি। তিনি দাবি করেন, বিশেষ ক্লাস শুরু হয়েছে, তবে বিশেষ ক্লাস করার পরেও যেসব পড়ুয়ার উপস্থিতির হার কম থাকবে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সমুদ্র পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে 2022 সালে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের অধীন শুরু হয়েছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচি। সব মন্ত্রক, দপ্তর, নাগরিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলের অংশীদারিত্ব এবং জনভাগিদারির উদ্দেশ্যে চলতি মাসের 12 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় চলছে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর অভিযান। এর অঙ্গ হিসেবে আজ গঙ্গাসাগরে আয়োজিত হয় ফিট ইন্ডিয়া কর্মসূচি। পূর্ব মেদিনীপুর জেলার বগুড়ান জলপাই এর সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার কর্মসূচি চালানো হয় গতকাল। মুর্শিদাবাদের সালারে খারেরা গ্রামে জুয়ার ঠেকে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া বোমায় এএসআই সাদেক আলী এবং অপর এক পুলিশকর্মীর আহত হওয়ার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ কান্দি মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় পুলিশ ব্যারাক থেকে সাব ইন্সপেক্টর বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতরাতেও তিনি ডিউটি করেন থানার ব্যারাকে, নিজের জন্য বরাদ্দ ঘরেই ছিলেন তিনি। আজ সকালে বারবার ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না মেলায় সহকর্মীরা দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। দেশবিরোধী শক্তিকে দূরে রাখার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতার বালিগঞ্জে আজ গণেশ পুজোর উদ্বোধন করে মেয়েদের সম্মান দেওয়ার দায়িত্ব সকলের বলে তিনি মন্তব্য করেন। উত্তরবঙ্গে 6টি জেলা থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা জগন্নাথ মন্দির পর্যন্ত লাক্সারি বাস পরিষেবা চালুর লক্ষ্যে নতুন বাস কেনার জন্য রাজ্য সরকার 64 লক্ষ টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে। দেশের বিভিন্ন অংশ থেকে ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তবে এই রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে এখনও দেরি আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনভাগিদারির উদ্দেশ্যে 17ই সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
1: आकाशवाणी समाचार के साथ मैं विशाल शर्मा। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने नई दिल्ली में सफलतापूर्वक संपन्न ब्रिक्स शिखर सम्मेलन को महत्वपूर्ण उपलब्धि बताया है। उन्होंने कहा कि अधिकांश राष्ट्राध्यक्षों की उपस्थिति से दुनिया ने भारत के मजबूत नेतृत्व और विभिन्न देशों को एक मंच पर लाने की क्षमता देखी। डॉ जयशंकर ने कहा कि यह सम्मेलन ऐसे समय हुआ जब दुनिया में ध्रुवीकरण बढ़ा हुआ है और 2 बड़े संघर्ष जारी हैं। इसके बावजूद सभी देश शांति, सुरक्षा, स्थिरता और दीर्घकालिक समझ के साथ साथ वैश्विक व्यापार और आपूर्ति श्रृंखलाओं के सुचारू संचालन तथा लोगों और बुनियादी ढांचे की सुरक्षा के पक्ष में एकजुट हुए। डॉ जयशंकर ने कहा कि ब्रिक्स देशों ने स्पष्ट रूप से माना कि आतंकवाद का कोई भी कृत्य आपराधिक कृत्य है। उन्होंने कहा कि ब्रिक्स ने पहलगाम आतंकी हमले को अस्वीकार्य बताया और आतंकवाद को कतई बर्दाश्त नहीं करने की नीति पर बल देते हुए इससे निपटने में दोहरे मानदंडों को खारिज कर दिया। अमेरिका के एक विश्लेषक ने 18वें ब्रिक्स शिखर सम्मेलन को बहुत सफल बताया है। उन्होंने कहा कि नई दिल्ली घोषणा पत्र अलग अलग विचारों वाले देशों के बीच आम सहमति बनाने की भारत की क्षमता को दर्शाता है। अटलांटिक काउंसिल में दक्षिण एशिया मामलों के वरिष्ठ फेलो माइकल कोगेलमैन ने कहा कि ये घोषणा पत्र भारत की बढ़ती वैश्विक समन्वय क्षमता और ब्रिक्स की बढ़ती स्वीकार्यता को दर्शाता है। विदेश मंत्री ने आज नई दिल्ली में वियतनाम के विदेश मंत्री ले होई ट्रुंग के साथ भारत वियतनाम संयुक्त आयोग की 19वीं बैठक की अध्यक्षता की। बैठक में दोनों देशों के बीच राजनीतिक, रक्षा और सुरक्षा सहयोग को मजबूत करने तथा भारत में निर्मित रक्षा उपकरणों की आपूर्ति बढ़ाने पर भी चर्चा हुई। विदेश मंत्री ने आज ही कनाडा की विदेश मंत्री अनिता आनंद के साथ टेलीफोन पर बातचीत

0: Farm Facts with Farmers. Farm Facts with Farmers. Farm Facts with Farmers.
1: আর হ্যালো ফার্মার অনুষ্ঠানে আজকে আমরা যখন চলে এসেছি, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে এখন সারা পৃথিবী আন্দোলিত, এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে বলছে সুপার ফুড। আরও একটা বিষয় আপনারা সকলেই জানেন যে কোভিড পরবর্তী সময়ে মানুষ কিন্তু খুব সচেতন খাবার ব্যাপারে, এখন মানুষ খাবার আগে ভাবছেন, তার পুষ্টিগুণের কথা ভাবছেন, তাই আমরাও এই বিষয় নির্বাচনের সময় এই পুষ্টিগুণের বিষয়টা খেয়াল রেখেছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি ভারতবর্ষ থেকে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, শুধুমাত্র ইউরোপ নয়, রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও, সেখানেও কিন্তু বেশ জনপ্রিয় এই জলজ উদ্ভিদ।

0: উদ্ভিদ, অনেকেই হয়তো ধরে ফেলেছেন আমরা কার কথা বলছি, আবার অনেকে এটাকে পদ্ম বীজ বলছেন। আর আমাদের সঙ্গে যিনি আজকে আছেন, প্রথমে তার আগে আমরা একটু আলাপ করিয়ে দিই, তারপর আমরা যাব আরো বিশদে।
1: কৃষিকাজ সংক্রান্ত বিষয়ে পরামর্শ পেতে হলে কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগাযোগের মাধ্যমগুলো আগে জানিয়ে দিই। টেলিফোন করুন 2248-8085-এ, আমাদের হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজও করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 9903059992-তে। আর আমাদের আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানে যে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানেও কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। সেই সঙ্গে 100.1 FM গোল্ড কলকাতা আমাদের ফেসবুক পেজেও এই অনুষ্ঠানে যে পোস্টার হয়েছে হ্যালো ফার্মার অনুষ্ঠানের, সেখানেও কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। তবে প্রথমেই পরিচয় করে দিই আমাদের আজকের হ্যালো ফার্মার অনুষ্ঠানের অতিথির সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন
0: ডক্টর পার্থ রায়চৌধুরী, প্রজেক্ট ডিরেক্টর CADC মালদা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এক্স জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পার্থবাবু, স্বাগত জানাই আপনাকে।
1: আর আমরা আজকে আলোচনা করব আমাদের যে বিষয় সেই নিয়ে, তা হলো পুষ্টিগুণ সমৃদ্ধ মাখনা চাষ নিয়ে।
0: একদম। এবং
2: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার। হ্যালো ফার্মার।
0: আর এই পুষ্টিগুণ সমৃদ্ধ মাখনা চাষ নিয়ে যখন কথা বলছি পার্থবাবু, যে অংশটা আমি ছেড়ে গেলাম, যে অনেকে বলছেন পদ্মবীজ, আর অনেকে বলছেন এর যেন কোনো তুলনা নেই পুষ্টিগুণে, আসলে মাখনা ব্যাপারটা কী, এটা কি সত্যি পদ্মবীজ?
3: হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে অনেকেরই একটা সন্দেহ থাকে যে এটা পদ্মবীজ, কিন্তু সেটা ঠিক নয়। পদ্মের সাইন্টিফিক নেম হচ্ছে নীলাম্বু নেসিফেরা।
0: বেশ।
3: আর ফক্সনাট, যেটাকে আমরা মাখনা বলছি, সেটা হচ্ছে ইউরেয়ালে ফেরক্স, দুটো আলাদা, কিন্তু দুটোই হচ্ছে ওয়াটার লিলি প্রজাতির গাছ, জলজ উদ্ভিদ, আপনি একটু আগেই আমাদের জানালেন। এই যে বীজটা, সেই বীজটা থেকে খই উৎপাদন হয়, সেই খইটাই আমরা কিন্তু খাদ্য হিসেবে ব্যবহার করি।
0: বেশ।
1: আমাদের মানে বর্তমানে আমাদের রাজ্যের কোথায় কোথায় এই চাষ হয়?
3: হ্যাঁ, আমাদের রাজ্যে খুব সীমিত এলাকাতেই এই চাষটা এখনও এলাকাভুক্ত হয়ে আছে, যেমন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার এবং মালদা জেলা। মূলত মালদা জেলাতে বেশি উৎপাদন হয়। পশ্চিমবঙ্গের প্রায় 6500 মেট্রিক টন উৎপাদন শুধু এই এলাকাগুলো থেকেই হয়।
0: 6500 মেট্রিক টন?
3: হ্যাঁ,
0: মানে অনেকটাই উৎপাদন,
3: অনেকটাই হয়।
1: মানে চাহিদা
3: সবচেয়ে বেশি হয়, তারপরেই হচ্ছে পশ্চিমবঙ্গের এই এলাকাটা।
1: মানে প্রচুর চাহিদা।
3: চাহিদা তো দিন দিন বাড়ছে, এবং এর একটু আগেই আপনারা যেটা বললেন যে এর পুষ্টি গুণের কথা চিন্তা করে মানুষ ক্রমশ এই খাদ্যের ওপর নজর দিচ্ছে এবং এর জনপ্রিয়তা বাড়ছে।
0: আচ্ছা পার্থবাবু, আমি একটা বিষয় যদি একটু সংক্ষেপে আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের জন্য যদি একটু সংক্ষেপে বলেন মাখনা চাষটা।
3: চাষটা খুব সংক্ষেপে বলতে গেলে এইটুকুই বলা যায় যে,
0: ধরে দিই আপনাকে, একটু আগে আমরা অফ ক্যামেরা বা অফ মাইক্রোফোন যখন আলোচনা করছিলাম, তখন যে বিষয়টা হলো যে এটা ভীষণভাবে বিদেশে জনপ্রিয় হলো, আমাদের দেশে সেই অর্থে এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি, ধীরে ধীরে উঠছে।
3: উঠছে, ঠিক ঠিক ঠিক।
0: তো একটু যদি চাষটা বলেন।
3: প্রথমেই বলি যে জলবায়ুটা দেখতে গেলে এটা ট্রপিক্যাল সাবট্রপিক্যাল রিজিয়নের ক্রপ, মানে উষ্ণ প্রধান এবং উপক্রান্তীয় জলবায়ুতে এই চাষ খুব ভালোভাবে হয়। জলজ উদ্ভিদ যেহেতু এটা, সেই জন্যে আমাদের নিম্ন জলাভূমি কিংবা যেখানে ধান জমিতে নিচু ধান জমি রয়েছে, যেখানে 1-2 ফিট জল জমে থাকে, আর নিম্ন জলাভূমি ধান জমি, এইটাই কিন্তু এই চাষের বৈশিষ্ট্য, যে চাষি ভাইরা ধান চাষ, যেগুলো আমরা লো ল্যান্ড এরিয়া বলি, কিংবা যেগুলো জলাভূমি যেখানে বছরে 6-9 মাস জল জমে থাকে, অনেক সময় বন্যার জল, যে এলাকার কথা বললাম আমাদের মালদার ভূতনিচর বা যা গঙ্গার তীরে বেশ কিছু জায়গা আছে যেখানে জল 6-9 মাস জমে থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু ভীষণভাবে মাখনা চাষ করা সম্ভব, এবং চাষিরা বেশ ভালো রকম লাভের মুখ দেখতে পারে এই চাষ করে। এইটা হলো প্রথম জলবায়ু। আর দ্বিতীয় হচ্ছে মাটি হচ্ছে কাদা মিশ্রিত, পলি মাটি হচ্ছে সব থেকে ভালো। আর সব চাষের ক্ষেত্রেই যা বলা হয় জৈব সার দিয়ে চাষ করা সবচেয়ে ভালো।
0: আপনি তো সবসময় বলছেন যে রাসায়নিক ব্যবহার যতটা পারা যায়
3: কম করা, এবং জৈব সারের বা গোবর সার যেটা সেটাকে একটু বাড়ানো। আমরা 3-4 টন প্রতি হেক্টরে একরে দিতে বলি, হ্যাঁ। এবং রাসায়নিক সার NPK যেটা নাইট্রোজেন ফসফরাস পটাশ, সেটাকে 160 এবং 40 কেজি পার হেক্টর রাখতে বলা হয়। আর বীজ বপনটা আমরা মানে ছড়িয়ে করি, সেক্ষেত্রে হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, বাংলাতে মাঘ ফাল্গুন, এই সময়টাতে দুবার লাঙল দিয়ে ভালো করে জমি তৈরি করে আমরা বীজটাকে ছিটিয়ে দিলাম। বীজের পরিমাণ হচ্ছে 30 কেজি একর প্রতি।
0: বাংলায় একটা মজার বেশ প্রবাদ আছে যে যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ, কিন্তু মাঘের শেষে বর্ষণ না হলেও এখন আমাদের এত কৃষি মন্ত্রকের উন্নত হয়েছে যে আমরা কিন্তু জলজ উদ্ভিদও চাষ করতে পারি।
3: জলজ উদ্ভিদটাকেও না, এইটার আমি একটা জিনিস বলবো আপনাদের যে আমাদের অকৃষি জমি যেটা যেটা কৃষিযোগ্য নয়, সেইখানে আমরা একটা অর্থকরী সম্পদ তৈরি করতে পাচ্ছি মাখনা চাষ করে। তার জন্য এর প্রতি নজরটা ধীরে ধীরে বাড়ছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, আমাদের ভারত সরকার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের মাখনা বোর্ড গঠন করেছে। সেটা আমাদের বিহারের পূর্ণিয়া জেলাতে, যেহেতু বিহারে সবচেয়ে বেশি আমাদের উৎপাদন হচ্ছে সেখানে, ওখানেই বোর্ডটা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু মাখনা নিয়ে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন।
1: কত সময় লাগছে এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে?
3: হ্যাঁ, চাষটাতে মোটামুটি এটা 6 মাসের ফসল। হ্যাঁ, ফসল তোলা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে। হ্যাঁ, এবং ফলনটাও বলে দেখি যে আমরা একরে 10-12 কুইন্টাল ফলন পাই, এবং সেখান থেকে লাভটাও ভালো হয়। হ্যাঁ, চাষের খরচ হচ্ছে আপনার বিঘা প্রতি 20,000-25,000 টাকা, কিন্তু তারই ভেতরে 10-15,000 টাকা লাভ চলে আসে। তার কারণটা হচ্ছে এই চাষটার দিকে যদি নজর করা যায়, দেখা যাবে চাষের খরচটা খুব কম। যেটুকু খরচ হয় সেটুকু হচ্ছে হচ্ছে লেবারের খরচ, যেটা শ্রমিকদের খরচ। এখানে যে বীজ থেকে মানে ফল থেকে বীজ তোলা, তোলা থেকে শুকিয়ে মানে একটা প্রক্রিয়াজাতকরণের জন্যই যেটুকু খরচ, খুব হার্ডিকট বলে রোগ প্রকার আক্রমণও কম হয়।
1: আর এই চাষের জন্য কি বিশেষ করে কোনো ট্রেনিং দেওয়া হয় সরকারের তরফ থেকে?
3: হ্যাঁ, এইটা একটা খুব ভালো কথা বলেছেন। চাষের জন্যে আমরা ট্রেনিং দিতে শুরু করেছি। আমাদের যে কৃষি দপ্তর রয়েছেন তারা একটা বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন যে মাখনাকে কীভাবে জনপ্রিয় করা যায়, মাখনা চাষটাকে কীভাবে জনপ্রিয় করা যায়। আমরা ট্রেনিং দিচ্ছি আমাদের মালদাতে CADC-তেও, যে পঞ্চায়েতের অধীনে যে CADC রয়েছে মাখনায় এই মালদাতে, তারা রেগুলার বেসিসে ট্রেনিং দিচ্ছেন। চাষি ভাইরা সেখানে এসেও প্রশিক্ষণ নিতে পারেন।
1: এই বিষয়ে আরো কথা বলবো, তবে একটা ছোট্ট বিরতির পর।
2: প্রধানমন্ত্রী কিষাণ মানধন।

0: পরমাণু অনুষ্ঠানে স্টুডিওর এ প্রান্তে কিন্তু সুদীপ্ত আর সুস্মিতা, সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি ডক্টর পার্থ রায়চৌধুরী, প্রকল্প অধিকর্তা সিএডিসি মালদা। এবং আমরা আজকে কিন্তু কথা বলছি মাখনা চাষ নিয়ে। একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু আজকের দুনিয়ায় ঘরে ঘরে মাখনা ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং সব জায়গাতে গিয়ে কিন্তু আমরা মাখনার খোঁজ করি, তাকে কত রকমভাবে বাজারজাত করা হচ্ছে সে খোঁজও আমরা করে থাকি। আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে যে চাষের পদ্ধতিটা নিয়ে, কীরকম কত খরচা ইত্যাদি। তো এই মাখনার, মানে এত মাখনা মাখনা আমরা করছি, এর পুষ্টিগুণটা সম্বন্ধে যদি আমাদের একটু জানান।
1: সত্যিই তো মাখনা জনপ্রিয়তা লাভ করছে তার পুষ্টিগুণের জন্য। হ্যাঁ, একটু আগেই যেটা আমরা শুনলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে সুপার ফুড বলেছে। এটার আর একটাও খুব সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। তার কারণ মাখনা বীজটা কিন্তু একবারে কালো, মাখনার খই যেটাকে আমরা মাখনা হিসেবে খাই সেটা কিন্তু সাদা,
0: একদম সাদা, হ্যাঁ, নরম স্পঞ্জের মতো।
1: হ্যাঁ, সেটা হচ্ছে খই। হ্যাঁ, সেটা আমি বলবো আপনাদের এই প্রোগ্রামেতেই যে কিভাবে বীজটা খই হয়। হ্যাঁ, তো সেই
2: আমি একটা শুধু আপনাকে একটু থামিয়ে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে এই যে আপনি যেন উল্লেখ করলেন যে ধানি জমির কথা, মানে নিচু ধান জমির কথা, তো এমন কি হওয়া সম্ভব, মানে কৃষক বন্ধুরা যাতে লাভবান হন, যে যখন যেই সময়টা ধান চাষ হচ্ছে না, হয়তো সেই জমিতে আগে ধান চাষ হয়েছে, একই জমি, যেহেতু আপনারা বারবার বলেন যেহেতু জমির উপর মানুষের চাপ বাড়ছে, ফলত জমিকে যত বেশিভাবে কাজে লাগানো যায়, তো সেটা হয়তো একবার ধান চাষ হয়েছে এক ফসলি বা দু ফসলি, সেখানে কি মাখনা চাষ সম্ভব?
1: দেখুন, সচরাচর খুব নিচু জমি যেগুলো, যেগুলোতে একটু আগেই বলছিলাম না যে ছ মাস অন্তত জলটা থাকতে হবে। হ্যাঁ, কতটা জল না, মিনিমাম এক ফুট,
2: হ্যাঁ, বেশ,
1: সেটা হলে এক ফুটের একটু কম হলেও চলে, কিন্তু এক থেকে দু ফিট আমরা সবসময় বলে রাখি, কেননা এটা প্রথমেই বলছি এটা একটা জলজ উদ্ভিদ, ওয়াটার লিলি প্রজাতির গাছ, অতএব এটা জলের ভেতরে হয় এবং দেখা যাচ্ছে ওই অনেক সময় পদ্ম পাতার মতো পাতাগুলোকে দেখলে অনেকে পদ্ম গাছ বলে ফেলে, এবং পদ্ম গাছের থেকে যেটা আলাদা, এই গাছে খুব কাঁটা থাকে, যার জন্য এই ফসলটা তোলা খুব মানে শ্রমসাধ্য, মানে কষ্টকর।
2: ওই জন্য আপনি বলেছেন যে লেবার
1: খরচটাই মাত্র বেশি।
0: ঠিক ঠিক ঠিক, যদি একটু পুষ্টিগুণটা,
1: পুষ্টিগুণ
0: মানে মানুষ কিন্তু পুষ্টিগুণটা নিয়ে
1: বলতে গেলে, ঠিক ঠিক, এটা বলতে গেলে প্রথমেই বলা যায় যে এটা নন সিরিয়াল অর্গানিক ফুড।
0: আচ্ছা,
1: এবং সবচেয়ে হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের পক্ষে খুবই ভালো, কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্সটা হচ্ছে 22-35 ভ্যালু, এর ইন্ডেক্স ভ্যালু, যেখানে চাল গ্রামের হচ্ছে 55-60। ভাবুন, অতএব যারা ডায়াবেটিক পেশেন্ট তারা নিশ্চিন্তে কিন্তু মাখনা খেতে পারে। আর একটা, এটা হচ্ছে হার্ট হেলদি, তার কারণ এখানে ম্যাগনেশিয়াম খুব অনেক বেশি পরিমাণ আছে, যেটা হার্টের পক্ষে খুব ভালো। আর একটা হচ্ছে কোলেস্ট্রল নেই, যেটাতে আমরা সবসময় ফ্যাট ফ্রি, যেটাকে আমরা হার্টের খুব উপযোগী খাদ্য হিসেবেই ধরি। তো সেখানে প্রোটিন খুব বেশি আছে, প্রায় 9-11% প্রোটিন রয়েছে, এবং শক্তি হিসেবে পায় প্রায় 350-360 কিলোক্যালোরি 100 গ্রাম মাখনা থেকে পেয়ে থাকি। সেখানে আমরা অন্যদিকে দেখতে পাই যে যেটা আমাদের ক্রুড ফাইবার, ক্রুড ফাইবার হচ্ছে যে একটা হজমে সাহায্য করে যে ফাইবারটা, সেটার পরিমাণও কিন্তু বেশ বেশি রকম থাকে। সেই জন্যে বলা হয় যে মাখনা মানে সব রকম বয়সের লোকের পক্ষে ভালো, যে তাই জন্য বলে যে বেবি ফুড থেকে জেডিয়াট্রিক ডায়েট, সব রকম বয়সের লোকেরাই মাখনা সমানভাবে খেতে পারে। এইরকম খাবার কিন্তু খুব একটা দেখা যায় না, যে শিশু বেবি ফুডও হচ্ছে আবার বৃদ্ধদের খাবারও হচ্ছে। হ্যাঁ, সবাই হজম করতে পারছে, একটা শিশুও কিন্তু হজম করতে পারে, আমার বয়স্করাও হজম করতে পারে, গ্লুটেন ফ্রি বলে তাদের অসুবিধা হয় না, আর ক্যালসিয়াম আছে বলে তাদের হাড় শক্ত হয়, হ্যাঁ, ম্যাগনেশিয়াম বেশি আছে বলে হার্টের ইয়ে ভালো থাকে। সবচেয়ে বড় কথা, এখানে অ্যান্টি অক্সিডেন্ট আছে, খুব ভালো ভালো অ্যান্টি অক্সিডেন্ট মাখনাতে দেখা যায়। যেমন আমি বলতে পারি ক্যাম্ফেরল বলে একটা অ্যান্টি অক্সিডেন্ট আছে, এবং কেয়ারসিটিন আছে, এপিক্যাটেচিন

0: আছে, এইগুলো কিন্তু খুব ভালো ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে এখন সবাই খুব মাথা ব্যথা করে, অ্যান্টিঅক্সিডেন্টটা কী সেটা কি জানা আছে? এইটা একটা অদ্ভুত ব্যাপার, অনেকে বলে কিন্তু বোঝে না। আমাদের যে হজম যে প্রক্রিয়া চলে, অনেক শারীরবৃত্তীয় কাজ, সেখানে কিছু কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয়, সেগুলো মানে শরীর নিতে পারে না। অ্যান্টিঅক্সিডেন্ট কী করে, ওই ফ্রি রেডিক্যালগুলোর সঙ্গে ফাইট করে, যুদ্ধ করে, যার জন্যে আমাদের শারীরবৃত্তীয় কাজটা খুব সুন্দরভাবে হয়। হ্যাঁ, তার জন্যে অ্যান্টি এজিং বলে, মানে মানে বার্ধক্যটাকে রোধ করে মাগনা। ভাবুন, মানে পুষ্টিগুণটা শুধু নয়, আমাদের শারীরবৃত্তীয় কাজও কিন্তু অনেক করে দেয়। এইসব নানা রকম গুণের জন্য ধীরে ধীরে কিন্তু জনপ্রিয়তা বাড়ছে।
1: এবং দেখা গেছে খুব রিচ কোনো খাবারে, ধরুন মাংস, তার সাথে কিন্তু মাখনা দিয়ে রান্না করা হচ্ছে।
0: অবশ্যই, কেননা মাখনার ক্ষেত্রে যে জিনিসগুলো বললাম, হার্টের পক্ষে ভালো, প্রোটিন বেশি আছে, ফ্যাট কম আছে, ভাবুন তো, কোলেস্টেরল নেই, যেগুলো ডাক্তাররা বলেন সাবধান হন খাবেন না, হ্যাঁ সেগুলো কিন্তু মাখনাতে দেওয়াই আছে।
2: এবং এখন মানুষ একাধারে যেমন স্বাস্থ্য সচেতন, ঠিক সেভাবে রূপ সচেতন। তো সেক্ষেত্রে এই যে আপনি যেটা বলছেন অ্যান্টি এইজিং, বার্ধক্যকে রোধ করে দেয়, এটা কিন্তু মাখনার
0: একটা বিরাট বিরাট উপরি পাওনা,
2: উপরি পাওনা।
1: তো এই যে মাখনায়ের প্রক্রিয়াকরণ জাত ব্যাপারটা সম্পর্কে যদি আমাদের একটা ধারণা দেন যে কীভাবে এটাকে কী কীভাবে করা হচ্ছে।
0: এইখানে কিন্তু এখন একটা আধুনিকতার ছোঁয়া এসেছে। সচরাচর আমরা তো প্রথমেই আমরা একটু আলোচনা করলাম যে বিহারে সবচেয়ে বেশি মাখনা উৎপাদন হয়, তারপরে আমাদের এই এলাকাটা। বিহারে কোন জায়গাটা? উত্তর বিহার, মানে কাটিয়ার, পূর্ণিয়া, হ্যাঁ এইসব জায়গাতে, কিন্তু দারভাঙ্গা এইসব জায়গাতে কিন্তু অনেক নিম্ন জলাভূমি আছে যেখানে সাফল্যের সঙ্গে মাখনা তৈরি হচ্ছে। আচ্ছা, এরা করে কি, মাখনা ফল থেকে যে বীজটা পায় সেটা তারা জল থেকে তুলে নিয়ে আসে, নিয়ে রোদেতে এটা শুকোয়, শুকোনোর পর সেটাকে পাঁচখানা লোহার কড়াইয়াতে আস্তে আস্তে কিন্তু ভাজে। পাঁচটা কেন? প্রথম কড়াইটা একটু অল্প তাপমাত্রা, তারপরের কড়াইটায় আর একটু বেশি তাপমাত্রা, এরকম করে ধীরে ধীরে বীজটাকে তাপটা বাড়ানো হয়। শেষে প্রায় 300 ডিগ্রি টেম্পারেচার করে সেটাকে ফাটিয়ে খই উৎপাদন হয়।
2: আচ্ছা,
1: আবারও কথায় আসবো, মাখনা নিয়ে কথা বলছি আমরা, তবে তার আগে আর একটা ছোট্ট বিরতি।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: কৃষি দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার। হ্যালো ফার্মার।
7: আমরা আছি হ্যালো ফার্মারে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি ডক্টর পার্থ রায়চৌধুরী। আমরা কথা বলছি একেবারেই মাখনার, পুষ্টিগুণ সমৃদ্ধ মাখনা চাষ নিয়ে, কিন্তু আপনাদের তো প্রশ্ন আছে, মাখনা এখন যে হারে জনপ্রিয় এবং তাকে এত রকম করে খাওয়া হচ্ছে, সেই সব নিয়ে আপনাদের প্রশ্ন থাকবেই। সেই সমস্ত প্রশ্নের উত্তর নিতে আমাদের কাছে চলে আসতে হবে 2 2 4 8 8 0 8 5 আমাদের টেলিফোন নাম্বার, 9903 05 999 2 আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের টেক্সট মেসেজ করতে পারেন, এবং 100.1 FM গোল্ড কলকাতাতে আমাদের আজকের হ্যালো ফার্মার অনুষ্ঠানের পোস্টারের নিচের কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু প্রশ্ন রাখতে পারেন। আর সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু সরাসরি লাইভ স্ট্রিমিং হচ্ছে আকাশবাণীর কলকাতার ইউটিউব চ্যানেলে, সেখানেও কমেন্ট সেকশনে এসে আপনাদের প্রশ্ন রাখুন। আমরা মাখনা চাষ সম্পর্কে কথা বলছি।
8: একদম। আর এর সাথে আরও একবার জানিয়ে দিই যে অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ভারত সরকারের

0: কৃষি মন্ত্র। প্রথম আমি পরবর্তী প্রশ্নে যেটা আপনি যেতে চাইছিলাম, একবার সরাসরি লাভ লোকসানের হিসেবে যে একজন কৃষক তিনি মাকড়া চাষ কেন করবেন, মানে কতটা লাভবান হতে পারেন তিনি? কারণ আমরা অনেক সময় বলছি এটা অর্থকরী ফসল, তাহলে মানে কতটা লাভবান হতে পারেন, মানে এইটাকে কেন্দ্র করে কি তার জীবন জীবিকা নির্বাহ করতে পারেন?
1: হ্যাঁ, এইটা একটা সত্যিকারের চিন্তার বিষয় যে এই যে মাকড়া যখন

0: এতেও কিন্তু জনপ্রিয়তা বাড়ছে। তার প্রধান কারণ হচ্ছে উচ্চ লাভযুক্ত ফসলের চাষ হচ্ছে। এটা প্রথমেই বলেছি, জলবায়ুটা আমাদের মাখনা চাষের উপযুক্ত, যে উষ্ণ প্রধান উপক্রান্তীয় এলাকায় এই চাষ খুব ভালো হয় সেখানে। আর যেটা বলছি লাভের কথা, যেটা বললেন যে এক একরে প্রায় 10 থেকে 12 কুইন্টাল এর ফলন হয়, হ্যাঁ, এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয়, অচাষযোগ্য জমিতে উচ্চ আয়ের সম্পদ তৈরি করা সম্ভব।
1: আচ্ছা,
0: হ্যাঁ, যেখানে যেখানে অচাষযোগ্য জমি অর্থাৎ নিম্ন জলাভূমি, তাই না? তো সেই জায়গায় আমরা মাখনা চাষ অবলীলাক্রমে করতে পারি, খুব ভালোভাবে করতে পারি। আর একটার কথা, আপনি যেটা আমাকে একটু আগেই জিজ্ঠেস করেছিলেন যে সুসংহত চাষ,
1: ঠিক,
0: হ্যাঁ, মাখনার সঙ্গে অনেক সময় মাছ চাষ করা হয়।
2: আচ্ছা,
0: তো সেক্ষেত্রে উনি যে কথাটা বললেন যে এখন আমাদের একটা নতুন ইয়ে হচ্ছে যে মাখনাও হবে মাছও হবে। তো আরেকটা দিক আছে যে এই মাখনা গাছটা খুব শক্ত গাছ, হার্ডি ক্রপ বলি আমরা, হ্যাঁ, সেখানে রোগ প্রকার আক্রমণ হয় না বললেই চলে। শুধু মাঝে মাঝে আমরা লেদা পোকার একটা আক্রমণ হয়, তার জন্যে আমরা এন্ডোসালফান 0.2% দিতে বলি চাষি ভাইদের, হ্যাঁ, যাতে করে আটকা, আর কোনো রকম রোগ প্রকা হয় না। তো সেক্ষেত্রে আমাদের চাষের খরচ অন্যদিকে নেই, শুধু এই শ্রমিকদের একটু খরচ যেটুকু আছে বলেছিলাম, হ্যাঁ, এবং শ্রমিকদের খরচ চাষে ওই ফসল তোলার সময় হয়, আর প্রক্রিয়া যতক্ষণ, যেটার কথা একটু আগে আমি বলছিলাম, 5টা কড়াইতে করা হয়। এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি আপনাদের যে এখনকার দিনে মেশিনে কিন্তু পফিং করা হচ্ছে। পফিং করা মানে হচ্ছে এই খই উৎপাদন।
2: আচ্ছা আচ্ছা,
0: তো এইটা কিন্তু এখন একটা মেশিন বেরিয়ে গেছে, মেশিনেও আমরা কিন্তু করতে পারি।
2: তো বর্তমানে এই চাষ মানে বাড়ানোর জন্য, আরও বেশি যাতে এই চাষ হয়, তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
0: হ্যাঁ, এই চাষ প্রথমত হচ্ছে মাখনার বেশ ভালো ভালো কিছু প্রজাতি আনা হচ্ছে। দু নম্বর হচ্ছে ট্রেনিংয়ের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ভারত সরকারও যেমন করাচ্ছে, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু সেই ট্রেনিং দেওয়া হচ্ছে।
2: আমাদের একজন লিসেনার রয়েছেন।
0: আচ্ছা,
2: নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার, আমি শ্যামল বসু বলছি।
2: বল।
3: হ্যাঁ, মাখনা চাষ নিয়ে শুনছি, এটা পুষ্টিকর খাদ্য, এবং বিশেষ করে আমরাও বাড়িতে কিনছি শিশুদের বাচ্চাদের খাওয়ানোর জন্য, ওরা খুব ভালোভাবে এটা খাচ্ছে। কিন্তু আমার যে প্রশ্নটা যেটা রয়েছে, এই মাখনা চাষ যেটা দামটা, এটা বাজারে যে জিনিস কিনতে পারলে এটা খুবই দাম, মানে এখন দেখা যাচ্ছে কস্টটা অনেক বেশি, হাই কস্ট, কেন এটা এতটা দাম কেন? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এটা তো বড় ক্ষেত্রে যেমন চাষ করা যাচ্ছে, এটা কি ঘরোয়া ক্ষেত্রে কি এই চাষগুলো করা যায় বাড়িতে, এরকম কোনো
1: বেশ, আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর নেব,
2: সঙ্গে থাকুন।
0: হ্যাঁ, এই দুটো প্রশ্ন শুনলাম, একটা হচ্ছে উনি দামের কথা বললেন, দামটা যেহেতু একটা খুব কম জায়গায় সংঘবদ্ধ হয়ে এই চাষটা হয়, সেই জন্যে একটা এলাকার ভেতরই কিন্তু এই চাষটার ভেতরেই শুধু হয়ে যায়,
1: সীমাবদ্ধ জায়গার ভিতরে।
0: হ্যাঁ, আর দামটা মূলত হয়, এটা একটু বলে রাখি, যে মাখনার দাম নির্ভর করে মাখনার খইয়ের সাইজের ওপর। ওরা 3 সুতো, 4 সুতো, 5 সুতো, 6 সুতো এই রকম গ্রেডের মাখনা খই করে, যেগুলো 5, 6, 7 সুতো বলে সেগুলোর দাম সবচেয়ে বেশি হয়। কিন্তু যেগুলো ছোট খই, কিন্তু তার পুষ্টিগুণ, তার সব কিছু কিন্তু একই থাকে, কিন্তু মানুষের একটা ধারণা থাকে ছোট জিনিসের দাম কম,
1: দাম কম,
0: তো সেই জন্যই কিন্তু ওটা হয়। তাই ওনাকে আমি বলে রাখি, আপনার যদি দামটার ব্যাপারে যদি খুব নজর থাকে, আপনি কিন্তু ছোটো খোয়াইওয়ালা মাখনা নেবেন, তাতে কিন্তু আপনি কিছুটা সাশ্রয় করতে পারবেন। এটা হচ্ছে আপনাকে একটা পরামর্শ। আর দ্বিতীয় যেটা বলছেন, বাড়িতে চাষ বা নিজের এলাকাতে চাষ, এটা না করাই ভালো। কারণ প্রক্রিয়াজাত করণের সঙ্গেই কিন্তু মাখনা সম্পূর্ণ হয় চাষ। হ্যাঁ, প্রক্রিয়াজাত করণটা হচ্ছে একটা এক্সপার্টাইজ, যেটা প্রশিক্ষণ নেওয়া লোকই একমাত্র করতে পারে। আপনি হয়তো খই উৎপাদন

0: ভালো করে করতে পারবেন না, তাহলে কিন্তু মাগনা বীজটা আপনার কাজে লাগবে।
1: আচ্ছা পার্থ, খুব একটা স্পেসিফিক প্রশ্ন যেটা আপনি উল্লেখ করলেন, যে কেভিকে যেগুলো রয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র বা আপনাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এরা কি প্রশিক্ষণ দেন?
0: অবশ্যই দেয়, এবং ভালো কথা যে মালদাতেও একটি কেভিকে আছে, তারাও কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন, আমি জানি সেটা, আমিও মাঝে মাঝে সেখানে যাই এবং প্রশিক্ষণ দিই, এবং চাষিদের ভেতরে কিন্তু অনেক আগ্রহ বাড়ছে আগের থেকে।
1: আচ্ছা, তো এমনি প্যান বেঙ্গল বেসিসে যারা প্রশিক্ষণ নিতে চাইবেন তারা কোথায় কোথায় যাবেন?
0: প্রথমত হচ্ছে যে সব জায়গায় মাখনা চাষ হয়, সেই যেমন যে জায়গাগুলোর কথা বললাম, যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, মালদা, এইসব জেলাকার চাষিদের ভেতরে, এবং মুর্শিদাবাদেও হচ্ছে কিন্তু এখন, হ্যাঁ বাড়ছে, আস্তে আস্তে ছড়াচ্ছে। তো সেই জায়গায় চাষিরা তা কৃষি দপ্তরের সঙ্গে প্রথমেই যোগাযোগ করুক, হ্যাঁ, এবং সেখানে সিএডিসিতে যোগাযোগ করতে পারে, আপনি এক্ষুনি আমাদের কেভিকের কথা বললেন, হ্যাঁ সেখানে যোগাযোগ করতে পারবেন, কৃষি বিশ্ববিদ্যালয় তো আছেই, তারাও করবে, কিংবা হর্টিকালচার ডিপার্টমেন্ট,
1: আচ্ছা
0: ওরাও কিন্তু মাখনার কিছু প্রশিক্ষণ দিচ্ছেন, অতএব এইসব জায়গাগুলো গেলে ওরা নিশ্চয়ই একটা না একটা কিছু দিশা পাবেন।
2: আমরা কিন্তু আজকের হ্যালো ফার্মার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে পৌঁছেছি, একটা প্রশ্ন করব, সবই তো ভালো, কিন্তু এই মাখনা চাষের ক্ষেত্রে কি কোনো ক্ষতিকর দিক আছে যেটা নিয়ে আমাদের একটু সাবধান থাকা জরুরি?
0: এইটা নিয়ে তো বেশি কথা আলোচনা হয় না, সবসময় ভালো কথা ভালো কথাই আলোচনা হয়। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সব কিছুই বেশি ভালো নয়, একটা রেকমেন্ডেড ডোজ আছে, যেটা আমাদেরকে বলা হয় মাখনা খাওয়া উচিত একটা সুস্থ সবল মানুষের প্রতিদিন 30-50 গ্রাম, হ্যাঁ এইটাই ডাক্তাররা বলে থাকেন, স্বাস্থ্যসম্মত ডোজ হ্যাঁ হচ্ছে 30-50। বেশি খেলে কি হবে, বেশি খেলে যেহেতু এটার ভিতরে ক্যালসিয়াম আসে, একটু আগেই বলেছি হাড়ের পক্ষে খুব ভালো, অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট তৈরি হয় যেটা কিডনিতে পাথর তৈরি করতে পারে, হ্যাঁ অনেকে সে অনেকের হজমের প্রক্রিয়া ব্যাহত হয়, আর যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্স কম আছে বলেছি, বেশি খেলে কি হয় সুগার লো হয়ে যেতে পারে, কম হয়ে যেতে পারে, কিন্তু ব্লাড প্রেশারও অনেক সময় কমে যেতে পারে বেশি খেলে, মানে অন্যথা কোনো অসুবিধে নেই, স্বাস্থ্যসম্মত খাবার ঠিকমতো খেলেই ভালো।
2: একদম শেষে একদম ছোট্ট করে একটা টেক হোম মেসেজ এই পুরো চাষ এবং এর মাখনা খাওয়া নিয়ে।
0: মাখনা চাষ, চাষিদের বলবো যে আপনারা বিজ্ঞানসম্মতভাবে চাষ করুন, তাহলে লাভের পরিমাণ বাড়বে, আর যারা মাখনা খান তাদেরও বলবো আপনারা নিয়মিত নানাভাবে মাখনা স্যুপ, মাখনা ক্ষীর, মাখনা রোস্টেড, মাখনা মশলা দিয়ে সুস্বাদু করে খান, তাতে আপনাদের নিরোগ সুস্বাস্থ্য সম্পন্ন জীবন কাটবে।
1: কিন্তু পরিমাণকে নিয়ন্ত্রণ করতে হবে,
0: অবশ্যই বেশি খাবেন না, নিয়ম মতো খান।
2: অনেক ধন্যবাদ পার্থবাবু আমাদের হ্যালো ফার্মার অনুষ্ঠানে অতিথি হয়ে আসার জন্য।
0: নমস্কার।
2: আর আমাদের সঙ্গে ছিলেন ডক্টর পার্থ রায়চৌধুরী, প্রকল্প অধিকর্তা সিএডিসি মালদা, এবং আমরা আজকে কথা বললাম পুষ্টিগুণ সমৃদ্ধ মাখনা চাষ নিয়ে। স্টুডিওতে আপনাদের সঙ্গে ছিলাম আমি সুস্মিতা,
1: আর আমি সুদীপ্ত।
2: আগামী সোমবার আবারও রাত 8:10 থেকে 8:45 পর্যন্ত শুনবেন কিন্তু 100.1 FM গোল্ডে এই একই ব্যাপার হ্যালো ফার্মার। আর এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।
3: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM Gold এ শুনছেন হ্যালো ফার্মার।

0: গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ, হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: অনুষ্ঠান হিয়ার মাঝে আপনি টিউন করেছেন 100.1 FM Gold। তবে অনুষ্ঠানের শুরুতেই একটি ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P6 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012-তে বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকার নথি, ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার বা অন্য কোনো বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেল অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখে ও সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ

হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর টেলিফোন নাম্বার 0332212050 অথবা 0332212612 অথবা 0332212500 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেইলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে।

0: হবে না, ঘোষণাটি শেষ হল।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হেয়ার মাঝে, হেয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হেয়ার মাঝে, হেয়ার মাঝে, হেয়ার মাঝে।
2: হেয়ার মাঝে সোমবার জলসাঘর রাত 9:30 থেকে 12:00 পর্যন্ত হিয়ার মাঝে নিয়ে থাকি আপনাদের সঙ্গে। আজ স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি সুদীপ্ত আর সুস্মিতা। আর এমন শরতে রবি ঠাকুর যখন বিষয় হন, তখন শরতে রবীন্দ্রনাথ, এই থাক আমাদের আজকের আলোচনার বিষয়।
0: একদম, তখন যে কথার উল্লেখ তুমি করলে, যে শরৎকাল আর রবীন্দ্রনাথ এই দুই যখন একসঙ্গে এসে মেশে, তখন অপরিহার্যভাবে যে বিষয় উঠে আসে সেটা হচ্ছে শরতে রবীন্দ্রনাথ। আমরা অনুষ্ঠানে যাব, তবে সুস্মিতা দি যে কথা উল্লেখ না করলেই নয় যে প্রতিটা ঋতুর প্রতি গুরুদেব রবীন্দ্রনাথের একটা অমোঘ আকর্ষণ ছিল, একটা টান ছিল,
2: বিশেষ করে বর্ষার প্রতি।
0: এবং প্রতিটা ঋতুকে তিনি আলাদা করে নামকরণ করতেন। আর শান্তিনিকেতনে আশ্রমে তার চারপাশে যখন প্রচুর জানা অজানা ফুল ফুটত, তো সেগুলোকে তিনি নামকরণ করতেন ঋতুভিত্তিক যে ফুলগুলোর, তার নিজস্ব যা নাম আছে আছে। তিনি নিজে তার ফাগুন বউ, কখনো কাউকে অমল দাস, এভাবে তিনি নামকরণ করতেন।
2: বা বিদেশ থেকে যে ফুলগুলো, গাছগুলো এনে রোপণ করেছিলেন তাকে একেবারে বাঙালি নাম দিয়েছিলেন।
0: একদম একদম। তো এহেন রবীন্দ্রনাথ, এবং প্রকৃতভাবেই যখনই শান্তিনিকেতন একটা দীর্ঘ সময় পর্যন্ত, এখন স্বাভাবিকভাবেই নগরায়ণ তার কিছুটা সেই যে পুরনো চেনা ছন্দ, যেটা গুরুদেব বারবার বলতেন যে আমি আমার জীবনের শেষ দিন পরেও, মানে জীবনের শেষ বাতিটি নিভে যাওয়ার পরেও আমি সাহিত্য থাকতে চাই শান্তিনিকেতনে, এই তরুতলের ছায়ে, এই বিস্তীর্ণ মাঠের ধারে আমি ওখানে শুয়ে থাকতে চাই, আমি ওখানে সাহিত্য থাকতে চাই। তিনি কোনোভাবেই চাননি যে তার জীবনের শেষটা এই কোলাহলের মধ্যে কাটুক। বারবার তিনি এক্ষেত্রে তার অনীহা জানিয়েছেন,
2: অথচ
0: তাকে যেতেই হয়েছে। এবং
2: শান্তিনিকেতন ছেড়েই কলকাতা,
0: শান্তিনিকেতনে তার যে বৈদ্য, তাঁরও মনটা খারাপ হয়ে গেল। তিনি যখন গুরুদেব চলে গেলেন, তিনি খুব রাগতভাবে বলেছিলেন, নিয়ে চলে গেলে তো মানুষটাকে আমার হাত থেকে কেড়ে নিয়ে। তো গুরুদেব খুব অনিচ্ছা সহকারে, কার্যত উন্নততর চিকিৎসার জন্য তাকে কলকাতায় আসতে হয়েছিল, কিন্তু তিনি যেতে চাননি। তিনি সাহিত্য থাকতে চেয়েছিলেন, মোদের তরুতলের ছায়া, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যাবেলা। তো এহেন শান্তিনিকেতন, সেখানে শরৎ আসবে, আমরা যাবো সে কথায়। তার আগে একটু গানে চলে যাই।
2: অবশ্যই।

0: সবুজ শ্যামল আর পাখির গুঞ্জরণে মুখরিত আমাদের প্রিয় স্বদেশ, অপূর্ব রূপ আর অফুরান সম্ভার নিয়ে প্রতি বছর আসে ছটা ঋতু। আর এই ঋতুরঙ্গমঞ্চে অগ্নিক্ষরা গ্রীষ্মের আতঙ্ক, বর্ষার বিষণ্ণতা শেষ হয়ে গেলে শিউলি ঝরানো পথে অরুণ আলোর অঞ্জলি নিয়ে নিঃশব্দে চরণ ফেলে আসে শরৎ। ঝিমিয়ে যাওয়া প্রকৃতি যেন হঠাৎই প্রাণ পেয়ে ফুরফুরে হয়ে কেয়া পাতার নৌকো গড়িয়ে তাল দিঘিতে ভাসিয়ে দেয়, আর তা দেখে কবির মন তখন পুলকিত হয়ে গিয়ে ওঠে।
1: একদম
0: আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে দিল মনে মনে, আজ সোনার কাঁকন বাজে, আজি প্রভাত কিরণ মাঝে, হাওয়ায় কাঁপে আঁচলখানি ছড়ায় ক্ষণে ক্ষণে।
1: আর তোমার এই কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছে যে বর্ষার সে বিশাল নদীটা, যার ঢেউ, যার ভয়াল রূপ, বিভৎস রূপ, এবং যে কার্যত ভাঙনের সহায়ক হয়, সে শরতে কেমন যেন শান্ত হয়ে আসে। কিন্তু বিশ্বকবির কবিতা সেটা কিন্তু চলতেই থাকে। শান্ত সে নদীর দুকুল ছাপিয়ে তখন বানের পরিবর্তে আন্দোলিত কাশবন, কাশের পেলব পাপড়িগুলো দিনমান হাওয়ায় দোল খায় অথবা উড়ে উড়ে যায় মেঘগুলোর সঙ্গে। এই শরতের পেঁজা তুলোর মতো যে মেঘগুলো উড়ে উড়ে বেড়ায়, দেখো ঠিক শরতেরও এই কাশেরও মনে হয় যে সেই ছেঁড়া পাপড়িগুলো সে মেঘেদের সঙ্গেই বোধহয় ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। আর রবীন্দ্রনাথ শরৎ অনুভব করছেন এক অন্য মাত্রায়। তিনি লিখছেন, এক মুহূর্তের জন্য প্রগাঢ় সুখ অনুভব করিলে সেই মুহূর্তকে যেমন আর মুহূর্ত বলে মনে হয় না, মনে হয় যেন তাহার সহিত অনন্তকালের পরিচয় ছিল। বোধহয় আমারও সেরূপ এই শরৎকালের রাশিকৃত শরৎ হইয়া উঠিয়াছে। আমি সেই শরতের মর্মের মধ্য দিয়া যেন বহু সহস্র সুদূর পরম্পরা দেখিতে পাই। কি অসাধারণভাবে বলেছেন!
0: আহা, আমরাও তেমনই রূপ প্রত্যক্ষ করতে চাই, তবে তাঁরই গানে গানে।

0: রবীন্দ্রনাথ শরৎ বিবাহে যেন তার মন হারিয়ে ফেলেছেন,
1: একদম
0: হারিয়ে ফেলেছেন তার দ্বিধা বিন্যাস। রবীন্দ্রনাথ শরতের কাছ থেকেই শরতের রূপ নিয়ে তার রচনার সৃষ্টিকে সাজিয়েছেন নিখুঁত ভালোবাসায়। বর্ষার ঘনঘটা কেটে গিয়ে যখন নীল আকাশে সাদা মেঘের ভেলায় উড়ে বেড়ায় বক পাটি, তখন রবীন্দ্রনাথের মন মুক্তির আনন্দে বলে ওঠে, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কিছু দেখি নাই এমন তরুণী বাওয়া। মনে রায় নায় নয়ন ভুলানো শরৎকে দেখে কবি বার বার বিমোহিত হন। নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে যে শরৎ শুধু আনন্দ আনে তা নয়, প্রিয় অথবা প্রিয়ার কথাও মনের গহীন কোণে ভেসে ওঠে, তাও কবির ভাবনাতে ধরা পড়েছে, আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পড়ানো কি যে চায়, ওই শেফালির শাখে কি বলিয়া ডাকে বিহোগা বিহোগী কি যে গায় গো।
1: একদম। আর দেখো মানে এখানে একটা অসম্ভব বৈপরীত্য আছে। তুমি যদি ইংরেজি সাহিত্যের দিকে দেখো সেখানে শরৎ কিন্তু প্রৌঢ়, তার যৌবনের টান সবটা আলগা হয় নাই, ওদিকে তাকে মরণের টান ধরিতেছে, আর এখানে সব চুকিয়া যায় নাই কেবল সব ঝরিয়া যাইতেছে। একজন আধুনিক ইংরেজ কবি মানে শরৎকে সম্ভাষণ করে বলছেন যে তোমার ওই যে আশঙ্কাকুল গাছগুলো কেমন যেন আজ ভূতের মতো দেখাইতেছে, কারণ যে বিদেশে তাদের ওখানে শরৎ হচ্ছে একটা রুক্ষ শরৎ, কিন্তু আমাদের এইখানে আমাদের দেশে রবীন্দ্রনাথ যখন শরৎকে কল্পনা করছেন, যে যেটা একটু আগে যে কথার উল্লেখ করছিলাম যে বর্ষার ভয়াল রূপ যখন কেটে যাচ্ছে কিন্তু তার সতেজতা কমছে না। আর শান্তিনিকেতনে শরতে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে ঋতুভিত্তিক যে অনুষ্ঠান, ঋতুভিত্তিক যে মেলা, সেই মেলাগুলোও কিন্তু শরৎকে আরও প্রাণবন্ত করেছে। সেই মেলাগুলোর মধ্যে অন্যতম শরতের আনন্দবাজার। এই আনন্দবাজার প্রকৃত অর্থেই যেন এক আনন্দবাজার শান্তিনিকেতন আশ্রমে। মহালয়ার দিন সকালবেলায় সে আনন্দবাজার অনুষ্ঠিত হয় এবং সমস্ত ডিপার্টমেন্টের যারা প্রত্যেকটি বিভাগের ছেলেরা মেয়েরা থাকে তারা নিজেদের হাতের তৈরি জিনিসপত্র করছে, তার সঙ্গে চলছে নাটকের মহড়া। সেই মহড়া সন্ধেবেলায় নাট্যঘরে অনুষ্ঠিত হবে সেই নাটক। এই যে একটা হই হই রই রই রব, এবং যেটুকু কালেকশন হবে, যেটুকু উপার্জন হবে, সেই উপার্জনটি দুস্থ যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য খরচ করা হবে। এই যে মহৎ উদ্দেশ্য, রবীন্দ্রনাথ প্রতিটা ঋতুকে বেঁধেছেন। পৌষ মাসে যেমন তিনি পৌষ উৎসবকে কল্পনা করেছেন, মাঘ মাসে শ্রীনিকেতনে মাঘোৎসবকে কল্পনা করেছেন,
0: বর্ষায় কৃষি উৎসব করেছেন মানে বৃক্ষরোপণ উৎসব,
1: হলকর্ষণ উৎসব করেছেন, ঠিক সেইরকম ভাবেই শরৎকালেও কিন্তু তিনি একটা হচ্ছে শিল্পোৎসব যেটা বিশ্বকর্মা পূজোর দিন অনুষ্ঠিত হয় এবং একই সঙ্গে আনন্দবাজার। তো এই হেন শান্তিনিকেতন উৎসব মুখর শান্তিনিকেতন। আর একটু আগে যে কথা,
0: শরৎ মানেই তো উৎসব,
1: শরৎ মানেই উৎসব,
0: তিনি তার মতো করে সেই উৎসবকে রূপ দিয়েছেন,
1: একদম উৎসবকে রূপ দিয়েছেন। আর ঠিক

0: শ্যামবাটি ক্যানেলের পাশ দিয়ে যেখান থেকে লালমাটির রাস্তা চলে যাচ্ছে আমার কুটিরের দিকে, তো সেখানে অগুন্তি কাশ গাছ দুপার্কে। আবার যদি তুমি একটু এগিয়ে চলে যাও গোয়ালপাড়া পেরিয়ে, সেখানে কোপাইয়ের ধারে অগুন্তি কাশ গাছ, তারা যখন দোলা লাগছে, সত্যিই মনে হচ্ছে যে এই নিকেতন প্রকৃত অর্থে শান্তি ছাড়িয়ে শরৎ নিকেতন হয়ে উঠছে।
1: মন বলে এসো শরতের অমল মহিমা।

0: শরৎ এলে কাশের শোভা আর সুনীল আকাশের নৈসর্গিক সৌন্দর্যে আমরা অভিভূত হই। শারদ প্রভাতে শ্যামল অঙ্গের অমল শোভার ঝলসানো মধুর মূরতি রবিকবির মানস ভুবনে প্রতিভাত হয় জননী তোমার আহ্বান লিপি পাঠায় দিয়েছ ভুবনে।
1: আর এভাবেই শরৎ আমাদেরকে কবির সৃষ্টিকে আরও যদি বিশদে বলি, আরও যদি ছুঁয়ে থাকার চেষ্টা করি, তাহলে রবি কবির সৃষ্টিকে বারবার ছুঁয়ে গেছে, সেই সৃষ্টিকে বারবার অনুপ্রাণিত করেছে, সেই সৃষ্টিকে বারবার উৎসাহিত করেছে। আর গুরুদেব শরতের এই ছোঁয়া মেখে একের পর এক সঙ্গীত, একের পর এক কবিতা তিনি রচনা করেছেন। আমরা চলে যাব পরবর্তী গানে, গান শেষ করে তারপর সংবাদ বিরতির পর আবার আমরা ফিরে আসবো হিয়ার মাঝে এই অনুষ্ঠান নিয়ে। টিউন আপনি টিউন করেছেন 100.1 AIR FM গোল্ড, আর আপনার সাথে আমি সুদীপ্ত আর সুস্মিতা।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে বিভিন্ন সদস্য দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলনের সাফল্যের জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতে পূবে তাকাও নীতি ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হল ভিয়েতনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখে হিন্দি ভাষাকে সমন্বয়ী ভূমিকা পালন করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলস খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভিনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সম্মেলনে অংশগ্রহণকারী সবদের শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, অসামরিক নাগরিক ও পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে। বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে ব্রিক্স দেশগুলোর সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান অত্যন্ত স্পষ্ট। তারা মনে করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডই একটি অপরাধমূলক। পাশাপাশি তারা পাহেলগাম হামলার ঘটনাটিকেও স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে স্বীকার করে নিয়েছে। সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের উপর জোর দিয়েছে এবং এর মোকাবিলায় দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যাখ্যান করেছে।
1: The BRICS was very clear that any act of terrorism is criminal, and they in fact explicitly recognized Pahalgam attack. They condemned terrorism in all its forms and manifestations, including cross-border terrorism, and emphasized the zero tolerance for terrorism, rejected double standards in countering it.
0: নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স সম্মেলন শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার পর ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে একাধিক সদস্য দেশ। ভারতের সভাপতিত্বে সম্মেলনের সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 গৃহীত হয়। ঘোষণাপত্রে ভারতের সভাপতিত্বের প্রশংসার পাশাপাশি সম্মেলন আয়োজনের জন্য ভারত সরকার ও দেশের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরশাহি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার এবং দক্ষিণ বিশ্বের স্বার্থে ভারতের উদ্যোগে স্বাগত জানিয়েছে। উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লুবিৎকিন বলেন, ঘোষণাপত্রটি গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরেছে এবং পরিবেশ, শান্তি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কাঠামো তৈরি করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশক টেড্রোস আধানম গেব্রিয়েসুসও ভারতের উদ্যোগের প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে মন্ত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবারের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী সম্মেলনের সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। এই গোষ্ঠীর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে। ব্রিক্স নেতৃবৃন্দ বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সমস্ত দেশের কল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল জ্বালানি নিরাপত্তা। নতুন দিল্লিতে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনের সদস্য দেশগুলি জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা, বিভিন্ন উৎস থেকে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং পরিকাঠামো সুরক্ষার মধ্যে দিয়ে জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উন্নয়নের পথে বাধা হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের পূর্বে থাকা নীতি ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগর নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হল ভিয়েতনাম। নতুন দিল্লিতে আজ তিনি বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 19তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন। তিনি বলেন, শ্রী জয়শঙ্কর বলেন, আসিয়ানের সঙ্গে ভারতের সুসংগত কৌশলগত অংশীদারিত্ব রূপরেখার গুরুত্বপূর্ণ সহযোগী হল ভিয়েতনাম। 3 বছর আগে যৌথ কমিশনের সর্বশেষ বৈঠকের পর ভারত ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ওয়াই টুং এর সঙ্গে ডক্টর জয়শঙ্করের বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। হিন্দি দিবস 2026 উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে 2 দিনব্যাপী হিন্দি দিবস 2026 এবং 6ষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে বলেছেন যে ভারতের সংস্কৃতি ও সাহিত্য হল একটি পদ্মফুলের মতো, প্রতিটি আঞ্চলিক ভাষা পদ্মফুলটির এক একটি পাপড়ির প্রতিনিধিত্ব করে।
2: ভারতীয় সাহিত্য এক বিকশিত সদল কমল কি তরহ হ্যায় জিসকি প্রত্যেক পঙ্খুড়ি হামারি প্রাদেশিক ভাষায় কিসি ভি এক পঙ্খুটি কো নষ্ট হোনে সে কমল কা সৌন্দর্য নষ্ট হো জায়েগা। মে চাহতা হুঁ কি প্রাদেশিক ভাষায় রানী বনকর প্রান্ত মে বিরাজমান রহে অর ইন সবি ভাষাও কে বীচ মে হিন্দি মধ্যমণি বনকর এ সতদল কমল কা সৌন্দর্য বড়াতি রহে।
0: তিনি বলেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখে হিন্দি ভাষাকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে যে সেনাবাহিনী নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই প্রচেষ্টার ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোঁড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিন্দুরের সময় জম্মু কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। তবে গত বছর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পর্যায়ের আলোচনার পর পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে, যদিও অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। প্রতিবেদনে চীনের সঙ্গে সামগ্রিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। 2025 সালে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তের বিপরীতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের মানবাধিকার কাউন্সিল ওই অঞ্চলের রাওয়ালকোট, পুঞ্চ এবং সুধুন্তি জেলায় দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভ ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এই আন্দোলন ইতিমধ্যেই 100 দিন পার করেছে। এর জেরে গোটা অঞ্চলের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে, 1,000 টাকা বা তার বেশি অর্থের কোনো অস্বাভাবিক লেনদেন যদি মিউল অ্যাকাউন্ট বা সাইবার জালিয়াতি

0: সঙ্গে যুক্ত হওয়ার সন্দেহ চিহ্নিত হয়, তবে ব্যাঙ্কগুলি পুরো অ্যাকাউন্টটি বন্ধ না করে শুধুমাত্র সেই বিতর্কিত লেনদেনের অর্থটুকু সাময়িকভাবে আটকে রাখবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ভারত সহ বিশ্বের সকল দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি জানান, 2024 সালে হাসিনা সরকারের পতনের অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 2 বছর ধরে দেশ পরিচালনা করেছেন। আসন্ন দুর্গাপূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তর প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বলে দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ জানিয়েছেন। বিধাননগরের বিদ্যুৎ ভবনে আজ কোল ইন্ডিয়া লিমিটেড, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ও ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এবং WBSEDCL, CESC, IPCL এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। দুর্গাপূজার সময় রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় 12,000 মেগাওয়াট হবে বলে তিনি জানান। বিদ্যুৎ সরবরাহে যে কোনো সমস্যা সমাধানে 3,500 মোবাইল ভ্যান মোতায়েন করা হচ্ছে। ইউএস ওপেন টেনিস সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। নিউ ইয়র্কে গতরাতে আমেরিকান বেন সেল্টনকে 6-3, 7-6, 5-7, 6-2 সেটে হারিয়ে এই শিরোপা পেলেন তিনি। জুন মাসে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর এবছর এটিই আলেকজান্ডার জাভেরেভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেতাব জয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে বিভিন্ন সদস্য দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলনের সাফল্যের জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
2: ফিরে এলাম 100.1 AIR FM Gold-এ। আপনি শুনছেন হিয়ার মাঝে। তবে শুরুতেই একটা গান দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি।
3: আমরা আছি কিন্তু আজকে শরতে রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে, সঙ্গে সুদীপ্ত আর সুস্মিতা।

0: গুরুদেব বলছেন যে এই শরতের প্রভাতের রৌদ্রে জানলার বাহির দিয়া গাছপালার দিকে চাহিয়া দেখিলেই আমার মনে পড়ে ছেলেবেলায় চারিদিকের প্রকৃতির শোভা কি একান্ত ভালো লাগিত। ভোরের বেলায় বাড়ি ভিতরের বাগানে গিয়া পথের দুই ধারে ফুটন্ত জুঁই ফুলের গন্ধে কি আশ্চর্য আনন্দ লাভ করিতাম। গাছের গোপন সবুজের মধ্যে হইতে একটি আধ ফুটো জহরি চাপা পাইলে কি যেন একটা সম্পদ লাভ করিতাম মনে হইত।
1: নদীর কিনারে কাশ গুচ্ছে, মৃদুমন্দ হাওয়ায় দোলা আর ঝরা মালতীর সুবাসে মাতাল হয়ে রবীন্দ্রনাথ তার প্রিয় শরৎকে স্বাগত জানিয়ে লিখেছেন, আমরা বেঁধেছি কাছের কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা। শরতের ওই শিশির সিক্ত শিউলিও রবিকবির গান কবিতায় সুন্দরভাবে ধরা দিয়েছে। কবির প্রাণকণিকায় শরতের শুভ্র সুন্দর সুষমা বিরচিত। তার সৃষ্টির মূল রহস্য সীমা অসীমের লীলা, তাই তিনি বলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আবার সে সপ্তক কাব্যে ধরা পড়ে তাঁর কাব্যময় প্রকাশ। আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি, মনে হয় এ যেন আমার প্রথম দেখা।

0: ষড়ঋতু সব ঋতুর মতোই শরৎ কবিকে একটা অনন্য মাত্রায় আন্দোলিত করেছে। তাই তিনি নদীর কূলে কূলে ঘুরে ঘুরে, খেতে খেতে, বিশাল আকাশের নিচে নিজের মনকে মেলে দিয়ে প্রকৃতি পাঠশালার ছাত্র হয়ে উঠেছেন। তাই তো সহজ সরল সুন্দর করে তিনি আমাদের মনের কথা নিজের লেখার মধ্যে ঢিয়ে তুলে ধরেন। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গাড়ে হৃদয়, আনন্দ গান গাড়ে। তিনি বিশ্বকে দেখেছেন শিশুর সরলতায়, শুদ্ধতায়, শুভ্রতায়। তাই যখন যা কিছু তার চোখে পড়েছে তাই তিনি লিখেছেন পরম মমতায়। ওগো কাণ্ডারি, কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া।
1: কবি আবারও বলছেন, মানে শরৎ তার এতটাই পছন্দ ছিল, তিনি শরৎকে এতটাই পছন্দ করতেন। মানে একটু আগেই, শুরুতেই যে কথা বলছিলাম আমরা, যে চারপাশের যে রূপ, রস, গন্ধ, বর্ণ, তাতে কবি আন্দোলিত হতেন, অনেক কিছু নামকরণ করতেন। কবির বিভিন্ন লেখা থেকে একটা লেখার অংশ বিশেষ যদি বলি, যে বলছেন যে বাহিরে তেতালার টবে অনাহূত অতিথির মতো কিছু বুনোলতা কি সুযোগে জন্মেছিল।

0: প্রতিদিন সকালে উঠিয়া যখন দেখিতাম সেই লতা বেগুনি ফুলে একেবারে ভরিয়া গেছে, আমার মনে কি এক অপূর্ব বিস্ময়ে পূর্ণ উল্লাসের সঞ্চার হইত। বাস্তবিক বিস্ময়ের কথা বটে, সকালবেলায় ঘুম থেকে উঠিয়াই একেবারে দুর্বল কোমল পেলব কত রকমের সুন্দর ভঙ্গিমায় বঙ্কিম ক্ষীণ লতাটির শাখায় শাখায় ফুল, নবীন পরিপূর্ণ পরিস্ফুট সকল রঙগুলি ফলানো, রঙের আভাসগুলি অতি সুকোমলভাবে আঁকা, পাপড়ির অগ্রভাগগুলি অতি সযত্নে বাঁকাইয়া অমনি টুপ করিয়া একটুখানি মুখ করিয়া দেওয়া, সুকুমার বৃন্তটুকুর উপর অতি সরল সুন্দর ভারলেসহীন নিশ্চেষ্ট ভঙ্গিতে বসানো, কোথাও কিছুমাত্র তাড়াতাড়ি নাই, ভ্রম নাই, ত্রুটি নাই, রসভঙ্গ নাই, প্রতিকূল বিমুখ ভাব নাই, সমস্ত বিশ্ব সংসার যেন তাহার প্রতি একাগ্র প্রসন্ন দৃষ্টিপাত করিতেছে। কি অসম্ভব সুন্দরভাবে বলেছেন,
1: অপূর্ব।

0: হচ্ছে অনুষ্ঠানে 100.1 FM গোল্ড কলকাতায়।
1: আর আমরা যে শরৎকালের কথা বলছি, শরৎকাল কিভাবে ছুঁয়েছিল গুরুদেবকে এবং তার যে খণ্ড খণ্ড অংশ যেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, তার অর্থ, তার যে বিপুল জীবন এবং সেই জীবনের যে অনুভূতি, যা প্রতিটা ঋতুকেই কার্যত ছুঁয়েছিল এক এক রকমভাবে, এবং কোনো ঋতুর প্রতি কিন্তু গুরুদেবের কোনো বিরূপতা প্রকাশ হয়নি। তিনি সব ঋতুকেই আপন করেছেন, তাকে এক একটা নিজের নাম দিয়েছেন, তাঁর যে চরিত্রগত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী তিনি সেই সমস্ত ঋতুকে সাজিয়েছেন এবং তাকে ব্যাখ্যা করেছেন।
0: এবং প্রতিটি ঋতুকে না তিনি ছোটবেলা থেকে ভালোবেসেছেন।
1: একদম
0: এই ছেলেবেলাকার শরৎকালে তিনি লিখছেন, এই শরতের প্রভাতের রৌদ্রে জানলার বাহির দিয়া গাছপালার দিকে চাহিয়া দেখিলেই আমার মনে পড়ে ছেলেবেলার চারিদিকের প্রকৃতির শোভা কি একান্ত ভালো লাগিত। ভোরের বেলায় বাড়ি ভিতরের বাগানে গিয়া পথের দুই ধারে ফুটন্ত জুঁই ফুলের গন্ধে কি আশ্চর্য আনন্দ লাভ করিতাম। গাছের গোপন সবুজের মধ্যে হইতে একটি আধফুট জহরি চাঁপা পাইলে কি যেন একটা সম্পদ লাভ করিতাম মনে হইত। বাহিরের তেতালার টবে অনাহূত অতিথির মতো একটু বুনো লতা কি সুযোগে জন্মিয়াছিল, ঠিক যে কথা তুমি একটু আগেই বলছিলে। এগুলো কিন্তু তার ছেলেবেলার স্মৃতিচারণ। বলছেন, শিশুকালে আমরা ভালো করিয়া জানিতাম না চারিদিকের এই অসীম সৌন্দর্য আমাদের নিত্য নিয়মিত বরাদ্দ। জননী যেমন প্রতি ক্ষুদ্র কাজে অজস্র স্নেহের দ্বারা আমাদিগকে অনুক্ষণ আচ্ছন্ন করিয়া রাখেন, তাহার মধ্যে অনেকটাই আমাদের আবশ্যকের অতিরিক্ত, তাহার অনেকটা আমাদের নজরে পড়ে না, তাহার অনেকটা আমরা অবহেলে গ্রহণ করি কিন্তু বিচার করি না, কিন্তু উদার মাতৃস্নেহের তাহাতে কিছুই আসে যায় না। এই প্রকৃতি, শরতের প্রকৃতিও তার কাছে ঠিক তেমনটাই।

রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

শরৎ নিয়ে বিচিত্র প্রবন্ধে, অবশ্যই শরৎ রচনায় কবি কি সুন্দর করে শরৎকে বলছে দেখো, তার কাঁচা দেহখানি, সকালে শিউলি ফুলের গন্ধটি সেই কচি গায়ের গন্ধের মতো, আকাশে আলোকে গাছপালায় যা কিছু রং দেখিতেছি, যেমন তুমি বলছিলে সে তো প্রাণেরই রং, একেবারে তাজা। আবার তিনি বলছেন শরতের রংটি প্রাণের রং, অর্থাৎ তাহা কাঁচা, বড় নরম, রৌদ্রটি কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা।

0: এই জন্য শরতে নাড়া দেয় আমাদের প্রাণকে,
1: একদম
0: যেমন বর্ষায় নাড়া দেয় আমাদের ভিতর মহলের হৃদয়কে, যেমন বসন্তে নাড়া দেয় আমাদের বাহির মহলের যৌবনকে। শরতের মধ্যে কিন্তু তিনি বলছেন শিশুর ভাব,
1: একদম। আবার তিনি বলছেন যে ইহা ছেলে মানুষের অপরিণত হৃদয়ের মোহমাত্র নহে, এখন সে বিস্ময়ের আনন্দ চলিয়া গেছে। একটু পরের দিকে যখন তিনি শরৎকে দেখছেন, এখন একটা অনাদৃত বুনলতার বেগুনি ফুলকে নিতান্ত যৎকিঞ্চিত মনে হয়। ফুল তো ফুটিবারই কথা, ফুল সুন্দর বটে এবং অনেক ফুল দুর্লভ বটে, কিন্তু তাহার মধ্যে সে নিবিড় বিস্ময়ের স্থান নাই। ভিক্ষুকের যখন ভিক্ষা বরাদ্দ হইয়া যায় তখন তাহার আর কৃতজ্ঞতা জন্মে না। শিশুকালে আমরা ভালো করিয়া জানিতাম না চারিদিকের এই অসীম সৌন্দর্য আমাদের নিত্য নিয়মিত বরাদ্দ। দেখো এবার মানে আমরা যদি আমাদের নিজেদের জীবনের সঙ্গে নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মেলায়, আমরা যদি সত্যি করে ভাবি যে প্রকৃতির কাছে তো আমাদের কিছু দাবি আছে, প্রকৃতিও যেমন আমাদের থেকে কিছু দাবি করে, কিছু আশা করে, তেমনি আমাদেরও তো প্রকৃতির কাছে কিছু দাবি আছে। আমরা যেমন চাই যে গরমকালে আম জাম কাঁঠাল ভরে উঠুক, আমরা যেমন চাই যে বর্ষাকালে চারিদিক শস্য শ্যামলা সুন্দর হয়ে উঠুক, আমরা ঠিক সেরকম চাই যে শরৎকালেও কাছেও আমাদের কিছু দাবি আছে, সে দাবি যেন চারপাশকে সে সুন্দর করে তোলে, অনেক জানা অজানা ফুলের সৌরভ যেন আমাদের নাকে ভেসে আসে, আকাশে যেন আমরা পেঁজা তুলোর মতন মেঘ দেখতে পাই, যেন দুপাশে রাস্তার ধারে কাশফুলের দোলা লাগানো আমরা দেখতে পাই, এবং কোনোভাবেই যেন প্রকৃতি এমন না হয় যা সে বিপর্যয়ের কারণ হতে পারে, তা যেন বর্ষার সে ভয়াবহতা ভয়াল রূপকে কাটিয়ে সে যেন স্তিমিত হয়।
0: সে কেমন হবে জানো তো? কবি লিখছেন, মাটির কন্যার আগমনীর গান এই তো সেদিন বাজিল, মেঘের নন্দী ভ্রেঙে শিঙা বাজাইতে বাজাইতে গৌরী শারদাকে এই কিছুদিন হইল ধরা জননীর কোলে রাখিয়া গেছে। কিন্তু বিজয়ার গান বাজিতে আর তো দেরি নাই, শ্মশানবাসী পাগলটা এলো বলিয়া তাকে তত ফিরাইয়া দিবার জো নাই, হাসির চন্দ্রকলা তার ললাটে লাগিয়া আছে, কিন্তু তার জটায় জটায় কান্নার মন্দাকিনী মাকে আনছেন আগমনীতে, এই তো তার শরৎ।

রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

0: গুরুদেব কিন্তু অনেক সময় স্বীকার করেছেন যে বর্ষা তার প্রিয় ঋতু হলেও সৌন্দর্যের দিক থেকে শরৎ কিন্তু অনন্য, এবং কবির লেখনীতেও তা প্রকাশ পায়। তিনি প্রতিটি ঋতুকেই আলাদাভাবে উপভোগ করার মতন যে রূপ রয়েছে তা তিনি স্বীকার করেছেন, এবং তিনি বলছেন যে শরৎ ঋতুর যে রূপ হরেক রকম, তবে শরতের দিনগুলোকে স্বপ্নের মতোই মনে হয়, চারিদিকে ছড়িয়ে থাকে অনেক স্বপ্ন, এবং গুরুদেব সেই সমস্ত স্বপ্ন কুড়িয়ে নিয়ে কত কিছুই না ভাবতে বসেন। শরতের আকাশ, শরতের নদী, শরতের ফুল, সব কিছুই যেন শান্ত মায়াময় গুরুদেবের লেখায়। শরতের এই শুভ্র রূপ আসলে তিনি বলছেন যে পবিত্রতার প্রতীক। বিলের শাপলা, নদী তীরের কাশফুল, আঙিনার শিউলি, এরা সবাই কোমল, পবিত্র, দেখলেই মন ভালো হয়ে যায়। যখন শিশিরের শব্দের মতন টুপটাপ শিউলি ঝরে, তখন অনুভবে শরৎ আসে। কাশবনে দল বেঁধে ছুটে আসে চড়ুই পাখিরা, নদী শান্ত হয়ে আসে, তখন থাকে না তার দুকুল ছাপানো বিপুল জলরাশির উত্তাল ঢেউ। আর শরতের নদী মানেই দুপাড়ে কাশবনের ছোট্ট ছোট্ট রূপলি ঢেউ। বাংলা ছাড়া এমন অনাবিল সৌন্দর্যভূমি আর কোথায় পাওয়া যাবে, তাই তো গুরুদেবের লেখনী এই বাংলাতেই এসে পূর্ণতা পায়।
1: শরৎ কবিতাতেও তাই তিনি লিখছেন, আজ কি তোমার মধুর মূরতি হেরুনু শারদ প্রভাতে, হে মাতবঙ্গ শ্যামল অঙ্গ ঝুলিছে অমল শোভাতে। পারে না বহিতে নদী জলধার, আর হাত ধরে না কো, ডাকছে দোয়েল গাইছে কোয়েল তোমার কান সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায় জননী শরৎকালের প্রভাতে। জননী তোমার শুভ আহ্বান, চিঠি নিখিল ভুবনে নূতন ধানে, হবে নবন তোমার ভবনে, অবসর আর নাহিক তোমার, আঁটি আঁটি ধান নিজের ভরে ভার, গ্রাম পথে পথে গন্ধ উচোর ভরিয়া উঠিছে পাবনে, জানি তোমার আহ্বান লিপি বলে দিয়েছ ভুবনে। এই যে শরৎ, এবং তখন যে ধান, হ্যাঁ, তখন যে আমাদের নবান্ন উৎসব আসছে ধীরে ধীরে, ফসল ভরে উঠছে, সব মিলিয়ে শরৎ খুব সদর্থক অর্থ কবির কাছে, এ কথা বারবার প্রমাণিত।

ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

গগনে আছো বিলাই পবনে পবনে, কেন কিরণে কিরণে ঝলিয়া যাও শিশিরে শিশিরে গলিয়া, কেন চপল আলোতে ছায়াতে আছো লুকায়ে আপন মায়াতে, তুমি মূরতি ধরিয়া।

জনে এসো সৌরভ ভরি আঁচলে আঁকি আঁকিয়া শুনিল কাজরে অব চোখের সমুখে অনেক থামনা ওগো সে পারি মনের ভয়ের কামনা ওগো সোনার সপন সাধের সাধনা কত আকুল হাসি ও রোদনে রাতে দিবসে সপনে বোধনে জালি জোনাকি প্রদীপ মালিকা ভরি রাতে কুসুমের সাজে সাজায় সাজে ঝিল্লি ঝাঁঝর বাজায় কত করেছে তো।

আজি তোমার সাজাই দিলকে আহা করিল তোমার খেয়ালি তুমি দুঃখ শয়ন দেয়ালি তুমি ঘুচালে কাহার বিরহ কাঁদনা অবশ্যে পারি মনের মনের কামনা অবশ্যে পারি মনের।

শিউলি ফুল মানে সেই একই ভাবনা। এসে গেল শরৎ। শরৎ এবং শিউলি অঙ্গাঙ্গীভাবে জড়িত, এবং সেই সঙ্গেই বারবার যাকে ভোলা যায় না, তিনি তো আমাদের

0: কবি ঠাকুর, আমাদের রবীন্দ্রনাথ, শরতের রবীন্দ্রনাথ। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বারবার তাঁর দেখা শরতের কথা, তার ভাবনার শরতের কথা উঠে আসছে। কি করে সেখান থেকে আমরা নিজেদের অন্য ভাবনায় নিয়ে যেতে পারি? কারণ রবীন্দ্রনাথের শারদপ্রাতে শরতের মহিমায় বিস্মৃতি জাগানিয়া, রবিবারে রবির সাথে রবীন্দ্রনাথের শারদপ্রাতে তিনি বলছেন, আমার রাত পোহালো শারদপ্রাতে, বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, তোমার বুকে বাজল ধ্বনি, বিদায় গাথা আগমনী, কত যে ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে। বাংলাদেশের গ্রামে গঞ্জে কিংবা শহরের জলাধারের পাশে কাশফুল জানান দেয় শরতের কথা, যা আমরা পাচ্ছি কবির কবিতাতেও। শুভ্র মেঘের রথে চড়ে সকাল দুপুর আর অলৌকিক সন্ধ্যার পর ভরা পূর্ণিমায় ঢাকের শব্দ ভেসে আসে দূর গ্রাম থেকে রবীন্দ্রসঙ্গীতের সাথে। নির্জন মাঠে নিঃশব্দে বেড়ে ওঠে নিকট ভবিষ্যতের আমন, যেন রবির শুভাগমন। নিশুতি রাত একটু গড়ালে শাপলা শালুকরা পৃথিবীর মোহমায় দু একটা পাপড়ির ভাঁজ খোলে রবির কবিতার ছন্দে। উদাস দুপুরেও খালের টলটলে জল একেবারেই স্থির, যেন শেফালির কোমল পাপড়ির অপেক্ষায় সে অনন্তকাল ধরে অপেক্ষা করে। এভাবেই শারদীয় দিন রাত আসে, আসে শুভ্রতার প্রতীক হয়ে, আসে রবীন্দ্রনাথের লেখনীতে। শরতের আকাশ কখনো ধোয়া মোছা, এখানে রবীন্দ্রনাথ অনিবার্য। শরৎ তোমার অরুণালোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে।
1: আসলে দেখো, আমাদের প্রত্যেকের জীবনেই, প্রতিটা পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে শরৎ আসে। এক নাগাড়ে বৃষ্টিপাত যখন বর্ষায় একটা ক্লান্তি নিয়ে আসে, মানে যখন গ্রীষ্মের তীব্র দাবদাহ, তার যে দহন জ্বালা আমরা অনুভব করি, সে দহন জ্বালা কখন শেষ হয়? না, যখন বর্ষার যে বৃষ্টি, যে জলবিন্দু, তা যখন মাটি স্পর্শ করে, মাটির যে সোঁদা গন্ধ আমাদের নাকে আসে, প্রথম বৃষ্টির গন্ধ, তা আমাদেরকে এইটা জানান দেয় যে গ্রীষ্মের যে দহন জ্বালা সেটা বোধহয় শেষ হলো। আমরা তৃপ্ত হই, আমরা শান্ত হই। এবং এই যে ধরিত্রী, এই যে প্রকৃতি, তারাও কিন্তু তাদের যে পিপাসার্ত হৃদয়, সেখানে ওই বর্ষার প্রথম বৃষ্টিবৃন্দু যখন এসে পড়ে, সেও সিক্ত হয়। এবং তারপর ধীরে ধীরে বর্ষা ক্রমান্বয়ে যখন বাড়তে থাকে, বাড়তে বাড়তে যখন সে পূর্ণ আকার ধারণ করে, জল, জলের পাশে যে ধান ক্ষেত, তাতে বেশ একটা গোড়ালি ডোবা জল তৈরি হয়। এবং ধীরে ধীরে গোটা বাংলার প্রকৃতি, আমি যদি বাংলার নিরিখে কথাটা বলি, গোটা বাংলার প্রকৃতি সেটা শস্য শ্যামলা হয়ে ওঠে। এবং সুদূর বিস্তৃত ধানের ক্ষেত আমরা দেখতে পাই। এবার এই স্টেজের পর, এই ধারার পর একটা ক্লান্তিকর ধারা আসে, যখন বর্ষার কিছুতেই যেতে চাইছে না, সে কার্যত কামড় বসিয়েছে, তা অনিবার্য। এবং বর্ষা আমাদের অত্যন্ত প্রিয়, বর্ষা না হলে এই ধরিত্রী কোনোভাবেই শস্য শ্যামলা হতো না। কিন্তু এক নাগাড়ি, একঘেয়ে বৃষ্টিপাত যখন বিরক্তি উৎপন্ন করে, তখন দেখবে যে বেশ কিছুদিন ধরো নিম্নচাপের বৃষ্টি আমাদের কপালের চিন্তার ভাজকে চওড়া করছে, ঠিক তখনই যেমন এক ঝলক রোদ উঁকি দেয়, আমাদের মনে আশার সঞ্চার করে। শরৎ আসলে এই অনাবিল আশা, যে আমাদের ওই এক ঝলক রোদের মতন উঁকি দেয়।

রবীন্দ্রনাথ শরৎ অনুভব করেছেন অন্য এক মাত্রায়। তিনি লিখেছেন, এক মুহূর্তের জন্য প্রগাঢ়

0: সুখ অনুভব করিলে সেই মুহূর্তকে যেমন আর মুহূর্ত বলিয়া মনে হয় না, মনে হয় যেন আমার সহিত অনন্তকালের পরিচয় ছিল। বোধহয় আমারও সেই রূপ এক শরৎকাল রাশিকৃত শরৎ হইয়া উঠিয়াছে। আমি সেই শরতের মর্মের মধ্য দিয়া যেন বহু সহস্র সুদূর পরম্পরা দেখিতে পাই। দীর্ঘ পথের দুই পার্শ্ববর্তী বৃক্ষশ্রেণী যেমন অবিচ্ছিন্ন সংহতভাবে দেখা যায়, সেই রূপ অর্থাৎ সব শুদ্ধ মিলিয়া একটি নিবিড় শারদ আনন্দের ভাবরূপে আমার মনে হয় এই স্বভাবতই শরৎকাল স্মৃতির কাল এবং বসন্ত বর্তমান আকাঙ্ক্ষার কাল। বসন্তে নবজীবনের চাঞ্চল্য, শরতে অতীত সুখ দুঃখময় জীবনের পূর্ণতা। বাল্যকাল না গেলে যেন শরতের অতল স্পর্শ প্রশান্তি অনুভব করা যায় না।
1: তিনি আরো বলছেন যে জননী যেমন প্রতি ক্ষুদ্র কাজে অজস্র স্নেহের দ্বারা আমাদিগকে অনুক্ষণ আচ্ছন্ন করিয়া রাখেন, কি অসাধারণ বলছেন! দেখো, তাহার মধ্যে অনেকটাই আমাদের আবশ্যকের অতিরিক্ত। সত্যি তো তাই, আমাদের মায়েরা যেভাবে আগলে রাখেন তা তো অনেক সময় আবশ্যকের অতিরিক্তই হয়। তাহার অনেকটা আমাদের নজরে পড়ে না, তাহার অনেকটা আমরা অবহেলে গ্রহণ করি কিন্তু বিচার করি না। কিন্তু উদার মাতৃস্নেহের তাহাতে কিছুই যায় আসে না, ইহাও সেই রূপ। মানে আসলে শরৎ আমাদেরকে এত দেয় যে আমরা অনেক সময় সেটা অনুভব করতে পারি না, আমাদের সেটা বোঝার বাইরে চলে যায় এবং আমরা খানিকটা
0: হেলাফেলা করি,
1: অবহেলে গ্রহণ করি। আমরা আমাদের
0: এত বেশি পাই,
1: আমাদের অ্যাটিটিউডটা খানিকটা এমন হয়ে ওঠে, ও রাস্তার ধারে কাশফুল ফুটবে সে তো খুবই সহজাত, ও আচ্ছা আচ্ছা শিউলি ফুলের এই যে সৌরভ, এই যে
0: সৌন্দর্য,
1: এই যে নীল আকাশে সাদা মেঘের যে ভেলা ভেসে চলেছে, এই যে কত মনোরম হতে পারে, এই যে কত সুন্দর হতে পারে, বর্ষার উন্মত্ততার পর শান্ত নদী দেখার যে স্নিগ্ধতা, তার থেকে ভেসে আসা সুর, নদীর যে কুলুকুরু ধ্বনি, তার মধ্যে যে সঙ্গীত রয়েছে, মেঘের ভেসে চলার মধ্যে যে সঙ্গীত রয়েছে, কাশের দোলালাগার মধ্যে যে সঙ্গীত রয়েছে, এবং নাম না জানা অসংখ্য ফুলের সৌরভ থেকে ভেসে আসা যে মধুর গন্ধ রয়েছে, এই গন্ধ আর সঙ্গীত কোথায় যেন ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে, আমরা অনেক সময় সেটাকে টের পেয়েও আমাদের যে নাগরিক মন সেটাকে টের পেতে অস্বীকার করে, আর এই অস্বীকার করে বলেই শরতের প্রতি আমাদের একটা অবহেলা প্রকাশ পায়। আমরা এটা উপলব্ধি করতে পারি না যে শরৎ আমাদের জন্য কত কিছু তার ফল ফুলের ডালি সাজিয়ে উপস্থিত হয়েছে।

0: বর্ষা নানা কারণে আমাদের প্রিয় ঋতু হলেও সৌন্দর্যের দিক থেকে ঠিক বর্ষার পরে যখন আসে শরৎ, সে অনন্য হয়ে ওঠে।
1: দেখো, আমি এখানে তোমাকে একটু থামাচ্ছি। শরৎকে, মানে বসন্ত যেমন ঋতুরাজ, শরৎকে বলা হচ্ছে ঋতুর রানী। এবং দেখো, পৃথিবীতে যখনই রানীর কথা আসে, তখন অনিবার্যভাবে যে কথা উঠে আসে, সে রানীর হচ্ছে অপরূপ তার রূপ, এবং রানীর যে অলংকার সেও কিন্তু দেখার মতো, সে কিন্তু রাজাকেও অতিক্রম করে যায়। রাজার হয়তো তার ক্ষমতা, ঐশ্বর্য, তার দাপট অনেক বেশি থাকতে পারে, যেমন বসন্তের আছে, কিন্তু শরৎ বা রানী কিন্তু সব কিছুকে ছাপিয়ে যায়। তার রূপ, তার ছটা, তার অলংকার। শরৎকেও যদি আমরা ঠিক এইভাবে কল্পনা করি, যদি মানব শরীরে কল্পনা করি, তো শরৎ কিন্তু প্রকৃত অর্থে রানী।
0: এবং রবির লেখনীতেও কিন্তু, রবি ঠাকুরের লেখনীতেও কিন্তু সেটাই প্রকাশ পেয়েছে।
1: ঠিক,
0: মানে এককভাবে প্রত্যেকটা ঋতুকে আলাদাভাবে উপভোগ করার মতো রূপ আছে। শরৎ ঋতুর রূপ তো হরেক রকম, কিন্তু শরতের দিনগুলোকে

0: অদ্ভুত একটা ভালোবাসা, যে ভালোবাসা মায়াময়, মায়ের মতো, মায়ের স্নেহের মতো, সে কথা তিনি বারবার বলেছেন।
1: হ্যাঁ, এবং একটা কথা যেটা তখন একবার শুরু করেছিলাম বলতে কিন্তু তার সবটা বলে উঠিনি, তখন সেখান থেকে ভিন্ন প্রসঙ্গে বা প্রসঙ্গান্তরে চলে গেলাম। ওই যে সে ইংরেজ কবির কথা বলছিলাম,
0: হ্যাঁ তিনি বলেছিলেন,
1: তিনি শরৎকে সম্ভাষণ করে বলেছেন যে তোমার ওই যে শীতের আশঙ্কাকুল গাছগুলোকে কেমন যেন আজ ভূতের মতো দেখাইতেছে। তুমি এটা সেই ইংরেজের মানে ইংল্যান্ডের প্রেক্ষাপটে ভাবো ঘটনাটা। হায়রে, তোমার কুঞ্জবনের ভাঙা হাট, তোমার এই ভিজা পাতার বিভাগী হইয়া বাহির হওয়া, যা অতীত এবং যা আগামী তাদের বিষয় বাসর শয্যা তুমি রচিয়াছ, যা কিছু ম্রিয়মান তুমি তাদেরই বাণী, যত কিছু গতস্য সূচনা তুমি তারই অধিদেবতা। কিন্তু এ শরৎ আমাদের শরৎ একেবারেই নয়, আমাদের দেশের শরৎ কিন্তু সেরকম নয়, কারণ আমাদের প্রকৃতি অন্য, আমাদের এখানে শরৎ রানী। আমাদের শরতে নীল চোখের পাতা দেউলে হওয়া যৌবনের চোখের জলে ভিজিয়া ওঠে নাই। আমার কাছে আমাদের শরৎ, গুরুদেব বলছেন, আমার কাছে আমাদের শরৎ শিশুর মতো মূর্তি ধরিয়া আসে, সে একেবারে নবীন, বর্ষার গর্ভ হইতে এই মাত্র জন্ম লইয়া ধরণী ধাত্রীর কোলে শুইয়া সে হাসিতেছে। তার কাঁচা দেহখানি সকালে শিউলি ফুলের গন্ধটি সেই কচি গায়ের গন্ধের মতো, আকাশের আলোকে গাছপালায় যা কিছু রং দেখিতেছি সে তো প্রাণেরই রং, একেবারে তাজা। প্রাণের একটি রং আছে, তা ইন্দ্রধনুর গাঁট হইতে চুরি করা লাল নীল সবুজ হলদে প্রভৃতি কোনো বিশেষ রং নয়, তা কোমলতার রং। সেই রং দেখিতে পায় ঘাসে পাতায়, আর দেখি মানুষের গায়ে, জন্তুর কঠিন চর্মের উপর সে প্রাণের রং ভালো করিয়া ফুটিয়া ওঠে নাই। সেই লজ্জায় প্রকৃতি তাকে রং বেরঙের লোমের ঢাকা দিয়া ঢাকিয়া রাখিয়াছে। মানুষের গাটিকে প্রকৃতি অনাবৃত করিয়া চুম্বন করিতেছে।
0: আর এই ভালোবাসা, এই যে অন্য চোখে দেখা, একটু আগে যেমন আমি বললাম মায়ের ভালোবাসার মতো, মায়ের পরশের মতো শরৎ তার কাছে। তাই তিনি লিখছেন, মাতার কণ্ঠে শেফালি মারল, গন্ধে ভরিছে অবনি, জল হারা মেঘ আঁচলে খচিত, শুভ্র যেন সে নবনি, পড়েছে কিরিট কনক কিরণে, মধুর মহিমা হরিতে হিরণে, কুসুমভূষণ জড়িত চরণে দাঁড়ায়েছে মোর জননী, আলোকে শিশিরে কুসুমে ধান্যে হাসিছে নিখিল অবনী।

0: কবি বলছেন তার এক লেখায় শরৎ প্রসঙ্গেই, শিশুটি কোল জুড়িয়া বসিয়াছে, সেজন্যই মায়ের কোলের দিকে এমন করিয়া চোখ পড়ে। নবীন প্রাণীর শোভায় ধরণীর কোল আজ এমন ভরা। শরৎ বড় বড় গাছের ঋতু নয়, শরৎ ফসল ক্ষেতের ঋতু। এই ফসলের ক্ষেত একেবারে মাটির কোলের জিনিস। আজ মাটির যত আদর সেইখানেই হিল্লোলিত। বনস্পতি দাদারা একধারে চুপ করিয়া দাঁড়াইয়া তাই দেখিতেছে। তাই বলছেন আবার, আমরা তাই বলিতে পারি, হে শরৎ, তুমি শিশিরাস্ত্র ফেলিতে ফেলিতে গত এবং আগতের ক্ষণিক মিলন শয্যা পাতিয়াছ, যে বর্তমানটুকুর জন্য অতীতের চতুর্দোলা দ্বারের কাছে অপেক্ষা করিয়া আছে, তুমি তার মুখচুম্বন করিতেছ, তোমার হাসিতে চোখের জল গড়াইয়া পড়িতেছে। মাটির কন্যার আগমনী গান এই তো সেদিন বাজিল। মেঘের নন্দীভৃঙ্গে সিঙ্গা বাজাইতে বাজিতে গৌরী সারদাকে এই কিছুদিন হইল ধরা জননীর কোলে রাখিয়া গেছে। কিন্তু বিজয়ার গান বাজিতে তো আর দেরি নাই বলে সেই শেষের দিনের কথাও আমরা আগেও বলেছি।
1: একদম। আর এই যে বিজয়ার কথা তো আমরা এখন বলবোই না, এখন আগমনীর সুর। আর শরৎ মানেই যেহেতু পুজো, তো একটা পুজো পর্বের একটা গান শুনে নি।
0: একদমই।

0: আর এভাবেই স্টুডিওর ঘড়ি এখন জানান দিচ্ছে যে সময় এখন 11:53 হয়ে 25 সেকেন্ড, মানে বোঝাই যাচ্ছে যে আজকের মতন আমাদের যে আয়োজন, যে অনুষ্ঠান শরৎ এবং রবীন্দ্রনাথকে নিয়ে, তার খুব বেশি বাকি নেই। কিন্তু তাও অনেক কথাই না বলা থেকে গেল, আসলে স্বাভাবিক ব্যাপার, শরতের মতন একটা বিস্তৃত ব্যাপার এবং তার সঙ্গে যখন জড়িয়ে থাকেন রবীন্দ্রনাথ, সেটা যে কতদূর বিস্তার লাভ করে তা কার্যত ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবু আমরা চেষ্টা করলাম এই শরৎকে ছোঁয়ার, গুরুদেবের চোখ দিয়ে ছোঁয়ার, এবং তার সঙ্গে আমরা চেষ্টা করলাম আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা, নিজেদের শরৎকে দেখার যে অভিজ্ঞতা, তাকে অনুভব করার যে অভিজ্ঞতা, সেটাও ভাগ করে নেওয়ার। আসলে ওই যে আবারও যদি পুরনো, মানে পুরনো বলবো না, আমাদেরই বলা উক্তির কিছু অংশ যদি ধার করে বলতে হয়, যে শরৎ তো ঋতুর রানী, তো রানীর যে অলঙ্কার, রানীর যে সাজসজ্জা, ঠিক সেভাবেই প্রকৃতি শরৎকে আমাদের দেশে অন্তত পক্ষে, বিদেশে যেমন শরৎ রুক্ষ, সেখানে গাছগুলোকে ভূতের মতন দেখায়, ইংরেজ কবির বর্ণনা অন্তত পক্ষে তাই বলছে, কিন্তু আমাদের দেশে কিন্তু তা নয়। আমাদের দেশে সে কিন্তু নবীনা, সে সত্য প্রকৃতির কোলে, বর্ষার কোলে অবস্থান করা ছোট্ট একটা শিশু, এবং সেই সেই যে উন্মত্ততা, বর্ষার যে ভয়াল রূপ, সেখান থেকে শরৎ একটা আশ্বস্ত করে, আর তার সঙ্গে মিশে আছে শরতের দুর্গোৎসব। এই এই আদতে আমাদের প্রতিটি বাঙালির মনকে ছুঁয়ে যায় শরতের প্রকৃতি এবং তার সঙ্গে মিশে থাকা উৎসবগুলো।
1: আর বাঙালির মনকে যখন ছুঁচ্ছে একটা প্রকৃতির রূপ, তার সজ্জা, তার অলঙ্কার, তখন সেখানে রবীন্দ্রনাথ থাকবেন না তা কেমন করে হয়? আমরা তো তার মতো করে তার চোখ দিয়ে দেখার চেষ্টা করি, তার শব্দ দিয়ে পড়ার চেষ্টা করি, তার আঁকা ছবিগুলোকে নিজেদের আঁকা ছবি করে তুলি, এবং তার আশ্বাসকে তিনি যেমন বোধ করছেন, তার বিশ্বাসকে আমাদের বিশ্বাসে পরিণত করে সুখ পাই, আনন্দ পাই, ভরসা পাই। তাই শরতেও ভরসা সেই রবীন্দ্রনাথ, আমাদের ভালো লাগায়, ভালোবাসায়, আমাদের জীবনের চলার পথে বারবার শরৎ আসে। যেটুকু জীবন তার মধ্যে বহুবার শরৎ আসে, কিন্তু সেও যেন সেই অন্য ঋতুর মতোই কবিগুরুর হাত ধরে, শরতে রবীন্দ্রনাথ।
0: আর এভাবেই আমাদের আজকের সময় একদম শেষ, আমরা আবারও ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, একসাথে অথবা আলাদা আলাদাভাবে। শুনতে থাকুন 100.1 AIR FM গোল্ড।
1: শুভরাত্রি।
0: আর যেতে যেতে এই গানটি আপনার জন্য।

আধুনিক গান শুনছেন কিশোর কুমারের কণ্ঠে। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন শিল্পী নিজেই।

0: জমে আছে বাধা কিসে, মিলেমিশে কেটে যাবে রাত।
1: বেশ তো,
0: এবারে দুজনে চলে যাব, হে হে হে যাব।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছেন শিল্পী নিজেই।

আধুনিক গান শুনছেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার সুর দিয়েছেন শিল্পী নিজেই।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সুবীর সেন। প্রথম গানটির কথা ও সুর সুধীন দাশগুপ্ত।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী নির্মলা মিশ্র। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছেন রতু মুখোপাধ্যায়।

আধুনিক গানের অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গান। প্রথমে অনুসন্ধান ছায়াছবির গান। প্রথম গানটি কিশোর কুমার ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে অনুসন্ধান ছায়াছবির এবারের গান।

কিশোর কুমার ও আশা ভোঁসলে দ্বৈত কণ্ঠে আরাধনা ছায়াছবির এবারের গান।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এ পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে লোকগীতি শিল্পী স্বপন বসু।

সিংয়ের গান অনুষ্ঠানে লোকগীতির পর এবারে নজরুল গীতি, শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, শুনবেন রাগ নটভৈরব, তবলায় অশোক মুখার্জি, হারমোনিয়ামে হিরণময় মিত্র। নটভৈরব রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত সন্দীপন সমাজপতি।

প্রভাতিতে এতক্ষণ শুনলেন খেয়াল, শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, শুনলেন রাগ নট ভৈরব। এরপর শুনবেন সারেঙ্গি, শিল্পী আল্লা রাখা কলাবন্ত, শুনবেন রাগ ভাটিয়ার, তবলায় সুব্রত গুপ্ত। ভাটিয়ার রাগে সারেঙ্গি, পরিবেশনায় আল্লা রাখা কলাবন্ত।

0: এতক্ষণ শুনলেন সারেঙ্গি ভাটিয়ার রাগে পরিবেশনায় আল্লাহ রাখা কালাবন্ত। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ FM রেইনবো, এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে মূলত গান শুনব প্রেম পূজা পর্যায়ের, আনুষ্ঠানিক বিভিন্ন রকমের প্রেম ও প্রকৃতির সমন্বয়ে যে গানগুলি তৈরি হয়েছে সেই গানের কিছু আজকের সঞ্চয় নিয়ে এসেছি। প্রথম গানটি শুনব রোহিণী রায়চৌধুরীর কণ্ঠে।